107 মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে শ্রীকান্ত আচার্য, তারপরে রমা মণ্ডল।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান। আপনাদের সঙ্গে আমি তপারতি, এবং সময় প্রায় শেষের দিকে বইতে থাকছে। আরও দু একটি গান শুনব অবশ্যই, এরপরের শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

সময় প্রায় শেষ, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তাঁর গানের সাথে সাথে আমি তপারতি আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: আপনার প্রিয় ম্যাগাজিন। হ্যাঁ, সেই প্রিয় ম্যাগাজিন নিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে চিঠি, আর সেই চিঠি পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। তাহলে শনিবার রোববার আপনার চিঠি পড়া হবে, কিন্তু সূত্রটা অন্য জায়গায়। আর পি বলতে চাইছে অ্যাকচুয়ালি অন্য কথা, যে ম্যাগাজিনটা আসে বাড়িতে সেটা কিন্তু পরিবারে আসে, আপনার বাড়িতে আসে, আর সেই বাড়িতে শোভা পায় তার প্রচ্ছদ, তার অন্যান্য সব লেখালেখিগুলো। কিন্তু এই যে পরিবার, এই যে বাড়িতে আসে, তার মানে কি এমন একটা ম্যাগাজিন বাড়ির সকলে, প্রায় সকলে যাতে পড়তে পারে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ম্যাগাজিন কিনি। এটাও ঘটনা যে ছেলে মেয়ে তারা পরীক্ষা দেবে, কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের জন্য ম্যাগাজিন আছে, কিন্তু সেক্ষেত্রে স্পেসিফিক ম্যাগাজিন। কেউ হয়তো সাহিত্য চর্চা করতে ভালোবাসেন, তার সাহিত্যের ম্যাগাজিন। অধিকাংশ ম্যাগাজিন দেখবেন পরিবারের জন্য, পারিবারিক মুখপত্র, পারিবারিক পত্রিকা, এটাই উল্লেখ করা হয়। অর্থাৎ পরিবার এই শব্দটা সেই পত্রিকার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা ম্যাগাজিন মানে সেখানে হয়তো ধর্মকথা থাকলো, সেখানে একই সঙ্গে থাকলো একটা প্রচ্ছদ কথা, সাম্প্রতিক যা যা ঘটছে সেই বিষয় নিয়ে কথা, একই সঙ্গে কিন্তু সেখানে থাকবে সিনেমার কথা, বেড়ানোর কথা, ফুড ফান্ডা অর্থাৎ রেসিপির কথা, সেই সঙ্গে টিপস, খেলাধুলো, বিনোদন জগতের টিভিও থাকবে, সিনেমা থাকবে, ওয়েব সিরিজ থাকতে পারে। ফলে একটা মিক্সড আপ একটা ম্যাগাজিন। শুধু কি আজকের দিনে এইভাবে পারিবারিক ম্যাগাজিন আমরা বের করি বা পড়ি, তা কিন্তু নয়। এর শুরুটা হয়েছিল মোটামুটিভাবে যদি আমরা বলি বা দেখি তাহলে রবীন্দ্রনাথের হাতে। হ্যাঁ, তিনি যে বালক পত্রিকা সম্পাদনা করতেন, সেই বালক পত্রিকায় কি ছিল না, সেই বালক পত্রিকা কথায় ফিরবে, পরিবারের কথায় ফিরবে, কিন্তু আজ পরিবার নিয়ে হঠাৎ করে কেন এত কথা, আর পি জানাবে সে কথা এক গান বিরতির পর। এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে মান্না দে, তুমি আর আমি শুধু নাকি আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এই আমাদের পরিবার, এই আমাদের বাড়ি, সেই নিয়ে কথা আপনার কানে শুধুমাত্র 107 এ। সঙ্গে রয়েছে এই মঙ্গলবারে সকলের মঙ্গল কামনায় আরপি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: FM রেইনবোতে আজ কিন্তু আজ পরিবারের কথা, পারিবারিক কথা, আর সেই পারিবারিক কথায় আপনাদের সঙ্গে কথা বলতে বসা, কথার মালা গাঁথতে বসেছে আরপি। কিন্তু পরিবার এ নিয়ে আজ এত কথা কেন? আসলে আজ যে পরিবার দিবস, হ্যাঁ, আন্তর্জাতিক পরিবার দিবস। দেখবেন বাড়ি, সেই বাড়ির শব্দটা আমাদের কাছে কত প্রিয়। কিন্তু ওই যে আগে বলেছিলাম যে কথার সূত্র ধরেছিল আরপি, কোন কথা? পরিবার ম্যাগাজিন, এবং সেই ম্যাগাজিনটা কিভাবে পারিবারিক করা যায় এই চিন্তা ভাবনা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি যখন বালক নামে পত্রিকাটি সম্পাদনা করতেন, নামেই ছিল বালক, বালিকারাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পড়ত। হ্যাঁ, বালিকারাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পড়ত। তার কারণ ওই ম্যাগাজিনে যেমন সাহিত্য থাকত, যেমন ছোট গল্প থাকত, ধারাবাহিক উপন্যাস থাকত, ধর্মকথা থাকত, ঠিক একই সঙ্গে কিন্তু সেখানে মেয়েরা কি করে উল বুনবে, কি করে কাঁথা সেলাই করবে, কি করে বড়ি দেবে, কি করে আমরা শরীরচর্চা করব, যোগ ব্যায়ামের কথা, সকালবেলায় ছোলা খাবো নাকি বাদাম ভেজানো জল খাবো, হ্যাঁ, এসব কথাও কিন্তু থাকতো। আসলে পুরো পরিবারকে লক্ষ্য করেই কিন্তু এই বালক পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ। শুধুমাত্র রবীন্দ্রনাথ নন, সেই সঙ্গে ঠাকুরবাড়ির আরও অন্যান্য মানুষজনও কিন্তু এগিয়ে এসেছিলেন এই পত্রিকার সম্পাদনার ক্ষেত্রে। কিন্তু রবীন্দ্রনাথের লক্ষ্যটাই ছিল একেবারে পারিবারিক হয়ে ওঠা। এবার সে আসলে কথাটা মাথায় এলো এই কারণে, এবার সে আপনাদের ম্যাগাজিন নিয়ে লিখতে হবে। সেই ম্যাগাজিনটা কী ধরনের হতে পারে, কীভাবে পারিবারিক হয়ে উঠতে পারে, আজ যেহেতু পরিবার দিবস, সেই সূত্রে কিন্তু ওই যে কথার পিঠে কথা হয়ে এসেছে সেই ম্যাগাজিনের কথা। তো যাই হোক, এবার আমরা পরিবারের কথা ফিরি। আর পরিবার মানেই তো সেই বাড়ি। শব্দটা মাত্র দু অক্ষরের, কিন্তু পৃথিবীর সব ভাষার সব শব্দ এক পাশে রাখলেও বাড়ি শব্দটার সামনে উষ্ণতা খুঁজে পাওয়া কিন্তু খুব খুব খুব কঠিন। বাড়ি মানে শুধুমাত্র ইট বালি সিমেন্ট নয়, বাড়ি মানে মা, বাড়ি মানে বাবা, বাড়ি মানে ভাই, বাড়ি মানে বোন, বাড়ি মানে ঠাকুমা, বাড়ি মানে দাদু, পরিবারের আরও অন্যান্য জন। মা অপেক্ষা করে আছেন, বাবা বারান্দায় বসে আছেন, ঠাকুমা ঘর দোর করছেন, মেয়েটা কখন আসবে বল দেখিনি, এত সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এই অপেক্ষা নিয়েই কিন্তু আমাদের পরিবার। ছেলে মেয়ে দরজার দিকে তাকিয়ে আছে, আর কেউ একজন বহু দূরে দাঁড়িয়ে শুধু ভাবছে আর কদিন পরে ফিরব, বাড়িতে ফিরব, পরিবারের কাছে ফিরব। কিন্তু শ্রোতা বন্ধুরা, আজ আজ যে আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস, আজ আমরা অর্থের হিসাব করব না, আজ আমরা শুনব হৃদয়ের হিসাব। কারণ রেমিটেন্স মানে কিন্তু শুধুমাত্র টাকা নয়, এটি এমন একটা চিঠি যার খামে লেখা থাকে আমি দূরে আছি, কিন্তু না, তোমাদের ভুলিনি, বিন্দুমাত্র ভুলিনি, তোমরা হৃদয়ে আছো, অন্তরে আছো, অন্তঃস্থলে আছো, প্রাণ ভোমরা হয়ে আছো। আমরা যে যেখানে যত দূরেই যাই না কেন, আমাদের নিজেদের বাড়ি, নিজস্ব বাড়ি, বেড়ে ওঠা, সেই জায়গাটার কথা ভীষণ ভীষণ করে মনে পড়ে। আসুন না আজ সেই পরিবারের কথা মনে করি। আমরা কতজন যে ছিন্নমূল হয়েছে তার কোনো তুলনা নেই। আমাদের এক এক জায়গায় জন্ম, তারপর কাজের সূত্রে, কর্মসংস্থানের কারণে নানা জায়গায় ছড়িয়ে পড়া, হয়তো একই রাজ্য কিন্তু জেলাটা আলাদা হয়েছে, সেভাবে এখন আর বাড়ি ফেরা হয় না, কিংবা বাড়ি ফিরতে গিয়ে আমরা বলি আমরা দেশের বাড়ি যাব। আরে বাবা, একই দেশে থেকে সেখানেও কিন্তু দেশ আর বিদেশ আমরা তৈরি করে নিই। আজ পরিবার নিয়ে কথা, বাড়ি নিয়ে কথা, এফএম রেইনবোতে ভোরাইতে। আর

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: পরিবারের কথা, পরিবারের মানুষজনের কথা, সেই মানুষজনের কথা বলতে গিয়ে ছোট ছোট গল্পগুলো মনে পড়ছে। কিরকম বলুন তো? ধরা যাক বীরভূমের এক বৃদ্ধ দম্পতির গল্প। একমাত্র ছেলে, সে কেরালায় কাজ করে। প্রতি মাসের প্রথম সপ্তাহে টাকা আসে, বাবা ব্যাংক থেকে টাকা তুলে আনেন, কিন্তু আশ্চর্যের বিষয় সেই টাকার প্রায় সবটাই জমা থাকে। ব্যাংকের কর্মী একদিন জিজ্ঞেস করলেন, কাকা আচ্ছা এই যে টাকা তুলেন, আপনি খরচ করেন না কেন? হ্যাঁ, লোকজন বলে আপনাকে খুব কিপটে। বৃদ্ধ মানুষটি একটু হাসলেন, মিচকে হাসি, হেসে বললেন, তুমি ঠিকই বলেছ, টাকার অভাব নেই বাবা। অভাব আসলে কিসের জানো? অভাব আসলে ছেলের। ছেলেকে ছেড়ে থাকতে দীর্ঘশ্বাস ফেললেন সে বৃদ্ধ। ব্যাংকের কাউন্টারের ওপারে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এসেছিল। হ্যাঁ, নীরবতা এভাবেই নেমে আসে। ছেলের অভাবে, সন্তানের অভাবে, সন্তান

দূরে থাকার কারণে। আর একটা ছোট্ট গল্প বলি। একটা ছোট্ট ছেলে, তার বাবা দুবাইয়ে কাজ করেন। একদিন স্কুলে রচনা লিখতে দেওয়া হলো আমার পরিবারের একজন সদস্য। সবাই মা বাবা দিদা ঠাম্মা এদের নিয়ে লিখল, কিন্তু সেই ছেলেটি কি লিখেছিল? সেই ছেলেটি লিখেছিল, আমার বাবা ফোনে থাকেন, আমার বাবা ফোনে থাকেন। শিক্ষিকা পড়ে চমকে উঠলেন, এ আবার কি কথা, আমার বাবা ফোনে থাকেন, এটা আবার কি কথা। তিনি জিজ্ঞেস করলেন বাচ্চাটিকে, আচ্ছা ফোনে থাকেন মানে? ছেলেটি বলল, আমি না বাবাকে কাছে পাই না, আমি বাবাকে বেশিরভাগ সময় ফোনেই দেখি। কথাটা শুনে শিক্ষিকার চোখ ভিজে উঠেছিল। আমরা যখন রেমিটেন্স বলি তখন দেশের অর্থনীতির কথা বলি, কিন্তু একটি একটি শিশুর কাছে রেমিটেন্স মানে কিন্তু বাবার অনুপস্থিতি। একটি মায়ের কাছে রেমিটেন্স মানে ছেলের নিরাপদে থাকার খবর। একজন স্ত্রীর কাছে রেমিটেন্স মানে প্রতিদিন রাতের অপেক্ষা, হয়তোবা তার স্বামী বাইরে আছে, সে ঠিক আছে তো, সুস্থ আছে তো, খাওয়া দাওয়া করছে তো, চোখের তলায় কালি পড়ছে না তো। আসলে এই রেমিটেন্স এই শব্দটা আমাদের কাছে বিভিন্ন রকম। আজ সেই রেমিটেন্স ডে। কিসের রেমিটেন্স ডে? আজকে তো ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি রেমিটেন্স। এই নিয়ে কথা, পরিবার কথা শিরোনামে আপনার সঙ্গে কথা বলতে বসা। আর এমনটা বলতে বলতে 6:29 হয়ে 48 সেকেন্ডস, এই মুহূর্তে কোন গান? এই মুহূর্তে কিন্তু সাবন্ত মজুমদার গাইছেন বাবা বকো না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: আবার কিন্তু পরিবারের কথা, বাড়ির কথা, ছোট ছোট করে সেই গল্পগুলো শুনিয়ে দেওয়ার পালা। এটা সত্যি গল্প, হ্যাঁ একেবারে সত্যি গল্পের কথা বলছে আরপি। নদিয়ার গল্প, নদিয়ার এক গৃহবধূর গল্প। তার স্বামী প্রায় বছর সাতেক ধরে তিনি থাকেন কোথায়, সৌদি আরবে। বিয়ের কয়েক মাস পরেই কিন্তু চলে গিয়েছিলেন। মেয়ের জন্মের সময় না তিনি ছিলেন না, মেয়ের প্রথম হাঁটার সময় না তিনি ছিলেন না, প্রথম স্কুলে যাওয়ার সময় না বাবা ছিলেন না। একটু একটু করে মেয়েটা বড় হয়েছে, ক্লাস পেরিয়েছে, তার মনে জিজ্ঞাসা তার বাবা কোথায়। অন্যদের বাবারা সেই পুঁচকেদের নিয়ে আসে কোলে করে, আদর করে, কিন্তু সে তার বাবাকে কেন পায় না, এভাবে কেন পায় না, বাবা জড়িয়ে ধরে তাকে কেন আদর করে না। একদিন সেই পুঁচকে ছোট্ট মেয়েটা জিজ্ঞেস করলো তার মাকে, মা আমার বাবা কি সত্যি আছে? মা অবাক। মেয়েটি বলল, আমি তো বাবাকে শুধু মোবাইলে দেখি, কখনো তো বাবা আমাকে জড়িয়ে ধরে না, আমাকে আদর করে না, আমাকে চকোলেট কিনে দেয় না, আমার চোখের জল মোছায় না। মা কাঁদতে থাকেন, হাউ হাউ করে কাঁদেন। সেই রাতে বিদেশে থাকা মানুষটি ভিডিও কলের ওপারে এই কথা শুনে মেয়ের এই জিজ্ঞাসায় কিছু কথা বলতে পারেনি, চোখের জল শুধুমাত্র লুকিয়েছিলেন। আর তারপর যা ঘটেছিল, বাবা সৌদি আরবের সেই চাকরি ছেড়ে চলে এসেছিলেন শুধুমাত্র মেয়েকে কাছে পাওয়ার জন্য। তিনি বুঝেছিলেন যে এত টাকা রোজগার কি হবে, আমি যদি আমার পরিবারকে কাছে না পাই, পরিবার যদি আমাকে না পায়। নদিয়ার একটি সত্যি গল্প আজকে শেয়ার করলো আরপি আপনাদের সঙ্গে, আপনাদের কানে পৌঁছে দিল। এরকম আরও ছোট ছোট গল্প নিয়ে যেটুকু সময় রয়েছে আরপি থাকবে আপনার সঙ্গে, আপনার কানে। আর এই মুহূর্তে, হ্যাঁ তুমি আমার মা, আমি তোমার মেয়ে, সোনা মুখোপাধ্যায় এবং একই সঙ্গে শ্রাবন্তী মজুমদারের সেই মন কাড়া গান, সেই যুগের পর যুগ চিরস্মরণীয় হয়ে থাকা সেই গান, আমাদের পরিবারের গান।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ পরিবার নিয়ে কথা, রেমিটেন্স নিয়ে কথা। কিন্তু একটা কথা বলুন তো, আমরা যখন বাইরে যাই, প্রিয়জনের থেকে যখন দূরে থাকি, মানুষকে যখন টাকা উপার্জনের জন্য অন্য কোথাও যেতে হয়, যেতে আমরা বাধ্য হই, তখন কিন্তু সে বিদেশে হোক কিংবা স্বদেশে অন্য কোনো রাজ্যে কিংবা নিজের রাজ্যে অন্য কোনো প্রান্তে, তখন কিন্তু হৃদয়টা সত্যি কি বিদেশে যায়? হৃদয়টা বুঝি সে বাড়ির উঠোনে ঘুরঘুর করে। অতৃপ্ত আত্মা কাকে বলে জানি না, কিন্তু বোধহয় অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়। আমরা রিকল করি, স্মরণ করি, জানিস তোদের এই বয়সে আমি কি করতাম, আমি দস্যিপনা করতাম, আমি পুকুরে সাঁতার কাটতাম, গাছ থেকে রীতিমতো এ গাছে এখান থেকে ওখান থেকে ফল পাকুড় সংগ্রহ করতাম, বনে জঙ্গলে চলে যেতাম, বইচে কুলের মালা তৈরি করতাম, আরও কত কি। আসলে হৃদয়টা আমাদের পড়ে থাকে বাড়ির উঠোনে। হ্যাঁ, নিজের বাড়ির উঠোনে, নিজের চেনা পরিচিত সেই জায়গায়। আজ হয়তো আপনার বাড়ির কেউ বিদেশে, হয়তো ভিন রাজ্যে, হয়তো অন্য শহরে, মফস্বলে। আজ রাতেই তাকে ফোন করুন, কথা খুব বেশি না হলেও চলবে, শুধু বলুন তুমি কেমন আছো, কবে আসবে। এই চারটি শব্দ, এই কুটি কয় শব্দ কখনো কখনো হাজার লক্ষ কোটি টাকার চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান। আমরা বলি না, আমরা মা বাবাকে দেখি, হ্যান করি ত্যান করি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই মা বাবা হয়তো একই ছাদের তলায় আছেন, কিন্তু কতক্ষণ তাদের সঙ্গে কথা বলি আমরা, সত্যিকে কথা বলি নাকি কর্তব্যটুকু পালন করি। দেখুন, প্রত্যেকের জীবনের একটা করে গল্প আছে, প্রত্যেকের জীবনে মিনিমাম একটা দুটো তিনটে চারটে দশটা পনেরোটা সিনেমা তৈরির মতো গল্প আছে। কেউ লিখতে পারে, কেউ প্রকাশ করতে পারে সুন্দর করে, তারা সাহিত্যিক বনে যায়, তারা হয়ে যায় স্ক্রিপ্ট রাইটার, কিন্তু আমরা আমাদের প্রত্যেকের জীবনে এক একজন করে স্ক্রিপ্ট রাইটার। একটু ভাবুন তো, একটু ফ্ল্যাশব্যাকে যান তো, আপনার পরিবার নিয়ে কত কথা মনে আসছে আজ, এই পরিবারের কথার সূত্র ধরে, আরপির কথার সূত্র ধরে কত স্মৃতি আজ জল জল করছে, আপনাকে ছুঁয়ে যাচ্ছে, আপনাকে টাচ করছে। সেই টাচটা দরকার। আমরা হয়তো অনেক বড় বাড়িতে থাকি, এক ঘর থেকে অন্য ঘরে কথা বলার জন্য ফোন করি,
2: বাবা তুমি ওষুধটা খেয়ে নেবে, কিন্তু আমি কিন্তু যেতে পারবো না, ব্যস্ত আছি।
1: সত্যি কি এক ঘরে থেকেও বাবা ছেলের সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়, নাকি তার জীবনের গল্প, হয়তো তিনি বারবার করে সেই একই গল্প বলছেন, কাটা রেকর্ডের মতো ফিরে ফিরে আসছে। আপনি যদি শুধু খালি হুঁ বলেন, হ্যাঁ বলেন, শুনছি বলেন, কিংবা একটুখানি উস্কে দেন, যেমনভাবে প্রদীপটা নিভে যাওয়ার আগে একটুখানি উস্কে দিলে সেই প্রদীপটা পুনরায় জ্বলে ওঠে, দেখবেন তার চোখ মুখ কতটা ঝকমকে হয়ে যায়, কত গল্প তার ঠোঁটের ডগায় চলে আসে। এই হচ্ছে পরিবার, এই হচ্ছে আমাদের অনুভূতি, এভাবেই আঁকড়ে ধরা, জাপটে ধরা, জড়িয়ে থাকা, বেঁধে বেঁধে থাকা। এ মুহূর্তে আরও একটি ছোট্ট গান, তুমি আমার বাবা, মান্নাদের কণ্ঠে আবারও সে ফিরে আসা। মা বাবাকে নিয়ে কত গান জেগেছেন তার কোনো ইয়ত্তা নেই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: পরিবারের কথা পরিবারের কথা সূত্র ধরে মানাতের সেই গানটা পুনরায় শুনে নেওয়া আসলে এক গানের জায়গা আরেক গান ওকে সেই ত্রুটিটুকু ত্রুটিটুকুর জন্য ক্ষমা প্রার্থী আরবি কিন্তু ক্ষমা প্রার্থী সেই ছেলেটা কি তার মায়ের কাছে যে মায়ের গল্প দিয়ে শেষ করবে আজকের ভোরাই আজকের এই পরিবার কথা কোন গল্প শেষ গল্প আজকের শেষ গল্প এক বৃদ্ধা মায়ের গল্প মৃত্যুর আগে তিনি ছেলেকে বলেছিলেন তোকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই

তুই দূরে ছিলি, হ্যাঁ তুই দূরে ছিলি, মা বলছেন তার ছেলেকে, তুই দূরে ছিলি কারণ আমাদের ভালো রাখতে চেয়েছিলি, অনেক টাকা উপার্জন করে পাঠাতে চেয়েছিলি, পাঠিয়েছিস, কিন্তু বিশ্বাস কর তোর সেই পাঠানো টাকা আমাকে সুখী করেনি, আমাকে শান্তি দেয়নি, বড় অশান্তিতে আছি। তারপর থেমে তিনি বলেছিলেন, শুধু একটা আফসোস, তুই যে ছোট্টবেলায় আমার হাত ধরে হাঁটতিস, বড় হয়ে সেই হাতটার তেমন করে ধরলি না খোকা, তেমন করলে ধরলি না, সেই ছোট্টবেলার হাতটা আজও যে আমার ধরতে ইচ্ছে করে, পারবি কখন এসে ধরতে, নাকি শুধু বিদেশেই থেকে যাবি, শুধুমাত্র গ্রিন কার্ডের লোভে একটাবার এই বৃদ্ধা মাকে দেখতে আসতে পারবি না। এই কথার মধ্যে লুকিয়ে আছে আজকের অনুষ্ঠানের সবচেয়ে বোধহয় বড় সত্য, টাকা সংসার চালাতে পারে, বিলাস ব্যসন দিতে পারে, অনেক বড় অট্টালিকা তৈরি করে দিতে পারে, চারটে এসি লাগিয়ে দিতে পারে, কিন্তু এমনকি স্বপ্নও পূরণ করতে পারে, কিন্তু সময়কে ফিরিয়ে আনতে পারে কি হৃদয়ের সেই ব্যথাগুলো, দুঃখগুলো, কষ্টগুলোয় সত্যি কি বিশল্যকরণই দিতে পারে? তাই জীবনের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া আজ কতটা জরুরি, সেটা আজ পরিবার দিবসে কথা বলতে বসে, কথা শুনতে বসে ডেফিনেটলি আপনার, আমার, আমাদের প্রত্যেকেরই মনে হবে। তাই জীবনের ব্যস্ততার মধ্যেও পরিবারকে আমরা যতটা পারবো সময় দেব, কারণ একদিন ব্যাংকের হিসেব বন্ধ হবে, কর্মজীবন শেষ হবে, কিন্তু পরিবারের স্মৃতিগুলোই থেকে যাবে। আজ আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবসে পৃথিবীর সব প্রবাসী মানুষকে আমাদের স্যালুট করিস, যারা দূরে থেকেও পরিবারের হাসি বাঁচিয়ে রাখেন তাদের স্যালুট ছাড়া আর কী বা দেওয়ার আছে, যারা নিজের একাকিত্ব লুকিয়ে অন্যের স্বপ্ন পূরণ করেন, মা বাবাকে ভাবেন আর একটু সুখী করা যায়, কিন্তু মা বাবা কি শুধুমাত্রই আর্থিক সুখেই সুখী, তাদের মনের অন্দরে, মনের সেই অন্তরালে, অন্ধকারে লুকিয়ে থাকা যে কষ্টগুলো, সেই কষ্টগুলো কি আমরা একটু হাত বোলাই ভাবি, নাকি হয়তো টাকা পাঠিয়ে দিচ্ছি আর কি দরকার, আমাকে কি দরকার, না সেটা নয়, অর্থ যেমন দরকার ঠিক তেমনিভাবে স্পর্শটুকুও দরকার, ছোঁয়াটুকু দরকার, দূরে আছি এক জিনিস, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে, পুঁচকেটাকে, আমার বৃদ্ধ মাকে, আমার বৃদ্ধ বাবাকে যদি একটু জড়িয়ে ধরি, দাদুর হাতে হাত যদি রাখি, আমার শ্বশুরমশাইয়ের হাতটা যদি আমার হাতের মধ্যে থেকে রাস্তাটা বের করি, তাকে সিঁড়ি উঠতে, সিঁড়ি নাপতে যদি সাহায্য করি, তার থেকে বড় ভরসা আর কি আছে? আপনাদের জন্য যারা বাইরে রয়েছেন, যারা বাইরের থেকে অনেক অর্থ রোজগার করে বাড়িতে পাঠাচ্ছেন, আজ এই রেমিটেন্স দিবসে তাদের প্রত্যেকে আরও একবার স্যালুট। ভালো থাকুন, স্পর্শে থাকুন, কাছে থাকার চেষ্টা করুন, বিচ্ছেদে থাকলেও যোগাযোগে থাকুন, সেতু যেন কখনো ভেঙে না যায়। এমনটা বলতে বলতে বাবা বলতেন বিনোদ রাঠোর শুনতে শুনতে আমাদের চলে যাওয়া আজ খবরে, তারপর আরপি ফিরে আসবে নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলে শ্রী মোদী উল্লেখ করেন। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়ন পৌঁছবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনার প্রশমন হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে সমঝোতার স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। জানা গেছে এবছর 1000-এরও বেশি শূন্যপদের জন্য মোট 13,000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুরভবনে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। প্রয়াত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা ওগ্রেলে নাল্লা সেপড়ায় তাঁর বাড়িতে মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ ভোররাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির খেলায় বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। গতরাতে অন্য এক ম্যাচে স্পেনকে রুখে দিয়েছে প্রায় 5 লক্ষ জনসংখ্যাকে ভার্দে ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়েছে। এবং গ্রুপ জির শেষ ম্যাচে নিউজিল্যান্ড শেষ পাওয়া খবরে ইরানের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর আজকে হচ্ছে একেবারে পরিবার দিবস, যদি রেমিটেন্স কথা আছে তবুও কিন্তু গৌরীদা তখন খুব এক ছোট্ট ছোট্ট পুঁচকে ছেলে। তো গৌরীদার বাবা জিজ্ঞেস করেছে, খোকা এ গটি খোকা,
5: এই ঘটি খোকা কি, যে কোনো একটা বলে, হয় খোকা বলো না কুটি বলো।
4: ঠিক আছে ঘটি, শোন তুই কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস? বলছি কাকে আবার রীতিমতো করে, মানে কাকে বলতে, বাবাকে না মাকে, মানে আমাকে না তোর মাকে বেশি ভালোবাসিস? ঘটি না তো ঘটি দেয়। তখন সে বললো, কেন তোমাদের দুজনকেই ভালোবাসি। বাবা বলে, যে কোনো একজনের কথা বল, হয় বাবার কথা বলবি না হলে মায়ের কথা বলবি। তো বললো ঘটি, তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি বলো। তখন বাবা বললেন, তোর মা গেল প্যারিসে আর আমি গেলাম যুক্তরাষ্ট্রে, তোর মা গেল প্যারিসে আমি গেলাম যুক্তরাষ্ট্রে, তো তুই কার সঙ্গে যাবি? তখন ঘটিদা বলল, কেন মায়ের সঙ্গে যাব। বাবা তখন খুঁজে, কি এই যে এক্ষুনি বললি আমাকেও ভালোবাসিস, তার মানে আমার সঙ্গে আমি যদি যুক্তরাষ্ট্রে যাই তুই যাবি না? বাবা বলল, না যাব না, মায়ের সঙ্গে যাব। বাবা বলল, বুঝেছি তুমি তোমার মাকে বেশি ভালোবাসো। ঘটিদা বলল, তা নয়, আসলে প্যারিস জায়গাটা যুক্তরাষ্ট্রের চাইতে অনেক বেশি ভালো, তুমি সেটা কেন বোঝো না বলো তো বাবা। আজ পরিবার দিবসে, হ্যাঁ, এইরকম ছোট ছোট পুচকে পুচকে জোকস থাকবে আপনার জন্য, কুচকাঠি কুচমিঠি থাকবে, আর বীর নানা রকম মজাদার খবরাখবর, আর এই মুহূর্তে ভালোবাসার পদাবলী আপনাদের সকলের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ঘটিদা ঘটিদা ঘটিদা ঘটিদা কিন্তু আবারও কিন্তু এন করেছে। হ্যাঁ, আজ ফ্যামিলি ফ্যামিলি ডে, ফ্যামিলি ছামিলি নয়, ফ্যামিলি একদম ফ্যামিলি ফ্রেন্ডের মতো কিন্তু রয়েছে। ঘটিদার বউ জিজ্ঞেস করছে ঘটিদাকে, তোমার কি মনে আছে ঘটি, বিয়ের আগে তুমি আমাকে কত কত কত ভালোবাসতে, আমার জন্য কত কিছু করতে, আর এখন এখন তো তুমি আমার কোনো কথাই শোনো না, আমার দিকে ফিরে তাকাও নয়।
4: ঘটিদা তো ঘটিদাই,
3: ঘটিদা কী বলেছে কি বলেছে তার গিন্নিকে, আরে পাগলি, কেউ কি কখনো মাছ ধরার পর তার টোপের দিকে তাকায়? হ্যাঁ, মাছ তো ধরা হয়ে গেছে, টোপের দিকে তাকাবো কেন? এই হচ্ছে ঘটিদা, সেই ঘটিদার কথা থাকবে, এবং সেই সঙ্গে কিন্তু আজ টাটকা তাজা শুনতে পাওয়া যায় কথাবার্তা, সেসবও কিন্তু থাকবে। আর থাকবে আপনার জন্য টপিক।

পুইচুইচুই করে সেই মেসেজগুলো আপনি পাঠাবেন 9903655992 অবশ্যই কিন্তু ফ্যামিলি নিয়ে। আজকে তো ফ্যামিলি নিয়ে টপিক, কিন্তু কোন টপিক কোন টপিক? আচ্ছা, আপনি আপনার পরিবারে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? পরিবার বলতে, পরিবার এই শব্দটা বলতে আপনি ঠিক কী বোঝেন? কিংবা পরিবারে আপনি যদি প্রধান হন, এখন দণ্ডমুণ্ডের কর্তা হন, তাহলে সত্যি কি আপনি আপনার পরিবারকে যেভাবে ধরে রাখতে চান সেভাবে ধরে রেখেছেন? আপনার কাছে পরিবার এই শব্দটার প্রকৃত অর্থ কি? নাকি পরিবার বলতে আমার কাছে ধুর বাবা খালি ঘ্যান ঘ্যান খ্যাচ খ্যাচ সারাক্ষণ খালি খটখট করে, আমার কাছে পরিবার মানে আমার মা? তাহলে সেই ছোট্ট কথা, পুঁচকে কথা আপনি লিখে পাঠান 9903655992। অবশ্যই অবশ্যই কিন্তু আজ নানা রকম ফানি নিউজ থাকবে, নমস্কার কলকাতা জুড়ে। আর এই মুহূর্তে রোজা সোজা জানে যা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানেন কি, জানেন কি, দাম্পত্য কলহ। হ্যাঁ, আজ যেহেতু পরিবার নিয়ে কথা, অতএব কিন্তু দাম্পত্য কলহ ডেফিনেটলি থাকবে। সেই দাম্পত্য কলহে কিন্তু জেরবার গরিলাও। হ্যাঁ, মানুষের মতো তারও ফ্যামিলিতে কিন্তু ঝামেলা চলছে, ফ্যামিলি ঝামেলি। সেই গরিলার কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। ঝামেলা কি শুধুমাত্র খালি ফ্যামিলিতে, খেলার মাঠেও কিন্তু রয়েছে। দুর্দান্ত পারফরমেন্স করেও কিন্তু শেষ রক্ষা হলো না। আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া করলো মিশর। সে কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। না, শুধুমাত্র কিন্তু এখানেই থেমে থাকা নয়, বরং কি থাকবে, বরং কিন্তু কি থাকবে আজ, ওয়েক আপ, ওয়েক আপ শখ থাকবে। আজকের দিনটা শুরু করি একটা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দিয়ে। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন, যিনি জীবনে মোট 18 বার বজ্রাঘাতে আক্রান্ত হয়েছিলেন। শুধু আক্রান্তই নন, প্রতিবারই কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন। তার নাম কি? তার নাম সুলিভান। তিনি ছিলেন একজন বনরক্ষে। প্রথমবার বজ্রপাত তার পায়ের নখ পুড়িয়ে দেয়, দ্বিতীয়বার মাথার চুল উড়ে যায়, তৃতীয়বার কাঁধে আঘাত লাগে। এভাবে একবার নয়, দুবার নয়, 18 বার। আজ বিজ্ঞানীরাও কিন্তু নিশ্চিত নন যে কেন এমন হয়েছিল, কেন এমনটা হয়েছিল বিজ্ঞানীরাও কিন্তু নিশ্চিত নন। কিন্তু

আমি এটাও এটাও কিন্তু ঠিক সামলে নেব। আজ পরিবারের কথা, সেই পরিবার জুড়ে কিন্তু নানা বিষয়ে ছুঁয়ে ছুঁয়ে যাবে, অর্থাৎ ফ্যামিলিতে যতই ঝামেলি হোক না কেন আমরা নিজেকে শেষ করে দেব না, এই জীবন লই আর কি করিব না। বঙ্কিমচন্দ্রের সেই নায়িকার মতো কিন্তু আমরা মোটেই মোটেই জিজ্ঞেস করব না, কিংবা ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুমের মতো কিন্তু আমরা জিজ্ঞেস করব না, আহ এই জীবন লইয়া আমি কি করিব, এসব জিজ্ঞেস আমরা করব না। ফ্যামিলিকে ফ্যামিলির মতো থাকতে দেব, ঝামেলা ঝামেলি সেসব তো থাকবে, এটা আমাদের একেবারে ওই পিঠটা যেমন একটু চুলকে ওঠে, এও মাঝে মধ্যে কিন্তু ঝামেলা একটু তৈরি হয়। এমনটা শুনতে শুনতে আর পিয়ে আনবে কি ওয়েদার রিপোর্ট আপনাকে জানিয়ে দেবে, কিন্তু তার আগে দোহার কি বলছে, সেও কি ফ্যামিলি ঝামিলির কথা বলছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
5: হাল কেমন রয়েছে, বেহাল নাকি নাজেহাল? সত্যি সত্যি কিন্তু নাজেহাল হতে হচ্ছে, মানে 38 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে আপনি কিন্তু ফিল করবেন ওটা 48 নয়, আরও কিছু বেশি, রাইট? এমন অবস্থায় কিন্তু আমি ঘেমে নিয়ে এক প্রায় দিতে মতো করে আপনি যতগুলো হ্যান্ডকারচিপ নিয়ে বেরোচ্ছেন সবগুলো ভিজে না পুরো যা তা কাণ্ড হচ্ছে, পুরো টাওয়াল নিয়ে বেরোতে হবে, তবেই কিন্তু এটাও ফুরফুরে থাকলেও থাকতে পারেন। এখন অবশ্য কিন্তু প্রযুক্তির কল্যাণে ওহো সেই নেক ব্যান্ডের মতো কি বেরিয়েছে বলুন তো, বেরিয়েছে ফ্যান। হ্যাঁ, জাস্ট গলায় দিয়ে দিন, লোকে ভাববে ও বাবা গান শোনার জন্য এত কিছু কায়দা, আসলে নয়। সেখান থেকে কিন্তু ফুরফুর ফুরফুর ফুরফুর ফুর করে হাওয়া বেরোচ্ছে, শুধুমাত্র কি তাই, ওখানে আবার ওয়াটার সিস্টেম রয়েছে, সেই জল আপনি যদি একটুখানি দিয়ে রাখেন সেখানে, ওহ জলের গুঁড়োগুলো গিয়ে না আপনার মুখটাকে আপনার মাথাটাকে ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখবে। কিন্তু ওয়েদার প্রকৃতি দেবী, তিনি কি ঠান্ডা ঠান্ডা কুল কুল কি বলছে, আর কি বলছে ওয়েদার দপ্তর মানে ওয়েদার অফিস, লোকাল ফোরকাস্টে বলা হয়েছে যে আজ কিন্তু মানে পসিবিলিটি রয়েছে আজও কিন্তু সেই ক্লাউডি স্কাই, মেঘলা আকাশ এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে ওখানে। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে আজ 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল ছিল 35.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1.4, মিনিমাম টেম্পারেচার ছিল 28.8 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1.8। ম্যাক্সিমাম হিউমিডিটি 91%, মিনিমাম হিউমিডিটি 59%, বৃষ্টি না তার দেখানি, তবে শীতে ফোটা কোথাও কোথাও হয়েছে কিন্তু সেটা ওই ধর্তব্যের মধ্যে নয়। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু অন্তত এই ওয়েদার রিপোর্টে নো সতর্কবার্তা, অতএব বিন্দাস মোড়ে যান। কিন্তু সমুদ্রের ধারে যারা বেড়াতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবশ্যই অবশ্যই অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে, কারণ কখন কি যে ঘটে যায় বলা খুব মুশকিল। এখন সমুদ্র মাঝে মধ্যে কিন্তু এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, কখন যে বিশাল ঢেউ আসতে পড়ে, আর ওই যে টান যখন থাকে সেই টানটাই হচ্ছে সবচেয়ে বেশি খতরনাক। ফলে আমরা সাবধান থাকবো, বেশি জলে বেশি গভীরে গিয়ে খুব একটা ক্যারিশমা দেখানোর চেষ্টা করবো না, আর যদি ক্যারিশমা দেখাতেই হয় অবশ্যই কিন্তু সঙ্গে রাখবো নুলিয়া, না হলে কিন্তু প্রাণটা বেঘরে যেতে পারে, চতুর্দিকে কিন্তু আকছার সেই খবর, প্লিজ এটা মাথায় রাখবেন। এমনটা বলতে বলতে এমন সতর্কবার্তা আপনাকে আমাদের সকলকে দিতে দিতে কী বলবে আর পি এই মুহূর্তে বলতে চাইছে বরং লক্ষ্মী ছেলের সেই কথা, যারা কলরে পেয়ে থাকবে, যারা দোষী বানাতেও থাকবে।
6: আছি প্রতিরোধে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মে রুখে দাঁড়াবে।
5: জুন কেরালা দিয়ে ভারতে কিন্তু ঢুকে পড়েছে অলরেডি মৌসুমি বাতাস, তারপরে 9 জুন উত্তরবঙ্গে এবং 12 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় পুরোটাই দখল করে বর্ষার মেঘ। তবে ওই পর্যন্ত, এই দখলদারি পর্যন্ত দেখা গেছে কিন্তু অস্তিত্ব না টের পাওয়া যায়নি গত 3 দিন উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। আর বৃষ্টি কম মানেই তো অবশ্যই চাষিদের হাতে সেই যে সোনার ফসল, সেটা কিন্তু যতটা হতে পারত ততটা হবে না। এখানে কিন্তু সংকট, এখানেই কিন্তু প্রশ্ন আসছে রিসেশনের। 2027 এটা কি রিসেশন ইয়ার? জানি না কি হবে, কোন দিকে প্রকৃতির খামখেয়ালিপনা আমাদের নিয়ে যাবে, কিন্তু তবুও ওই যে আশায় বুক বাঁধে চাষা, আর সেইটা সেই চাষার এই মুহূর্তে ইচ্ছে করছে এমন একটা গান শুনতে যেখানে মেঘ রয়েছে, মেঘের পালক রয়েছে, রয়েছেন শ্রেয়া ঘোষালও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, সুপ্রভাত। আজ কিন্তু ভোরাই পরিবার, মানে ভোরাইতে পরিবার নিয়ে গল্পগুলো খুব সুন্দর ছিল, শিক্ষামূলক ছিল। ধন্যবাদ দাদা, এমনটি লিখে পাঠিয়েছে কে, সৌভিক সরকার, কসবা হালতু থেকে। না, ফালতু কথা নয়, একেবারে সঠিক কথা। আর কি লিখেছে, টপিকের বিষয়ে লিখেছে, আমার কাছে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, বরং ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব এবং একে অপরের পাশে থাকার এক অটুট বন্ধন। জীবনের সুখ দুঃখ, সাফল্য, ব্যর্থতা সব কিছুর সাক্ষী থাকে পরিবার। পৃথিবীর যেখানেই যায় না কেন, পরিবারের মানুষগুলোর স্নেহ এবং আশ্রয় আমাদের শক্তি যোগায়। পরিবার এমন একটা জায়গা যেখানে মানুষ নিঃস্বার্থ ভালোবাসা পায়, ভুল করলে সংশোধনের সুযোগ মেলে, কষ্ট পেলে সান্ত্বনা মেলে, আর আনন্দ পেলে তা ভাগ করে নেওয়ার মানুষ পাওয়া যায়। তাই পরিবার শুধু একটি শব্দ নয়, এটি আমাদের পরিচয়, নিরাপত্তা এবং জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এমনটাই এত সুন্দর করে লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু সৌভিক কসবা হালতু থেকে। আরও একটা মেসেজ অন্তত পড়ি, তারপর ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু আরপি পড়বে একটার একটার একটা করে মেসেজ আপনাদের পাঠানো মেসেজগুলো। ওকে ওকে ওকে ওকে ওকে, আহা হা, প্রচুর প্রচুর মেসেজ কিন্তু এসে জমা হয়েছে এই মুহূর্তে। ও, গানের রিকোয়েস্ট কিন্তু সেই সঙ্গে লিখেছে, উৎপল লিখেছে বেহালা থেকে, আমার কাছে পরিবার মানে কিন্তু আমার মা, আমার কাছে পরিবার মানে আমার মা। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ, রজতের মেসেজ, বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে, কি লিখেছে, গুড মর্নিং দাদা, আমার কাছে পরিবার মানে ভরসার জায়গা, সুখে দুঃখে দুঃসময়ে যারা পাশে থাকে তারাই তো পরিবার। হ্যাঁ, অনেক সময় রক্তের সম্পর্কের বাইরেও অনেকে পাশে থাকে, একটু লেখাটা এদিক ওদিক হচ্ছে, অনেক সময় রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু কেউ কেউ পাশে থাকে, তারাও কিন্তু আমাদের পরিবার। আমাদের মতে আসলে আমাদের কাছে তারা হচ্ছে বৃহত্তর পরিবার। পরিবার ভাবতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় কথা। এমনটা বলতে বলতে কোন গানে, তুই চলি যখন, আর এই গানের পর কিন্তু আরফি কোথায় যাবে, অবশ্যই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় যাবে, কিন্তু তার আগে রয়েছে খবর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়নে পৌঁছবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতি পুনর্গঠন করা। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাভে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলে প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 11:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কি কারণে দুর্ঘটনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ETF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হল 14। অন্যদিকে ETF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসনের নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার, বিরোধী ও পরিষদীয় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড 2-1 গোলে ইরানের বিরুদ্ধে এগিয়ে। এদিকে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ে 1-1 গোলে ড্র। গ্রুপ জি বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলেই অমীমাংসিত রয়েছে। অন্য ম্যাচে স্পেনকে রুখে দিয়েছে প্রায় 5 লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আর ফিরেছে নমস্কার কলকাতা। আজ মঙ্গলবারে সকলের মঙ্গল কামনায়, রাইট? আর সেই তো পরিবার দিবস যেহেতু, অতএব সেই পরিবারের মঙ্গল কামনা ডেফিনেটলি সকলের জন্য রয়েছে। সেই পরিবারের কথা আপনাদের মেসেজে 9903653992 সুভাষ চক্রবর্তী কোথেকে পাঠিয়েছেন, পাঠিয়েছেন উত্তর বাউল থেকে, লিখেছেন গুড মর্নিং আরপি আরপি আরপি। আমার কাছে পরিবারের অর্থ হলো স্বজনদের সঙ্গে সুখে দুঃখে একে অপরের পাশে থেকে মিলেমিশে জীবনযাপন করা। হ্যাঁ, এমনটি লিখে পাঠিয়েছেন সুভাষ। ওকে, থ্যাংক ইউ সুভাষ। সুভাষের পর নিবেদিতা কি লিখছে, শেওড়াফুলি থেকে নিবেদিতা লিখছে, গুড মর্নিং আন্তর্জাতিক পরিবার দিবস। এই পরিবার একটি সুন্দর সংসার, সবার সঙ্গে একসঙ্গে চলা, সুখে দুঃখে একসঙ্গে থাকা, পরামর্শ করে সব কাজ করা, এমনটি লিখে পাঠিয়েছে নিবেদিতা শেওড়াফুলি থেকে। আর দীপক কি লিখছে, দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখছে, গুড মর্নিং আরপি দাদা ভাই। একটি পরিবার বলতে পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে সংসার নামক গালিটা ওকে এগিয়ে নিয়ে চলা, যাই হোক অন্য কোনো শব্দ হয়তো হতো। আমার পরিবারের প্রধান আমার মা, বয়স হচ্ছে 77 বছর। আমার মায়ের কথা মতোই আমরা মেনে চলি সংসারের সমস্ত নিয়মকানুন। আর সংসারের সবচেয়ে বেশি ভালোবাসি আমার যমজ মেয়ে সৌম্যশ্রী এবং শঙ্খশ্রীকে, কারণ ওরা যখন জন্ম হয়েছিল তখন সৌম্যশ্রী 1310 গ্রাম আর শঙ্খশ্রী 1208 গ্রাম ওজন নিয়ে জন্মেছিল। সেখান থেকে এখন ওরা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে তাদেরকে আমি মানুষ করেছি, আর আমাদের সংসারে ঝুনু আছে যে সমস্ত দায়িত্ব নেয় সংসারের, সংসারটাকে মেনটেন করে। যেমন মেয়েদের পড়াশোনা, রান্নাবান্না, কখন কি কাজ করলে ঠিক হবে, এই সব কিছু। আরে ভাই, এভাবেই তো দুদিকে ব্যালেন্স রেখে ঝুনু আর মুনু মানে দীপক একেবারে সংসারটাকে মানে ঝিঙ্কু ডাকুরি, হ্যাঁ এমনটা করে কিন্তু করে নিয়ে চলেছে, রাইট? আর তাদের জন্য কোন গান, তাদের জন্য কিন্তু বাউন্ডুলে ঘুরি, না বাউন্ডুলে হয়ে যায়নি বলে কিন্তু বাউন্ডুলে ঘুরির গান দীপকের ফ্যামিলির জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু হ্যাঁ গান বিরন্তি আপনাদের রিকোয়েস্ট, আজ কিন্তু একবারে নতুন দুটো নাম পেয়েছে আর পি, রত্না এবং বিষ্ণু। রত্না এবং বিষ্ণু কোথেকে পাঠিয়েছে? বিষ্ণুপুর থেকে পাঠিয়েছে। ওরে বাপরে বাপ, বিষ্ণুপুর মানে বাঁকুড়া বিষ্ণুপুর, কিন্তু না কোনো রিস্ট্রিক্টেড নাম নেই, কী আর করা যাবে, বিষ্ণুপুর তো অনেক জায়গায় রয়েছে। যাই হোক, রত্না এবং বিষ্ণুর জন্য, বিষ্ণুপুরের জন্য কোন গান, গান বিরন্তিতে
4: গান মিলান্তি, গান
3: মিলান্তি। এই ফ্যামিলির কথা, পরিবারের কথা ভেবেই কিন্তু বোধ হয় তাদের এই গানের রিকোয়েস্টে। তুমি আমার হিরো, অনুভবের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজকে তো পরিবার নিয়ে কথা, আর সেই পরিবার নিয়ে কেই বা পিছিয়ে থাকে, সেখানে প্রচুর প্রচুর প্রচুর মেসেজ কিন্তু আছে ইনবক্সে, ইন করছে টুইটে পুঁই পুঁই চুঁয়ে চুঁয়ে করে 9903653992 আপনিও পাঠিয়ে দিন আজ আপনার পরিবারের কথা, পরিবারকে কতটা ভালোবাসেন, পরিবারে আপনি কোন জায়গায় রয়েছেন, খুব কি হোমি তুমি দেখেন নাকি পুঁচকেগুলো আপনাকে মানেই না, মান্যি গণ্যি করে না, বরং তাদের সঙ্গে আপনার একটা ফ্রেন্ডশিপ রয়েছে, দোস্তি রয়েছে। আচ্ছা, আপনার বাড়ির ওই যে দীপকের মতো আপনি কি বলবেন, জানেন আমার মায়ের বয়স, বাবার বয়স 80 পেরিয়ে গেছে, এখনও তাদের কথাই আমরা মেনে চলি, কী বলবেন আপনি, ছোট করে পুচকে করে দিকে পাঠিয়ে দিন 9903653992। লালমোহন কি লিখেছে, জালাশি বউবাজার হাওড়া থেকে, পরিবার পরিবার বলতে সকলে মিলে একসঙ্গে এক ছাদের তলায় শুধু থাকা নয়, পরিবার মানে এক মনে চলা, বাবা সংসার থেকে অবসর নেয়, সকলের ইচ্ছেতে সংসারের দায়িত্ব আমার উপরে এসে পড়ে, বেশ কয়েক বছর একসঙ্গে চলল সংসারের উন্নয়ন, একটা সময়ে এক মন আর থাকলো না, যে যার মতো আছে, সকলে মিলে একই সঙ্গে একই ছাদের তলায় যে যার মতো করে, পাঁচ ভাই, বাবা নেই, মা আছে আমাদের সঙ্গে, তখনও ভালো ছিলাম, আজও কিন্তু ভালো আছি। সত্যি লালমোহন, জানি না তার ভাইদের নাম কি, নীলমোহন, সবুজ মোহন কিংবা কমলামোহন, জানা নেই, লালমোহন পারলে তাদের ভাইয়ের নামগুলোও কিন্তু পাঠিয়ে দিতে পারে, মোহনলাল, লালমোহন, মোহনলাল, মোহনলাল গাঙ্গুলি হতে পারে সেই বিখ্যাত ক্যারেক্টার, যাই হোক আপনিও পাঠিয়ে দিন সেই মেসেজ। আর এই মুহূর্তে কিন্তু বালির শহরে হারিয়ে যাওয়া অরিজিৎ এবং শ্রেয়ার সঙ্গে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: জানো আমি কাল

0: আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
6: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কিন্তু গান মিলনতে রিকোয়েস্ট, হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট, আপনাদের মেসেজ, সেগুলো কিন্তু এই মুহূর্তে এই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টাতে কিন্তু সবচেয়ে বেশি ভারি ভারি ভারি পড়ছে।
5: গান মিলান্তি, গান মিলান্তি,
6: গান মিলান্তি রিকোয়েস্ট, দেবদাস মুভির সেই গান ভেরি প্রিয়া। কিন্তু কে কে করেছে, কে করেছে সেটাই তো বলা হয়নি। ওকে, শাশ্বতী, লীনা এবং একই সঙ্গে, আজকে জানি না এটা কাকুতালি কিনা, একই সঙ্গে কিন্তু সুপ্রিয় এবং কৃষ্ণা, এই চারজনের রিকোয়েস্ট এই গানটার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কার মেসেজ, কার মেসেজ? ওকে ওকে ওকে, শর্মিষ্ঠা মেসেজ পাঠিয়েছে কোথেকে, সাঁকরাইল হাওড়া থেকে। রোজকার মতো শুভ সকাল দাদা ভাই, আমার মা দিদা তাদেরকেই কিন্তু ওকে তাকেই তো আমি মা বলি। এখন চার দিন হলো আমার ঘরেও আসতে পারছে না, শরীর খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, শরীর খুব খারাপ যাচ্ছে, আমি মাকে বেশি ভালোবাসি, এমনটি লিখে পাঠিয়েছে শর্মিষ্ঠা সাঁকরাইল হাওড়া থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু মায়ের শরীর ভালো হোক, এটা তো ডেফিনেটলি চাই। শ্রাবণ কি লিখছে বারাসাত থেকে, শুধু রক্তের সম্পর্ক থাকলে কিন্তু পরিবার হওয়া যায় না। ভালো বন্ধুর সময়ে যারা পাশে থাকে তারাই আমার কাছে প্রকৃত পরিবার। এদের জন্য আমি আমার ক্ষমতার শেষ সীমায় গিয়ে সব কিছু করতে রাজি, কিন্তু সবচেয়ে চাপের ব্যাপার আজকাল এই ধরনের মানুষের খুব অভাব এই সমাজে। সবাই নিজের স্বার্থটা বুঝতেই কিন্তু ব্যস্ত, তাদের দরকার মিটে গেলে কাউকেই কাউকেই আর পাশে পাওয়া যায় না। ঠিক কে, তোমার সম্পর্কে যদি অন্য কেউ কথাটা বলে তাহলে কি হবে? তুমি যদি পাশে থাকো দেখবে তুমি হয়তো দশজনের পাশে আছো, তার মধ্যে একটা হাত অন্তত তোমাকে কিন্তু সাহায্যের হাত বাড়াবে। শ্রাবণ, এটুকু বিশ্বাস আমাদের রাখতে হবে। আসলে আমরা একে অন্যকে দোষ দিলে নিজে কি দোষী হই না? নিজে কি সত্যি সত্যি অন্য কাউকে হেল্প করি? আমরা সকলে বলি আমাকে কেউ বুঝলো না, কিন্তু আমি নিজে কি অন্য কাউকে বুঝি, বোঝার চেষ্টা করি? সেটি যদি না হয় তাহলে কিন্তু গালতি সে মিস্টেক। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, মাথায় মেসেজ পাঠিয়েছে মহর ঘোষপাড়া থেকে। শুভ সকাল, পরিবার তো ছোট্ট একটা গণ্ডি, আমার কাছে পরিবার মানে জল, বায়ু, বাতাস, গাছগাছালি এবং সকল প্রাণী জগৎ, কারণ এরাই আমাদের জীবনের হৃৎস্পন্দন সচল রেখেছে। গোটা বিশ্ব আমার পরিবার। এই গোটা বিশ্বের কথা যেমনভাবে আমরা কখন মনে করি, আমাদের মন্ত্র বলে, আমাদের তর্পণের মন্ত্র বলে, সেই মহালয়ার দিনে আমরা যে তর্পণ করি তৃপ্তন্তু বিশ্বের সদা, হ্যাঁ সেই সারা বিশ্ব আমার পরিবার, এমনটাই ভেবেছে আমাদের বন্ধু মাথায়। আর এই মুহূর্তে কিন্তু গানে কানে কানে কানে 107 এ। এই মুহূর্তে কোন গান? অঞ্জন দত্ত বলছেন চলো লেটস গো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সঙ্গীতির সঙ্গে ঝগড়া হয়েছে, হ্যাঁ সঙ্গীতির সঙ্গে কিন্তু বেশ ঝগড়া হয়েছে, তাই গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন মুখ দেখলে সেই বিরহ বুঝতে একটু একটু কিন্তু আপনার ভুল হবে না। তবে সে কিন্তু মানুষ নয়, মানুষই নয়, মানুষের মতো। সম্প্রতি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে এক গরিলা, এবং তার কয়েক সেকেন্ডের ভিডিও একবারে নেট দুনিয়ায় এতটাই এতটাই এতটাই ভাইরাল যে তাকে দেখে কিন্তু হাজার হাজার মানুষ বলছেন, আরে এ তো আমাদেরই মতো। হ্যাঁ, নেট দুনিয়ায় নজর কেড়েছে 13 বছর বয়সে ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা, যার নাম হচ্ছে কিয়োমাসা। বাহ, কি কিউট নাম, তাই না? কিয়োমাসা 2012 সালের নভেম্বরে জাপানের নাগোয়া শহরের হিগাসিয়াম জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে তার জন্ম। যেমন তেমন পরিবারের সন্তান নয় কিন্তু এই কিয়োমাসা, বিশ্বখ্যাত গরিলা সাবানির ছেলে সে। তার বাবা সাবানি তার আকর্ষণীয় রূপের জন্য বিশ্বজুড়ে বহুত বহুত পপুলার। মাত্র 1 মিনিটের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, আর তাতে কিন্তু একবারে হইচই কাণ্ড। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কিয়োমাসা একা একা বসে আছে আর কি যেন চিন্তা করছে, ডান হাত বুকের ওপর ভাঁজ করা, বাঁ হাত গালে রেখে সে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত চিন্তা আর বিষণ্ণতা। জানা গিয়েছে সঙ্গিনীর সঙ্গে মান অভিমান জড়ানোর কিছুক্ষণের পরই নাকি কিয়োমাসার এই ভিডিওটি তোলা হয়েছে। ভাবুন একবার, ভাবুন একবার, এমনটাই তো আমাদের ঘরে ঘরে আজ পরিবার দিবসে। এমন যদি অবস্থা থাকে, প্লিজ মিটিয়ে নিন, মিলিয়ে নিন, মিশিয়ে নিন, আর আর এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে যান, কিছু করে দেখান আপনার বাচ্চাটার মতো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: Pribobo, hukus-fukus, giling-giling fukus.
1: হয়ে গেছে, চুপ করে, মানে আরপির মনটাও না হুকুস-ফুকুস এমনটাই করছে। তারপর বলতে ইচ্ছে করছে, এমনটা কিন্তু বলতে ইচ্ছে করছে। আসার মনে কি ইচ্ছে করছে, আজ ফ্যামিলি ডেতে ফ্যামিলি ঝামেলি হবে নাকি ফ্যামিলি হামেলি হবে নাকি ফ্যামিলি খাওয়ালি বাওয়ালি হবে, মানে বাওয়ালি হোক খাওয়ালিটাও সেটা কি জমিয়ে হচ্ছে। যদি হয়ে থাকে আজ এই পরিবার দিবসে ফ্যামিলি ডেতে আপনার কোনো স্পেশাল মেনু, তাহলে সেটা কিন্তু শেয়ার করতে পারেন আরপির কাছে 9903655992। কিন্তু ওদিকে হুকুস ফুকুস সোনু নিগম যেমন বলেছেন, ঠিক তেমনিভাবে আমার আপনার মস্তিষ্ক কিন্তু তারাও কিন্তু হুকুস ফুকুস চালিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, মনোবিজ্ঞানীরা সাইকোলজিস্টরা একটা পরীক্ষা করেছিলেন, কি বলেছিলেন, একদল মানুষকে বলা হলো আপনার সামনে থাকা মানুষটি আপনাকে পছন্দ করে না। ভাবুন একবার, একদল মানুষকে বলা হলো যে একদল মানুষ, এই যে আপনার সামনে থাকা মানুষটি আপনাকে পছন্দ করে না। অন্য দলকে বলা হলো সে আপনাকে খুব পছন্দ করে। ভাবুন একবার, সে আপনাকে খুব পছন্দ করে। মজার বিষয়টা কী হলো বলুন তো, দুই দলই কিন্তু একই মানুষের সঙ্গে কথা বলেছিল, কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা ছিল। কারণ মানুষ ঘটনাকে নয়, ঘটনা সম্পর্কে নিজের বিশ্বাসকে অনুভব করে। তাই আজ যদি কেউ আপনাকে একটু কম হাসি মুখে উত্তর দেয়, সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে সে আপনাকে অপছন্দ করে। হয়তো তার দিনটাই খারাপ, তার মন মেজাজটাই খারাপ, যে কারণে আপনার সঙ্গে সে এই মুহূর্তে অতটা ভালো করে কথা বলতে পারলো না। ফলে শুধুমাত্র এমনটা ভাববেন না, আপনাকে অপছন্দ করে বলে আপনার সঙ্গে কথা বলেনি, যেমনটা বলছে গবেষণা। এরকম আজ নতুন নতুন ইনফো নিয়ে হাজির হবে নমস্কার কলকাতায়। আর আপনি পাঠাবেন মেসেজ পরিবার নিয়ে, আপনি কি ভাবছেন পরিবার নিয়ে, কি কি লিখতে চান, বলতে চান,
0: পেটের কথা মুখে এনে একবার লিখে ফেলুন অন স্ক্রিনে।
1: ওকে, আর পাঠিয়ে দিন কোন নাম্বার 9903655992। আর এদিকে এদিকে এদিকে এই মুহূর্তে কোন গান, লাভ ইউ পাপা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিওয় পৌঁছেছেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংগঠনের পুনর্গঠন করা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG-বাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রথম কোনো ভারতীয় LNG-বাহী ট্যাঙ্কার যুদ্ধবিধ্বস্ত ওই এলাকা অতিক্রম করল। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাভে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 11:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তির উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সামাজিক মাধ্যমে তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে এই দলে রয়েছেন IG কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। বন্যপ্রাণীর প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্যপ্রাণীর প্রজননের জন্য উত্তরবঙ্গের জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেওড়াভালি, সিঙ্গলীলা সহ সব বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা। তৃতীয় ঘন্টা রয়েছে আর পি আর 9টা, মানেই তো একেবারে 3-1-3 গানের হ্যাট্রিক। কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান আপনার কানে? ছোট ছোট গান, আর সেই ছোট ছোট গানগুলো একেবারে প্রায় নতুন মুভির গান।
2: FM রেইনবোতে 3-1-3 গানের হ্যাট্রিক।

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: একটু আগে শুনেছিলাম ঠিক সন্ধ্যের আমার আগে, না ঠিক সকালবেলায়, ঠিক সন্ধ্যের আমার আগে এই মুভির গান শুনিয়েছে আরবি। আর এই মুহূর্তে কোন মুভির গান শুনিয়ে দেখুন, ইয়ার রহমান।

0: FM Rainbow-তে তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: তিন নম্বর গানে এই মুহূর্তে কিন্তু জিন্দাবাদ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। মজার মজার খবর তো রয়েছে এবং সেই সঙ্গে কলকাতার এমন এক ঘটনা আজ শেয়ার করবে আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ, যা শুনলে কিন্তু ওরে বাবা এমন আইন ছিল, হ্যাঁ এমন বেমক্কা আইন কিন্তু চালু ছিল একটা সময়, সেই আইনের কথা শেয়ার করবে আরপি আজ নমস্কার কলকাতা। কিন্তু তার আগে আপনাদের পাঠানো মেসেজ মফিজুল পাঠিয়েছে নন্দীগ্রাম থেকে, কে লিখেছে, গুড মর্নিং, আমার কাছে পরিবার মানে, আমার কাছে পরিবার মানে একই বাতা সে নিঃশ্বাস গ্রহণ করা, প্রত্যেকেই আমার পরিবার, যে আমাকে ঠকিয়েছে সেও আমার পরিবার, যে আমাকে জিতিয়েছে সেও আমার পরিবার, যে আমাকে ঘৃণা করে সে আমার পরিবার, যে আমাকে ভালোবাসে সেও আমার পরিবার, কারোরই সর্বনাশ চাই না, সবার সুমতি হোক এইটুকুই চাই। ভিড় বাসে সিট না পাওয়া আমার জন্মদাত্রী মায়ের জন্য যতটা কষ্ট লাগে, অন্য কোনো এক মায়ের জন্য ঠিক ততটাই কষ্ট লাগে। আমি মনে করি পরিবার যত বৃহৎই হোক, যত যত যত মতভেদ থাকুক, দিনের শেষে প্রত্যেকেই কিন্তু আমরা একই পরিবারের সদস্য। ওয়াও মফিজুল, এমনটি যদি আমরা সকলে ভাবতে পারতাম না, তাহলে এই পৃথিবী জুড়ে এই যে এত দ্বন্দ্ব, এত মারামারি, এত কোনোকুনি, এত এত কোটি কোটি ডলারের যে সর্বনাশ শুধুমাত্র যুদ্ধাস্ত্র বানিয়ে মানুষকে মেরে এত যে ধ্বংস করছে, সেগুলো কোথায় আমার ভূতকালে উড়িয়ে দিতে পারতাম। আজকে বোধ হয় সত্যি সত্যি সেই যে রাবণের ইচ্ছে ছিল স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি তৈরি করা, আমরা বোধ হয় সেই প্রাচুর্য দিয়ে স্বর্গ পর্যন্ত সিঁড়ি হয়তোবা বানিয়ে ফেলতে পারতাম। অন্য ধরনের অন্য রকম মেসেজ, যে মেসেজ আমাদের বসুধৈব কুটুম্বকম এই নীতির কথা বলে, এই মনোভাবের কথা বলে। আপনি পাঠিয়ে দিন 9903653992 পরিবার নিয়ে আপনার কথা, আপনার ইচ্ছেগুলো। এই মুহূর্তে কার মেসেজ, ভেরি ভেরি গুড মর্নিং আরপি, আমাকে কিশোরী, ওকে ওকে ওকে ওকে, গানটা শোনাও প্লিজ, কারণ তোমাকে আমি পরিবারের ইম্পর্টেন্ট মেম্বার মনে করি। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরপিকেও কিন্তু পরিবারের ইম্পর্টেন্ট মেম্বার মনে করে, কে, আমাদের বন্ধু সোমনাথ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ডেফিনেটলি এই গানটা শুনিয়ে দেবে শুধুমাত্র আমাদের সোমনাথের জন্য নয়, আমাদের বন্ধুদের জন্য। এই মুহূর্তে কার মেসেজ, 250 কিলোমিটার দূর থেকে সব সময় শুনতে পারি, এটাই অনেক ভালো লাগে। শুভ সকাল, আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন কালো মেঘে আকাশ ঢাকা, তাই রেডিও সিগন্যাল একটু কম আসছে। বাংলাদেশ বরিশাল থেকে হুমায়ুন কবির, ওয়াও থ্যাংক ইউ হুমায়ুন, তোমাকে স্যালুট স্যালুট স্যালুট, আমাদের শুনছো, আমাকে শুনছো, আরপিকে শুনছো, এবং সেই সঙ্গে তোমার মেসেজ পাঠিয়েছো, মতামত পাঠিয়েছো, থ্যাংক ইউ হুমায়ুন কবির আরও একবার তোমাকে। এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে কোন গান, পাতাল পেয়ে পাও মে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতার কলকাতার খবর, কলকাতার খবর, কলকাতার খবর। কিন্তু সেই খবরের আগে অন্য খবর রয়েছে, মজার খবর রয়েছে, সেই মজার খবরগুলো শেয়ার করতে হচ্ছে আর পিকে আপনার কানে। কারণ কী বলুন তো, সত্যি সত্যি কিন্তু একেবারে নমস্কার কলকাতায় কলকাতার খবর যদি না থাকে কেমন কেমন লাগে না? হ্যাঁ, সেই কলকাতার খবর কিন্তু এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107-এ। কলকাতার সবচেয়ে বড় রহস্য কী বলুন তো? অনেকে বলেন হাওড়া ব্রিজ, কেউ বলেন কেন কলেজ স্ট্রিট, কেউ বলেন কফি হাউস। কিন্তু আমার মতে, আরফির মতে, কলকাতার সবচেয়ে বড় রহস্য হলো এই শহর মানুষকে কেন বারবার ফিরিয়ে আনে, কোন টানে ফিরিয়ে আনে। যে চলে যায় সেও কিন্তু কলকাতার কথা বলে, যে থাকে সে তো বলেই, সেও কলকাতাকে নিয়ে অভিযোগ করে, তবু ছেড়ে যেতে পারে না। সম্ভবত কলকাতা একটা শহর নয়, এটা আমাদের একটা সবচেয়ে বড় বড় অনুভূতি, রাইট? ভীষণ রকম একটা ভালো অনুভূতি। হারিয়ে যাওয়া ট্রাম রুটের গল্প শুনবেন নাকি অন্য কিছু? কলকাতার প্রথম সোশ্যাল মিডিয়ার গল্প শুনবেন নাকি ভূগর্ভস্থ কলকাতার গল্প

শুনবেন নাকি যে আইন শুনলে আজ হাসি পাবে, বরং সেই কথা বলি কোন আইন শুনলে আজ সত্যি সত্যি কিন্তু আমাদের হাসি পায়। ব্রিটিশ আমলে কলকাতার কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ঘোড়ার গাড়ি চালানোর উপর বিধি নিষেধ ছিল, কারণ রাতে শব্দ দূষণ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভাবুন একবার ব্রিটিশরা কতটা

সেই সব অঞ্চলে কিন্তু নিষিদ্ধ ছিল ঘোড়ার গাড়ি, ভাবুন একবার। আর আজ আমরা হর্ন, ট্রাফিক আর বাইকের শব্দে এতটাই অভ্যস্ত, কোনো দরকার নেই। আমি দেখছি সামনে ট্রাফিক জ্যাম, তবু পো পো টং টং ডং টং, ওরে বাবা যাচ্ছ না, ইতিমধ্যে কত রকম কথা, অর্থাৎ সাউন্ড পলিউশন আমরা ক্রমশ কিন্তু বাড়িয়েই চলেছি। তো যাই হোক, কিন্তু একসময় ঘোড়ার খুরের শব্দ নিয়েও প্রশাসনের মাথা ব্যথা ছিল। ইতিহাস মাঝে মাঝে আমাদের শেখায় মানুষ বদলায়, সমস্যা বদলায়, কিন্তু অভিযোগ করার অভ্যাসটা না, খুব একটা বদলায় না। আর আমরাও কিন্তু এই পরিবেশ নিয়ে, পরিবেশকে ভালো রাখার ইচ্ছে নিয়ে নিজেদেরকে বদলে ফেলি না। কি আর করা যাবে, শুধুমাত্র বলতে পারি শুনেছা শুনেছা বন পদ্মপাতায় বইছে জীবন।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হাই কলকাতা হ্যালো কলকাতা গুড মর্নিং কলকাতা নমস্কার কলকাতা আর নমস্কার কলকাতা মানে কিন্তু কলকাতা নিয়ে নানা গপ্প সেই পুরনো দিনের কথাবার্তাগুলো একটু একটু করে হ্যাঁ একটু একটু করে মনে করা যেমন ধর যাক শহরের বেশ কিছু না নামগুলো উচ্চারণ করতে পারবে না আরবি কিন্তু এইটুকু বলতে পারবে যে শহরের সবচেয়ে পুরনো ব্যবসাগুলোর বেশ কিছু এখনও রয়েছে যেগুলো ব্রিটিশ আমলে শুরু হয়েছিল কলকাতার কিছু বইয়ের দোকান মিষ্টির দোকান ব্যবসা প্রতিষ্ঠান 100 বছরেরও বেশি সময় আগে সেগুলো শুরু হয়েছিল আজও কিন্তু চলে আসছে ভাবুন তো একটা দোকান খোলার সময় ব্রিটিশ শাসন ছিল দুটো বিশ্বযুদ্ধ কেটে গিয়েছে দেশ স্বাধীন হয়েছে প্রযুক্তি বদলেছে কিন্তু সেই সব দোকানগুলো আজও এখনও কিন্তু খোলা এগুলো শুধু ব্যবসা নয় এগুলো কিন্তু সময়ের সাক্ষী ঐতিহ্যের সাক্ষী কলকাতার সাংস্কৃতিক পরিবেশকে এখনও যে অনেকটা উঁচুতে রেখেছে তার সাক্ষী কিন্তু এই দোকানগুলো সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আর এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরা তারা কিন্তু সেই সংস্কৃতিকে ধরে রেখেছেন তাদের জন্য স্যালুট স্যালুট স্যালুট ফিরব আপনাদের পাঠানোর মেসেজ নিয়ে 9903653992 পাঠানোর মেসেজ নিয়ে কিন্তু তার আগে কিন্তু রাব্বারু

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আমার কাছে পরিবার হলো এমন একদল মানুষ যাদের সঙ্গে কিন্তু মনের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া যায়। এটি শুধু রক্তের সম্পর্ক নয় বা এক ছাদের নিচে থাকা নয়। এমনটা কে বলেছেন, এমনটা বলে কে শুরু করেছেন? শুরু করেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ওয়াও, আর কি লিখেছেন? লিখেছেন যে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, মানসিক নিরাপত্তা এবং চরম বিপদে পাশে দাঁড়ানোর এক গভীর অনুভূতি এই পরিবার। আমার বাড়ি ছাড়া আকাশবাণী হলো আমার নিঃস্বার্থ পরিবার, যেখান থেকে বেঁচে থাকার জন্য প্রতিদিন মনের খোরাক পেয়ে থাকে। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সহ প্রণাম জানাই আকাশবাণীর পরিবারকে। এবং সেই সঙ্গে লিখেছেন, আজ ভোরাইতে পরিবারের অনেক কথা এবং গল্প, ম্যাগাজিনের অনেক কথা এবং কবিগুরুর বালক পত্রিকার কথা, সেই সঙ্গে মন ছুঁয়ে যাওয়া স্বর্ণযুগের কালজয়ী সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। অসাধারণ শিক্ষামূলক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য FM রেইনবোকে, সেই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যাদবেন্দ্রবাবু। এরপর কার মেসেজ, আজ বললাম না যে প্রচুর মেসেজ কিন্তু জাস্ট জমে রয়েছে, ক্ষীর হয়ে আছে। যদি হোক, নিজের পরিবারের কথা, নিজের প্রাণের কথা বলতে পারার সুযোগ, ফলে সেই সুযোগকে কেউ ছাড়েন নাকি। এই মুহূর্তে কার মেসেজ আজ ছোট্ট করে একদম পুচকে করে পাঠিয়েছেন, এই বোধে এত ছোট, এত অনু মেসেজ পাঠিয়েছেন, মিনি মেসেজ পাঠিয়েছেন কে? সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। দেখেছেন, পরিবার না পাড়াবার যেন, পরিবার না পাড়াবার যেন, শুধুই লোনা জল, আসে ঢেউ থাকে না কি।

0: চাই আত্মবল, আবার পড়তে ইচ্ছে করছে। পরিবার না পারাবার, যেন পরিবার না পারাবার, পারাবার মানে সমুদ্র, সমুদ্র যেন শুধুই লোনা জল, আসে ঢেউ থাকে না কেউ, চাই আত্মবল। সত্যি ছোট্ট পুঁচকের মতো, ওই নিউক্লিয়ার রিয়্যাক্টরের মতো আর কি, ছোট্ট পুঁচকে এইটুকু, কিন্তু তার শক্তি কিন্তু অনেক অনেক অনেক অনেক বেশি। আর এই মুহূর্তে কার মেসেজ, লম্বা মেসেজ পাঠিয়েছে কে, শঙ্কর বারাসাত থেকে পাঠিয়েছে, কি লিখেছে, পরিবার একটা মহিরুহ প্রধান পিতা মাতা, পরিবার একটা মহিরুহ প্রধান পিতা মাতা, মাথার পরে রাখে ধরে ভালোবাসার ছাতা, সেই বিশাল ছত্রছায়া রাখে ঘিরে চারিপাশ, সুখে দুঃখে ভালো মন্দে আমরা করি বাস, ভালোবাসার সেই ছাতাটা বংশ পরম্পরা, ছোট বোনেদের নিয়ে এখন আমার হাত ধরা, মূল মন্ত্র, মূল মন্ত্র একে অপরের হাত ধরে চলা, আর অটুট আত্মবিশ্বাস, সেটাই আদর্শ পরিবার, মোরা যেথায় করি বাস। আষাঢ়ের প্রথম দিবসে মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে কিন্তু এমন পাঠিয়েছে। ওয়েট করছি, ওয়েট করছি, আরও অনেকগুলো মেসেজ আছে সেগুলো পড়ে ফেলবার জন্য। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কার রিকোয়েস্ট ছিল, কি রিকোয়েস্ট ছিল, গান মিলানতে রিকোয়েস্ট ছিল আমাদের বন্ধু দমদম ক্যান্টনমেন্টের সোমনাথ।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi. Shunchen. Namaskar Kolkata.
1: Namaskar Kolkata.
0: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
1: Namaskar Kolkata.
2: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। সরকারি সুবিধা, সরকারি বিভিন্ন প্রকল্প, আর সেই প্রকল্প নিয়েই কিন্তু এই মুহূর্তে হাজির কোথায় জনকল্যাণ প্রকল্প। হ্যাঁ, জনকল্যাণ শিবির প্রথম দিনে হাজির হয়েছিলেন কত মানুষ বলুন তো? আমাদের আছে 800,000 মানুষ কিন্তু হাজির হয়েছিলেন। দুয়ারে সরকার থেকে যত প্রকল্পের সুবিধা পাওয়া যেত তার চেয়ে বেশি প্রকল্প নিয়ে চালু হয়েছে জনকল্যাণ শিবির। গতকাল প্রায় 56টি প্রকল্পের সুবিধে নিয়ে চালু হওয়া এই জনকল্যাণ শিবির দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের খবর আসছে। কিছু জায়গায় সামান্য ভুল ত্রুটির ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, প্রশাসন বলছে আমরা এগুলো কিন্তু শুধরে নেব, এবং এখানে জনগণকে, মানুষকে আমরা কিন্তু অনেক বেশি সুবিধে দেব। প্রশাসনের দাবি, সোমবার প্রথম দিনেই রেকর্ড 7,89,000 বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন রাজ্যের 1,025টি জনকল্যাণ শিবিরে। পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের উপস্থিতি ছিল বেশি। বুধবার 17 জুন পর্যন্ত চলবে এই শিবির। ফলে যাদের এই জনকল্যাণ শিবিরে যাওয়ার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু যান, আপনার সমস্যার সমাধান করুন, কিংবা নতুন কোনো যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধে পেতে গেলে আপনি ঠিক কী কী নথি নিয়ে হাজির হবেন সেগুলোও জেনে আসুন তাহলে চটপট। আর এই চটপট করতে করতে কিন্তু ওদিকে গানে গানে কানে কানে সত্যি সত্যি গানে গানে আমি হাজির। খারা, দেখুন দেখি
3: রূপা,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শান্তিতে থাকা বাড়ির পোষ্যর এবং শরীর খারাপ হলে সকলের কিন্তু আচ্ছা পোষ্যরও শরীর খারাপ হলে সকলের মন খারাপ থাকে, ডেফিনেটলি। এটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই গোপাল কি পাঠিয়েছে বসুনগর মধ্যম গ্রাম থেকে। শুভ সকাল, আজকের টপিকে বলি, হ্যাঁ আজকের টপিকে বলি, আমি পরিবার বলতে বুঝি শুধুই রক্তের সম্পর্কে মানুষজনদের দিয়ে দিন রাত চলাফেরা ওঠা বসা করা নয়, মনের সম্পর্কের মানুষজন যারা আছেন আছেন না হোক, ওকে রক্তের সম্পর্ক তাঁরাও কিন্তু আমার পরিবার, একটু ঠিকঠাক লিখলে ভালো হয়। আমার কাছে আত্মার যে কাছে থাকে সেও কিন্তু আত্মীয়। পরিবার হলো সকলকে নিয়ে সুখে দুঃখে হাসি কান্নায় ভাগ করে নিয়ে জীবনের পথ চলা, একে অপরের মনের কথাগুলো শেয়ার করে নেওয়া, বিপদের সময়ে একে অপরের পাশে দাঁড়ানো। পরিবার ছোট হোক বা বড়, জীবনে যে ঘটনাই ঘটুক না কেন হোক, সেটা ভালো না খারাপ, একে অপরের মধ্যে বন্ডিং যদি মজবুত থাকে তাহলে কিন্তু সব পরিস্থিতিতে সেই পরিবার হয় আদর্শ পরিবার। ভাও, একটু লেখার সময় ঠিকঠাক লেখা হলে, সেন্টেন্সগুলো ঠিকঠাক থাকলে পড়তেও কিন্তু সুবিধে হয়। কে লিখেছে? শ্যাম সুন্দর লিখেছেন, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছে। বেশ লম্বা কবিতা নাকি ছড়া? ওকে। ছেলেবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি পরিবারের সংজ্ঞা, মা শেখাতেন যত্ন করে, করবি না কাউকে অবজ্ঞা, মা বাবা ভাই বোন জ্যাঠা কাকা কাকি শ্রদ্ধা সম্মান ভালোবাসায় দিবি না ওদের ফাঁকি, মা ছিলেন আমার কাছে পরিবারের প্রধান, স্নেহ মাখা ভালোবাসায় ছিল তার কত অবদান। আজকে যেন পরিবারের বন্ধন হয়েছে ছিন্ন, স্বার্থপরতার কারণেই রূপ নিয়েছে ভিন্ন, দেশ মাতাকে যেদিন ভাববো পরিবারের প্রধান, সবার কাছে সেদিন হব আমি দেশের মহান। এমনটি লিখেছেন শ্যাম সুন্দর। ওয়াও, আমি নিরঞ্জন সাউ বিশপুর আসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছি। শুভ সকাল। এই আহা, FM গোল্ডেড মেসেজ আরবির কাছে চলে এসছে, কি আর করা যাবে, কি আর করা যাবে। ওকে ওকে ওকে ওকে, নো প্রবলেম। ওকে, কে লিখেছেন? হোয়াটসঅ্যাপটা নয়, হোয়াটসঅ্যাপটা গণ্ডগোল করছে, যদি না যাই তাই SMS করে রাখলাম। শঙ্কর এমন করে মেসেজ পাঠিয়েছে, সুপ্রভাত, আমি এবাদুল্লাহ। ওকে এবাদুল্লাহ, আমার কাছে পরিবার মানে কিন্তু সুখ দুঃখ হাসি কান্নার সাথী সব সময় পাশে পাওয়া যায়, সেই আমার পরিবার। এবদুল্লাহ শেখ বহরু উত্তরপাড়া থেকে এমনটাই পাঠিয়েছে।

0: ওয়াও, থ্যাংক ইউ আব্দুল্লাহ। সেই সঙ্গে কে পাঠিয়েছে? স্বাতি গাঙ্গুলি। কোথেকে পাঠিয়েছে? ওয়াও, কোথেকে পাঠিয়েছে? পাঠিয়েছে গড়িয়াহাট, ওকে, একডালিয়া থেকে, একডালিয়া গড়িয়াহাট থেকে পাঠিয়েছে। আবার লিখেছে ফান রোডে কিন্তু আমাদের বাড়ি আছে, ওয়াও, দুটো জায়গা থেকে সে কিন্তু মেসেজ পাঠিয়েছে, ওকে, থ্যাংক ইউ। এবং পরিবার বলতে বুঝিয়েছে যে আমার একডালিয়ার বাড়ি এবং ফান রোডের বাড়ি, দুটো বাড়ি আমার কাছে পরিবার। আসলে বলবো কি বলবো না, আসলে দুটো বিয়ে করেছে কিন্তু তাতেও কিন্তু ভারসাম্য বজায় রেখেছে, এমনটাই হচ্ছে আমাদের বন্ধু স্বাতির বক্তব্য। না, এইখানে শেষ নয়, তৃণা সাহা কোথেকে পাঠিয়েছে? এখানে তৃণা লিখেছে, হাই আরপি, আজ থেকে তোমাকেও কিন্তু আমার পরিবারের অন্যতম সদস্য করে নিলাম। তুমি যদি ছোট হতে না, তোমার সঙ্গে আমার ইয়ে করতে হেপি হেপি হেপি লাগতো। আমি একজন মজার মানুষকে আমার প্রাণের মানুষ হিসেবে চাই, আমার জীবন সঙ্গী হিসেবে চাই। তুমি যদি একটু ছোট হতে, তোমাকে আমি অফার করতাম। ওয়াও তৃণা, ওকে, জীবন সার্থক হয়ে গেল নাকি?
1: না না না, তেমনটা নয়, ডেফিনেটলি তুমি খুঁজতে থাকো, পেয়ে যাবে। আর একটু দেখে শুনে নিয়ে কিন্তু মজা না মজা ভেঙে দেয়, রাইট? এমনটা বলতে ওকে। আর সেই
0: ওহো, পরিবার কাকে বলে? পরিবারে কি গন্ডগোল,
1: পরিবারে কতটা ফ্যামিলি ঝামেলি হতে পারে সেটা ঘটিদাকে দিয়েই শেষ করা যাক। ঘটিদা মন খারাপ করে বসে আছে। হ্যাঁ, ঘটিদা মন খারাপ করে বসে আছে, মানে তো ঘটিদা কোনো ঘটিদা হয়নি। তো তার বাবা এসে বলে, কে রে ঘটি, মন খারাপ কেন? তো ঘটি কিছুতেই কিছু বলে না, একদম চুপ। বাবা কাঁধে হাত রেখে বলে, আরে ঘটি বল না, আমি তো তোর বন্ধু, হ্যাঁ বল না কি হয়েছে, মনে কর আমি তোর বাবা নয় তোর বন্ধু। তখন ঘটিদা বলল, তোর বন্ধু, তাহলে বাবা তোকে বলছি শোন, আমারটাকে নিয়ে কাল বেরিয়েছিলাম বিকেলে, তোরটা দেখে নিয়েছে, তারপর কি মারটাই না মারলো বাবা, মা পুরো ব্যালেন্স চেক ভেঙে দিয়েছে আমার পিঠে, দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো
0: এই ঘটিদার বাবা তখন কি বলেছিল?
1: না, সে খবর কিন্তু আরপির কাছে নেই।
0: ওকে, ফ্যামিলি ফ্যামিলি চলতে থাকবে।
1: আর এই মুহূর্তে কিন্তু জুবিরুবি শুনতে শুনতে আরপি বলছে, জয় গুরু, এনজয় গুরু, ফ্যামিলিকে নিয়ে ঝামেলি নয়, ভালোই মন্দে থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। কলকাতা থেকে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াংয়ে পৌঁছবেন। সেখানে জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএর সদস্যদের সঙ্গে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পর বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক অপরিবর্তিতই রয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টানা 11 ঘণ্টা তাকে জেরা করে ইডি। বিধানসভায় সইজাল কাণ্ডেও অভিষেককে 8 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কম শক্তিশালী হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা সপ্তাহ জুড়ে রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফর শেষে G7 শিশু সম্মেলনে যোগ দিতে আজ ফ্রান্সের এভিয়ন শহরে পৌঁছবেন। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সহ একাধিক নেতৃবৃন্দ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী যোগ দেবেন দ্বিপাক্ষিক বৈঠকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ যদি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমিত থাকে তাহলে নিরাপত্তা পরিষদের সংস্কার ব্যর্থ হয়ে যেতে পারে বলে ভারত সতর্ক করে দিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতানেনি গতকাল নিরাপত্তা পরিষদের আন্তঃসরকারি আলোচনায় এই মন্তব্য করেন। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ETF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ACET বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ETF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে এবার থেকে কফ সিরাপ সহ কোনো সিরাপই ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় নথি ছাড়া কেনা যাবে না, এজন্য ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। আগামী 21 জুন পুনরায় NEET পরীক্ষার জন্য একদিনে 10 লক্ষ পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। গতকাল থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্ন রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে NTA। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা কবচকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। এর আগে কলকাতা হাইকোর্ট 17 আগস্ট পর্যন্ত রক্ষা কবচ দিয়েছিলেন অরূপ বিশ্বাসকে। রাজ্যের 2টি জেলায় বাজ পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নদিয়ার কল্যাণীতে 1 কিশোর এবং মুর্শিদাবাদে 3 জন প্রাণ হারান। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেবো কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্যঘর।
5: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
7: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
0: স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11:04 আর রোজ সোম থেকে রবি রোজ এই সময়টাই আপনাদের জন্য স্থির করা আছে গান দরিয়া, যে অনুষ্ঠানে আমরা ভেসে যাই, শুধুই ভেসে যাই সুরের দরিয়ায়, গানের দরিয়ায়। আর আজ এই দরিয়ায় আপনাদের সঙ্গে নিয়ে পানসি ভাষাতে আমি বিদিশা,
8: আমি অম্বালিকা। আর আজ কাকে নিয়ে কি নিয়ে থাকবো, আজকে দিনটা একেবারেই বিশেষ। তিনি হতে পারতেন অন্য কিছু, ভাগ্যে স্বর্ণী, তাই তো আমাদের ছোটোবেলাগুলো এই গান শুনে বড় হওয়া।
0: এই চুপ চুপ আর কথা নয়, আমরা বরং তার গানে চলে যাই।

0: লক্ষ্মীটি মানে রাজকুমার কিন্তু এখনো ছোট। সে যখন একটু একটু করে বড় হচ্ছে, তার আশেপাশের পরিবেশটা একটু অন্যরকম ছিল। তার বেড়ে ওঠা, তার জন্ম, হ্যাঁ সেই সবটাই বলবো। কিন্তু আমরা গানটা যেটা শুনলাম সেই কবে, মানে 1958 সালে অমল মুখোপাধ্যায় গিয়েছিলেন, কিন্তু সুর কে করেছিলেন যে মানুষটি, সেই মানুষটির কথাই বলবো আজ আমরা। অমলিকা বিদিশা আজকে কিন্তু গান দুনিয়া ভাসিয়েছে তার
1: তার গানে, তার সুরে, সব কিছু নিয়ে, তাকে নিয়ে, ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। আসলে যে রাজকুমারের কথা বলছি বা যে রাজকুমারের কথা বলবো পুরো গান দরিয়া জুড়েই, বন্ধুরা, তার বন্ধু বলতেন যে ঈশ্বরের কণ্ঠ যদি শোনা যেত তাহলে বোধ হয় সেই কণ্ঠ এই রকমই হতো।
0: ঠিক তাই,
1: এমন কণ্ঠ তার। 6 ফুট 1 ইঞ্চির অত্যন্ত সুদর্শন একটি মানুষ, যিনি সারা জীবন, মানে যবে থেকে তিনি যুবা বয়সে পৌঁছেছেন, হাতা গোটানো সাদা বুশার্ট এবং সাদা ধুতি, প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষার তালিম তার ছিল না, অথচ তালিম ছিল না ঠিকই, তবে বিভিন্ন সময় তিনি শিখেছেন এবং একটু একটু করে শিখতে শিখতে এবং সেই শেখা কাজ করতে করতে শেখা, বিভিন্ন মানুষজনের কাছ থেকে শেখা, যখন তিনি সুর করেছেন তার যারা, তার সঙ্গে যেসব পরিচালক, প্রযোজক, গীতিকার, সুরকার কাজ করেছেন, তাদের সবাইকে সম্মান দিয়ে, যথাযোগ্য সম্মান দিয়ে তিনি কাজ করেছেন। আসলে কোনো মানুষ তো এমনি একটা সেই ধ্রুবতারার পদে আসীন হন না, তাকে কিন্তু সঙ্গীত জগতে ধ্রুবতারা বললে এতটুকু অত্যুক্তি করা হয় না। এবং সত্যি কথাই, মানে আমাদের যে 6টা ঋতু, সেই ঋতুর মধ্যে গ্রীষ্ম, বর্ষা আর বলতে পারেন ওই শীত, এই 3টাতে এসে দাঁড়িয়েছে, তো বাকিগুলো তো আর আমরা ওই চলে গেল এরকম একটা ব্যাপার হয়। তো এই নামের যে ঋতু, মানে সঙ্গীতের যে কি বলবো, সঙ্গীতের যে মাস, সঙ্গীতের যে বছর, সঙ্গীতের যে দশক, সঙ্গীতের যে শতক, এই ঋতুর নাম কোনোদিন মুছবে না, সেই নাম হলো হেমন্ত মুখোপাধ্যায়।

0: এই মানুষটি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন, সেটা তো আমরা যখন শুরু করছি আজকে তার বিশেষ দিন, তিনি সারা বছর আমাদের কাছে একেবারেই অন্যরকমভাবেই ধরা দেন। সব সময় আমরা সুরে ভেসে থাকতে গেলে তার আশ্রয় নিতেই হয় আমাদের।
1: এই যে প্রথম গানটি আমরা শুনলাম, চুপ চুপ লক্ষ্মীটি শুনবে যদি গল্পটি, এই গানটির সুরকার তিনি এবং অজস্র গানে তিনি সুর করেছেন। কখনো তিনি নিজের সুরে নিজেই কণ্ঠ দিয়েছেন, কখনো তার সুরে অন্য শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।
0: আজকে বরং আসলে আমাদের যেটা হয় আর কি, আমাদের গান দরিয়া মানে আমরা এই জায়গাটাতে একটু আমাদের পরিষ্কার হয়ে নেওয়া দরকার আর কি, সেই জন্য আমরা পরের গানে যাব। ভীষণ সুন্দর আরো একটা গান।
1: মানে তুমি পরিষ্কার হওয়ার কথা কোন জায়গায় বলছো?
0: সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবটা যদি কভার করতে যাই তাহলেই দু ঘন্টা সময় বড্ড কম, সেই জন্য আমরা আজকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে গায়ক এবং সুরকার আধুনিক গানে।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের বাংলা আধুনিক গানের জগতে তো অবদান অনস্বীকার্য,
0: একদম,
1: এবং সেই আধুনিক গানের জগতেই আজকে আমরা তাকে বেঁধে রাখবো শুধু আধুনিক গানটুকুর পরিসরে।
0: আমরা যেহেতু 58 সালের কথা বললাম, আমরা যদি এই সময়কালীন সময়টাতেই থাকি, 52 ধরো, সেখানেও তার সুরে একটা অদ্ভুত সুন্দর। আমি একটু চেষ্টা করেছি আজকে আমরা মানে যখন গানের লিস্ট করছিলাম একটু অন্যরকম করে গানগুলো শোনার, যেগুলো আমাদের একটু কম শোনা হয়। তরুণ বন্দ্যোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় গাইলেন এই গান, একেবারে হিট বলাই যায়,
1: আবারও তার সুরে।

এইরকম ভাবে যখন গানের গল্পের কথা এলোই, তখন একটা মজার কথা বলি। তিনি তার নিজের সুরে নিজে গান গেয়েছেন, এরকম কিছু গানও আমরা শুনবো আজকে, তো আমরা সেরকমই

0: চেষ্টা করেছি। তো সেরকম একটা মজার কথা বলি, সেই সময় অনেকটা আগের কথা, মানে প্রায় ধরো 1940-এর আশেপাশের সময় আর কি। সেই সময় একদিন হেমন্ত মুখোপাধ্যায়, অমিয় বাগচি এবং আরও কয়েকজন বন্ধুবান্ধব তারা একসঙ্গে ট্রেনে যাচ্ছিলেন। এই কি হয়েছে বলো তো, ট্রেনে যাওয়া মানে একটা ইয়াং ছেলেদের যে দল আর কি, তারা একসাথে যখন ট্রেনে ওঠে তখন তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, জোরে জোরে কথা বলছে, এরকম একটা হচ্ছে। তাতে কি হয়েছে, কেউই নিজেদের কথাগুলো শুনতে পাচ্ছে না, মানে কে কার সাথে কিভাবে কথা বলছে সেটা খুব একটা শুনতে পাচ্ছে না ভালো করে।
1: কি কথা বলছে, কি কথার বিষয়বস্তু কি, সবাই তো কথা বলছে, কে আর শুনবে?
0: ঠিক কথা, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। তখন হেমন্ত হঠাৎ খুব জোরে বলে ওঠে, কথা কইও না কো, শুধু শোনো। কিন্তু ওই যে গীতিকার, মানে গীতিকাররা তো ওই কথাগুলোই মনে রেখে দেন, অমিয় বাগচি কিন্তু কথাটা মনে ধরে গেল, অমনি লিখে ফেললেন উনি চটপট একদম, সেই যে হাতে
1: হাতে গরম গান,
0: গানটি লিখে ফেললেন। আর নিশ্চয়ই বুঝতেই পারছ, একেবারে রেকর্ড বেরিয়ে পড়লো এবং সেই তৈরি হয়ে গেল বিখ্যাত গান। তাহলে তার নিজের তৈরি বলা যেতেই পারে, তাই না? হয়তো তিনি সুর করেছেন, তিনি গেয়েছেন, কথাটাও তো, শুরুটা তো তাঁরই, কি বলো?

আপনাদেরও বলছি যে আপনারা সত্যি আজকে আমাদের এটাই মনে হচ্ছিল, আমরা যখন দুজনে আলোচনা করতে শুরু করলাম যে কি বলবো আর কি শোনাবো, তখন মনে হচ্ছিল যে কথা বলার দরকার নেই, শুধুই শুনি। কারণ মানুষটি তো হেমন্ত মুখোপাধ্যায়, তার আজ জন্মদিন, আর এই জন্মদিন

0: আমাদের দিনটাতে আর কি আমরা যেহেতু অনুষ্ঠানে এসেছি এবং করছি, সেখানে আমরা চেষ্টা করব তার সুর করা এবং তার গাওয়া এই দুটো ব্যাপার রেখেছি আমরা বাংলা আধুনিক গানে। হ্যাঁ, বাংলা আধুনিক গানে অবশ্যই।
1: এবার যদি শুরুর দিকটাই একটু ধরি, হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার
0: বহরু
1: এবং
0: ওখানে জন্ম হয়েছিল
1: কিন্তু আবার তার মামার বাড়িতে কাশিতে তার জন্ম হয়েছিল। এবং তারপরে কাশিতে মামার বাড়ি থেকে তারা বহরুতে চলে আসেন এবং বহরুতে প্রায় 8-9 বছর বয়স অবধি তিনি ছিলেন। হ্যাঁ, তারা চার ভাই এবং অমল মুখোপাধ্যায়ের যে গানটি আমরা শুনলাম, অমল মুখোপাধ্যায় তার আপন ছোট ভাই, তার কণ্ঠে আমরা এই গানটি শুনলাম।
0: এই প্রসঙ্গে আরেকটা বলে নিই যে একেবারে শুরুর দিকের গান কিন্তুই কথা কয় না তো,
1: একদমই
0: ভাবো 1943 সালে অদ্ভুত ভাবে না তার গলার যে টেক্সচারটা আমরা শুনছিলাম সেটাকে মানে একটু অন্যরকম, মানে যে বেসটা আমরা পরের দিকে যেটা পেয়েছি সেটা কিন্তু এখানে আপাতত নেই, মানে 43-এর গান আর কি।
1: এবার হ্যাঁ অবশ্যই, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের গলা মানে ভীষণ ভরাট এবং দরাজ দুটোই, মানে দুটো একসঙ্গে বসাটা খুব কঠিন। কিন্তু তার গলায় ওই যে একদম প্রথমেই বললাম না যে তার তো ঈশ্বরের কণ্ঠ, হ্যাঁ সেই রকম আর কি। তো এবার বহরু থেকে কলকাতায় আসা হলো, কলকাতায় এসে তিনি ভর্তি হলেন প্রাথমিক বিদ্যালয়ে, তারপরে ভর্তি হলেন মিত্র ইনস্টিটিউশনে। এবং তারপর এই মিত্র ইনস্টিটিউশনেই কিন্তু তার সঙ্গে আলাপ হচ্ছে ভবিষ্যতের মানে বিখ্যাত কবি একজন, কবি সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে। এবং তার এই বন্ধুর সঙ্গে আলাপটা মানে ওই হয় না দৈব, একেবারে দৈবের কি বলবো পরিকল্পনা, কারণ এই বন্ধুর হাত ধরেই কিন্তু তিনি আকাশবাণী আসবেন এবং এই বন্ধুর লেখা গান তিনি গাইবেন আকাশবাণীতে। এবং এই যে আজকে এখানে বসে অনুষ্ঠান করতে করতে এই কথাটা না বললে তো চলে না যে আকাশবাণীর সঙ্গেও তার সম্পর্ক নিবিড়,
0: একদম
1: গভীর। এবং এখানে তার আমরা বিভিন্ন সময় আধুনিক গানের অনুষ্ঠান করতে গিয়ে বা সিনেমার গান, বাংলা সিনেমার গান, হিন্দি সিনেমার গান, মানে এমন হয়নি বোধহয় যে অনুষ্ঠানে বাংলা হিন্দি সিনেমার স্বর্ণযুগ মানে স্বর্ণযুগের গান নিয়ে অনুষ্ঠান হয়েছে আর তার কথা বলা হয়নি বা তার সুরারোপিত গান বা তার কণ্ঠের গান বাজানো হয়নি। তো এবার ধীরে ধীরে তিনি গানের জগতে প্রবেশ করছেন, আস্তে আস্তে তার রেকর্ড বেরোচ্ছে। এই যে কথা কয়ো না কো শোনো, তার একদম প্রথম দিককার রেকর্ড, একেবারে প্রথম দিককার রেকর্ড। তখন তো সেই একটা পিঠে মানে একটা গান আর একটা পিঠে আর একটা গান, মোট দুটো গান। এবং এইভাবে আস্তে আস্তে তিনি সঙ্গীতের জগতে ঢুকছেন। অথচ দেখো তার ছোটবেলাতে যখন কলকাতা এলেন তখন তো একটা বিশাল কিছু বাড়িতে তারা ছিলেন না, ছোট্ট বাড়ি, সেখানে চার ভাই রয়েছেন। বড় ভাই পরীক্ষা দিয়ে পাশ করে তার বাবা তাকে সরকারি চাকরিতে দিয়ে দিয়েছেন। এইভাবে মানে মেজো ভাই হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, তার পরের ভাই আবার হেমন্ত মুখোপাধ্যায়ের ভীষণ প্রিয় ছিলেন। এবং ছোট ভাইয়ের কথা তো বললামই, তিনি নিজে একজন সঙ্গীত শিল্পী অমল মুখোপাধ্যায়। এইভাবে আস্তে আস্তে তার কিন্তু মানে সঙ্গীত জগতে প্রবেশ ঘটছে।
0: যখন কথা কয় না সঙ্গে বললামই তখন উল্টো পিঠের গানটার কথা আসলে আমার মনে পড়ে গেল, আমার বিরহ আকাশে। এই গানটাও কিন্তু যথেষ্ট মানে ভীষণ মানে পপুলার, আমরা আজকে সব শোনাতে গেলে সত্যিই বোধ হয় সম্ভব নয়। তো তুমি যখন এইগুলো বললেই তখন আরেকটা বলি যে এই সময়টা বেশ কিছু গান তিনি নিজের সুরে গেয়েছেন। আমরা যদি পরপর দুটো গান শুনতে পারি মন্দ হয় না, তাই না? স্টুডিও ক্লক তো বলছে মোটামুটি 11:24 হয়ে গেছে, আমরা পরপর দুটো গান বরং শুনে নিই,
1: বেশ
0: তাই না? দুটোই কিন্তু তার সুরে এবং মানে তার নিজের গাওয়া। চল শুনি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে গুনগুন গুনগুন গুন, এই গুনগুনিয়েই কিন্তু তার গানের চর্চা চলত। এবং স্কুলে ওই বেঞ্চ বাজিয়ে গুনগুন করে গান গাওয়া হতো। বারবারই বলছি না যে প্রথাগত শিক্ষা তো তিনি নেননি কখনো গানের জন্য, এবং এই গুনগুন করে গান এবং কখনো সেটা একটু জোরে হয়ে গেল, এই সব কারণে একবার কিন্তু তাকে স্কুল থেকে বহিষ্কার করা হলো। তাকে স্কুল থেকে একেবারে তাড়িয়ে দেয় বাবা অনেক কষ্টে হাতে পায়ে ধরে ক্ষমা স্বীকার মানে ক্ষমা ভিক্ষা করে তাকে স্কুলে রাখার ব্যবস্থা করলেন। এবং স্কুলে কিন্তু আরও এক বন্ধুর সঙ্গে তার আলাপ হলো, যে বন্ধু আবার পরবর্তীকালে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হবেন। মানে এই যে দুটো মানুষ, হেমন্ত মুখোপাধ্যায় এবং সেই মানুষের নামটা বলেই দিই অখিলবন্ধু ঘোষ, দুজনেই কিন্তু দেখো স্বতন্ত্র ধারা তাদের, তাই না? অখিলবন্ধু ঘোষের গান এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তুমি যদি নাই জানো যে এই দুজন মানুষকে ধরো একেবারে আনকোর একজন মানুষকে শোনানো হচ্ছে, সেই মানুষটি এই দুজনের নাম জানে না, প্রথম শুনছেন, হ্যাঁ, তারা কিন্তু সে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে দুটো মানুষ দুটো ধারার গায়কই, এবং তাদের মানে গায়নের যে ধরন, হ্যাঁ, সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা।
1: তাই তো, একেবারেই।
0: এবার সেই গুনগুনিয়ে গান চলছে, এবং এই চলতে চলতে মাত্র 14 বছর বয়সে কিন্তু আকাশবাণীতে এসে প্রথম লাইভ গানটি গেয়ে ফেললেন। হ্যাঁ, বন্ধু গানটি তো লিখে দিল বন্ধু কবি, এবং তিনি গেয়ে ফেললেন একটি সুরের মানে অন্য একটি গানের সুরে, কমল দাশগুপ্তের অন্য একটি গানের সুরে এই গানের কথাগুলি বসানো হলো, এবং সেই গান এখানে তখন তার মোটে 14 বছর বয়স। গার্স্টিন প্লেসে তখন আকাশবাণী কলকাতার অফিস, সেইখানে গান হলো, এবং গানটি হলো আমার গানেতে এলো নবরূপে চিরন্তনী। এবং এই গানের সঙ্গে কিন্তু জন্ম হলো শিল্পী বা পেশাদার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, একেবারেই। এবং পড়াশোনা করলেন, যদিও গানের জন্য পড়াশোনা যথেষ্ট ক্ষতি হতো, কারণ গান নিয়েই তো তিনি মেতে রয়েছেন,
1: তাই তো,
0: কিন্তু তবুও প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করার পরে বাবার মানে বাবা ভাবলেন যে না, গান গেয়ে আর কি হবে, গান গেয়ে কি সেইভাবে, গান শখের জন্য গাওয়া যেতেই পারে, কিন্তু সেটা তো আর রোজগারের পথ ভেবে তৈরি মানে প্রধান রোজগারের পথ করা যায় না, তাই তাকে তিনি যাদবপুরে ভর্তি করে দিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি করলেন, এবং ভর্তি হতো, তবে কি মানে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াটার থেকেও বেশি সময় কিন্তু তার কেটে যেত গান নিয়ে। এবার গানের জগতে উন্নতি করতে গেলে তিনি কিন্তু বুঝতে পারছিলেন যে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা মানে এইরকম একটা সিরিয়াস পড়াশোনা, যেখানে প্রায় দিনের অধিকাংশ সময় পড়াশোনার জন্য ব্যয় করতে হবে, সেটা সম্ভব নয়। আর কোনো একটা চাকরি যদি করা যায় তাহলে আর্থিক দিকটাও নিরাপদ হয় আর গানটা নিয়েও থাকা যায়। তো সেই মতেই, সেই চিন্তাতেই তিনি কিন্তু মানে ইঞ্জিনিয়ারিংয়ে অতটা মন না দিয়ে শর্ট হ্যান্ড টাইপ ইত্যাদি শিখে একটা চাকরি জোগাড়ের চেষ্টায় লেগে পড়লেন, এবং বেশ কয়েক বছর বাড়িতে মানে বাড়ি গিয়ে গান শেখানোর কাজও করেছেন কিন্তু আর্থিক প্রয়োজন মেটাতে। এবং হেমন্ত মুখোপাধ্যায় তো বলেইছি আমরা এর আগে যে তার এক দাদা এবং তিন ভাই। এবার উনি আস্তে আস্তে এবার গানের জগতে প্রবেশ করছেন, চলছে, এবং এই যে গানটি তুমি শোনালে অম্বালিকা, গানটার মধ্যে যে গানটার কথা তুমি বলছিলে যে পাশ্চাত্য সুরের প্রভাব,
1: একদম,
0: আসলে হেমন্ত মুখোপাধ্যায় না অনেকগুলো ধারাকে ট্রাই করেছেন, অনেক রকম ধারায় কিন্তু তিনি চলেছেন। কখনো তিনি যখন মানে কবিতার গানে সুর বসাচ্ছেন, হ্যাঁ, তখন সেটা একরকম ধারা, যখন তিনি পাশ্চাত্য গানের সুরের আধারে গান তৈরি করছেন সেটা একরকম ধারা, আবার যখন একেবারে মিঠো বাউল, তিনি আবার বাউলের মানে যখন এই পল্লী মানে কি বলবো গ্রামের একটা কোনো এমন একটা সিনেমার মানে চিত্রনাট্য লেখা হয়েছে যেখানে সেই চিত্রনাট্যের বেসই হচ্ছে কোনো একটা গ্রামের কথা,
1: তাই তো,
0: একটা মিঠো সুর, পল্লীগীতির সুর সেখানে।

0: থাকবে।
1: আসলে কি হচ্ছে জানো তো, এই সময়গুলোতে তিনি যখন এগিয়ে যাচ্ছেন মানে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের সঙ্গে, তার ওই যে বললাম বলছিলেই তুমি যে বিভিন্ন মানুষের সাথে আস্তে আস্তে আলাপ হচ্ছে, সেইভাবে গানের জগৎটা মানে তিনি তো ইঞ্জিনিয়ারিংটা খুবই মানে অমনোযোগী ছিলেন মানে সেই ব্যাপারটাতে, এবং ততটাই মনোযোগী ছিলেন গান তৈরির ব্যাপারে, তাই না? তো এই গান তৈরির ব্যাপারে আমরা তো অনেকটা মানে এগিয়ে এলাম আর কি, মানে এই ধরনের গানের কথা সবটাই বলছিলাম আমরা, এরপরে পরের দিকটা যাব। তাহলে আরও একটা গানে বরং যাওয়া যাক, যেখানে আসলে কি হচ্ছিল, আমরা একটু অন্য মানে শিল্পী অর্থাৎ তার সুরে যখন গাইছেন, সেখানে খুব বিখ্যাত আমাদের সবার মনে আছে এবং মনে পড়ে সবসময়, সেটা হচ্ছে লতা মঙ্গেশকর। তো আমরা বরং সেই মানে তার সুরে অন্য শিল্পী যখন গাইছেন, মানে সুরকার হেমন্ত কিন্তু শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: তিনি যখন শিল্পী হিসেবে ধীরে ধীরে সুরের আকাশে, সঙ্গীতের আকাশে তার পরিচয় আস্তে আস্তে তৈরি হচ্ছে, তিনি যখন সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে সুরের আকাশে ভেসে উঠছেন, ঠিক সেই সময়টায় কিন্তু আমাদের কলকাতার যে আবহাওয়া, বলতে পারেন পুরো মানে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা টালমাটাল, হ্যাঁ অনেকটা টালমাটাল। কিন্তু তাতে তার জন্য কিন্তু কখনো হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ক্ষেত্রে বা হেমন্ত মুখোপাধ্যায়ের গান বন্ধ হয়নি, তার গান গাওয়া বন্ধ হয়নি, বা শিল্পী হিসেবে তার খ্যাতি কোনোটা কমেনি। এবং এই ক্ষেত্রে আমরা যখন তার সুরের কথা বলছি, তার সুরে অন্য শিল্পীদের গাওয়ার কথা বলছি, অন্য সুরকারের সুরে বা অন্য গীতিকারের কথায় যখন তিনি গাইছেন, তখন কিন্তু তাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া সেটা কিন্তু ভারী সুন্দর। এই যে বলছি না আমরা বারবার যে একজন শিল্পীর আর একজন শিল্পীর প্রতি যে শ্রদ্ধাবোধ, তার কাজের যে কি বলবো স্বাধীনতা দেওয়া, সেইটা কিন্তু তিনি বারবার খুব সুন্দর করে মেনটেন করে এসেছেন।
1: এই কথাটা যখনই আসবে তখনই যেটা হয়, তার জীবনের একটা মানে মাইলস্টোন দশক বোধ হয় 50। তো সেই সময়টা ভেবে দেখো যে সেই সময়টাতে আসলে ওনারা এলেন, কারুর সাথে কারুর দেখা হয়ে যাওয়াটাও একটা মনে হয় যে আমাদের যে গানের জগৎটা সেইটা ব্যাপ্তিটা বেড়ে গেল
0: একেবারে।
1: মানে সলিল চৌধুরীর সাথে তার দেখা হলো,
0: হ্যাঁ
1: তুমি ভেবে দেখো কত কিছু তৈরি হলো। যদি সলিল চৌধুরীর সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের দেখা না হতো, তাহলে আমরা কত কিছু থেকে বঞ্চিত হতাম।

0: একেবারে একেবারে এই যে কবিতাকে সুর করে গাওয়া, এবং যে সে কবিতা নয়, এই ধরনের কবিতাগুলো সুর করে গাওয়া যেতে পারে, এটা ভাবা এবং তারপরে সেই সাহসটা নিয়ে এগিয়ে যাবে, এটা তো একরকমের এক্সপেরিমেন্ট। এবং এই যে দুটো মানুষ, সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায়, এই দুজন মানুষ কিন্তু নিজেদের সঙ্গীতের যে ক্যারিয়ার বলো, তাদের যে জীবন বলো, সেখানে বার বার এক্সপেরিমেন্ট করেছে, এবং সেই এক্সপেরিমেন্টগুলো কি অদ্ভুতভাবে ক্লিক করে গেছে, তাই না?
1: আর অদ্ভুতভাবে আরেকটা জিনিস হচ্ছিল, যে সময়টা আমরা বলছিলাম না যে হেমন্ত মুখোপাধ্যায় ব্যারিটোন যে ভয়েস আমরা সবসময় পাই, আমরা কিন্তু সেই সময় থেকে বদলটা দেখলাম। তুমি ভাবো গায়কিতে একটা সূক্ষ্ম কাজ তখনও রয়েছে, কিন্তু এর পরের দিকে, অর্থাৎ ধরো গায়ের বধূ যখন আমরা শুনছি, আমরা শুনবো, আমরা পরপর ওই ওই সেগমেন্টটাতে এবার ঢুকবো ভাবছিলাম, তবে 47 হয়ে গেছে, তো সেই জন্য আমাদের যাই হোক একটা দুটো গান নিশ্চয়ই শুনিয়ে দেবো, আবার ফিরে এসে আমরা সেই পুরো পর্বটা,
0: হ্যাঁ ওই পর্বটাতে ঢুকবো।
1: কিন্তু যেটা বলছিলাম গায়কের যে ব্যাপারটা, সেই গায়কিটা অদ্ভুতভাবে সেই গায়ের বধূতে বলো, বাকি সবকটা, মানে ওই যে পরপর সেই সময়ের
0: রানার
1: তো অবশ্যই, মানে রানার সেই 51 যে মানে হলো, আর তার সঙ্গীত জীবনে যে মানে কি অদ্ভুতভাবে
0: আলোড়ন ফেললো,
1: পুরো সবটা যেন চেঞ্জ করলো। কিন্তু সেই সময়ে শুধু সেটা নয়, তুমি ভেবে দেখো ধান কাটার গান,
0: নৌকা বাবার গান,
1: হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন ধরনের পেয়েছি, আমরা বরং
0: আমরা পরপর দুটি গান তো শুনতেই পারি, প্রথমে ধান কাটার গান, তারপরে নৌকা বাবার গান, একটু একটু কম শোনা যায় এই গানগুলি,
1: ওই জন্য আমরা রানার শুনি বারবার,
0: হ্যাঁ আমরা রান্নার শুনি, পালকির গানও শুনি, কিন্তু ধান কাটার গান এবং নৌকো বাবার গান আমরা পরপর এই দুটি গান শুনবো। স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময়টা 11:48 আপনি শুনছেন 107 FM রেইনবো গান দড়িয়া। আর আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সুরের আকাশে যিনি ধ্রুবতারা, সেই ধ্রুবতারার আজ জন্মদিন, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বিদিশা অম্বালিকা তারই সুরে তারই কণ্ঠের গানে ভরে নিয়ে রয়েছি আজকের গান দড়িয়া,
1: একটা পর্যন্ত থাকবো।

0: কবিতার গান যখন মানে কথা যখন উঠলো, এই শলিল চৌধুরী প্রসঙ্গ যখন এলো, এই শলিল চৌধুরী হেমন্ত এই কম্বিনেশনের গান যখন আমরা শুনছি, তখন এই গানটা না শুনি,
1: যেটা বলেছিলাম সঙ্গীত জীবনের সেরা সময় 1951 সালে এই গান।
2: মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে নিট ইউজির আসন্ন পুনঃপরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত জানিয়েছে পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গণতন্ত্রের সাধারণ মানুষের বৃহত্তর অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে বিকশিত ভারত যুব সংসদ 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে শ্রী বিড়লা বলেন, ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যেও বিশ্বের বিপুল জনসংখ্যার দেশ ভারত স্বাধীনতার পর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, গণতন্ত্র দেশের কর্মসংস্কৃতি ও চিন্তাভাবনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG-বাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো ভারতীয় LNG-বাহী ট্যাঙ্কার যুদ্ধবিধ্বস্ত ওই এলাকা অতিক্রম করল। ভারতের শিপিং কর্পোরেশনে ওই ট্যাঙ্কারটিতে

0: 2370 মেট্রিক টন এলএনজি রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের 102তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। বাংলা তথা গোটা দেশে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আজ কেওড়াতলায় চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল ও কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনেরা চিত্তরঞ্জন দাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এবার থেকে কফ সিরাপ সহ কোনো সিরাপই ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় নথি ছাড়া কেনা যাবে না, এজন্য ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: হর ঘর সূর্যঘর
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
7: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
8: সংবাদ বিরতি এবং আরও একটা ছোট্ট স্পট, এবং তারপরেই কিন্তু ফিরে এলাম গান দরিয়া নিয়ে। 107 FM রেইনবোতে শুনছেন আপনি অমালিকা বিদিশার সাথে, আজ হেমন্তবাবুর, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। আমরা সেই জন্য একটু অন্যরকমভাবে সাজিয়েছি, সুরকার হেমন্ত এবং
9: শিল্পী হেমন্ত।
8: শুধু সেটা নয়, আধুনিক বাংলা গান আজকে রেখেছি আমাদের এই সময়টাতে।
9: আমরা তার গানের মানে জগতের যে ব্যাপ্তি, সেই জগৎ থেকে একটা ছোট্ট অংশকে আজ আমরা তুলে ধরছি।
8: আসলে মণিমুক্ত তো অনেক, সেটাকে তো একটুখানি কুড়িয়ে নেওয়া,
9: কারণ আমাদের ওই যে কিছু মানে আগে থেকেই তো কিছু জিনিস স্থির করা থাকে, যে সোম মঙ্গল বুধ এই তিনটি দিন আধুনিক গানের জন্যই নির্দিষ্ট। তাই আজ হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত বা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যেসব আধুনিক গান আমরা পেয়েছি, সেই সব গান নিয়েই বিদিশা অম্বালিকার পথ চলা দরিয়ায় সুরের পানসি ভাসানো। সেই রকমই আরও একটি গান শিল্পীর নিজের কণ্ঠে।

0: যে সলিল চৌধুরী আর গণসঙ্গীত এই দুটির মানে নামকে কিন্তু মানে সেই কি বলবো বিচ্ছেদ করা যায় না, মানে এই দুটি নাম একে অপরের সঙ্গে এমনভাবে সংযুক্ত, এবং তার সঙ্গে আরও একটি নাম জুড়ে গেল, সেটা হলো হেমন্ত মুখোপাধ্যায়।
1: আমরা যেটা শুরু করেছিলাম মানে বিরতিতে, অর্থাৎ সংবাদে বিরতিতে যাওয়ার আগে যে আমরা বলছিলাম যে
0: হেমন্ত সলিল যে পর্যায়টা,
1: সেই পর্যায়টা, সেখানে কিন্তু কবিতার গানের কথা হয়েছে, সেখানে সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দে জাদুকর বা সুগন্ধ ভট্টাচার্য এরকম অনেকের সেখান থেকে অন্যভাবে ভেবে তিনি এরকমভাবে গান তৈরি করলেন। এবং অদ্ভুতভাবে দেখো, কবিতা তো দীর্ঘ কবিতা, সেই কবিতায় অদ্ভুতভাবে সেই সুর, সেই যে গায়কী সবটা কিন্তু যাতে কোনো বোর না ফিল হয়, প্রত্যেকটা আলাদা
0: একদম একেবারে, মানে কবিতাটা যাতে চোখের সামনে, মানে সুর তাকে যে কোনো গানই ধরো সুরারোপিত হওয়ার আগে সেটা কবিতা,
1: নিশ্চয়ই
0: তাই না? নিশ্চয়ই। এবার তাকে যখন ছন্দে বাঁধা হলো, সুরে বাঁধা হলো, তখন সেটি গান হয়ে উঠলো, এবং সেই গান যখন গাইছেন তিনি কবিতা, তো তার একটা আলাদা আবেদন আছে, আলাদা ভাষা আছে, এবং সেটা যখন সুকান্ত ভট্টাচার্যের কবিতা বা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, তখন কিন্তু সেই কবিতা থেকে, বিশেষত সুকান্তর কবিতা থেকে একটা মেসেজ উঠে আসছে, একটা বাণী, একটা বার্তা আসছে, এবং সেই যে ছবিটা তার গায়কীর মধ্যে দিয়ে সেই ছবিটা যেন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার।
1: একদম তাই। আর এইরকম একটা কথা মানে বলতে গিয়ে আমার একটা অন্য প্রসঙ্গের কথা মনে আসছে, একেবারেই এই জায়গাটা থেকে বেরোতে হচ্ছে আমাদের, কারণ এই বেলা মুখোপাধ্যায় মানে অর্থাৎ তার স্ত্রী, তারা দুজনে কিন্তু ঠিক এরকমভাবে একটা গান মানে সেই সময়টাতে করেছিলেন, তো আমরা সেই গানটা আজকে আপাতত শোনাতে পারছি না, সেখানেও সেই কবিতা থেকে গানে আর কি এসেছিল।
0: এবং এই যে গণসঙ্গীত, কবিতার গান এবং গণসঙ্গীত, আইপিটিএ, মানে তখন যে টালমাটাল অবস্থা, সেখান থেকে সমস্ত লোককে জাগরিত করে, সমাজকে জাগরিত করে, একসঙ্গে একটা নতুন মানে শুদ্ধ পরিশীলিত সমাজ গঠন করার জন্য যে ডাক, সেই ডাক কিন্তু, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই যে পথে নেমে যুদ্ধ করবেন হাতে অস্ত্র নিয়ে, এই ব্যাপারটা তো আশা করা যায় না। যে যার মতো করে প্রতিবাদ করেছেন, তিনি শিল্পী, তারা শিল্পী, তাদের মতো করে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে নতুন সমাজকে, সমাজ গড়ার জন্য।
1: না, আরও একটা কথা আছে এখানে, শুধু উদ্বুদ্ধ করেননি, যেটা করেছেন সেটা হচ্ছে জাগিয়েছেন। এই গানগুলো কিন্তু আমাদের যেটা করেছে, আমরা সবাই যদি কেউ ঘরের কোণেও বসে থাকে, এই গান এবং এই গানের সুর, এই গায়কী এমন কিছু ছিল যেটাতে তাদেরকে সত্যি পথে বার করেছিল।
0: হ্যাঁ, একেবারেই, আমি তো সেই কথাটাই বলছি, উদ্বুদ্ধ করেছেন, তার সঙ্গে তাদের মধ্যে সেই জোয়ার এনেছেন, সেই জাগরণের কি বলবো, সেই জাগরণের জায়গাটা নিয়ে এসেছেন যাতে তারা এগিয়ে যেতে পারেন নিজেদের উন্নতির পথে, সমাজকে উন্নত করার পথে।
1: ঠিক তাই।
0: এবং বেলা মুখোপাধ্যায়ের কথা যখন বলাই হলো, আরও একবার সেই আকাশবাণীর জায়গাতেই ফিরে আসতে হয়, যেই আকাশবাণীতেই কিন্তু মানে আকাশবাণীতে যাতায়াতের সূত্রেই বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা, বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয়, এবং তার মতো এইরকম একটা ব্যক্তিত্ব, তার এরকম একটা ভরাট দরাজ গলা, তার সম্মোহনে আস

0: না, এরকম তো হতে পারে না।
1: সেই সময় কিন্তু অনেকেই ছিলেন, এটা সত্যি কথা। এটা কিন্তু এই আকাশবাণীর অন্দরে যখন সেই ফিনফিনে ধুতি আর ভীষণ সুন্দর একটা শার্ট, মানে ওরকম একটা
0: হাতা গোটানো একটা বুশ শার্ট,
1: একদম সাদা, মানে সে তো শুভ্র, যে মানে ব্যাপারটা আর কি, সেটার মধ্যে কিন্তু প্রেমে পড়ার মতো অনেক মেটেরিয়াল ছিল, তাই না?
0: একেবারে
1: খুব সত্যি কথা।
0: সেরকম ভালোবাসা তাদের মধ্যে যেভাবে হলো, ভালোবাসার থেকে কিন্তু বেশি বোধহয় দায়িত্বটা ছিল, কারণ বেলা মুখোপাধ্যায় খুব ছোট বয়সে পিতৃহারা হন এবং তার মা তাদের ভাই বোনকে মানুষ করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু একটা সময়ের পরে পরিচিত হওয়ার পর বেলা মুখোপাধ্যায়ের বাড়িতে তার যাতায়াত এবং একটা সময় ঘরের ছেলে হয়ে গেলেন এবং একটা সময়ে তার মনে হলো যে তাদের পরিবারকে বা বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক যদি রাখতেই হয় তাহলে বিয়ে করাটাই বোধহয় একমাত্র একদম যথাযথ একটা কি বলা যায় একটা স্টেপ নেওয়া হবে। এবং তিনি বেলা মুখোপাধ্যায়কে বিয়ে করলেন এবং বরাবর এই মানুষটি কিন্তু ভীষণ পারিবারিক। তিনি যেমন বেলা মুখোপাধ্যায়ের পরিবারকে সামলেছেন, অর্থাৎ নিজের শ্বশুরবাড়ির প্রতি বেলা মুখোপাধ্যায় ভাই বোনেদের প্রতি দায়িত্ব পালন করেছেন, তেমনি নিজের পরিবার, মানে নিজের পরিবার মানে তার যে ভাইয়েরা তাদের প্রতিও কিন্তু তিনি যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। এবং মানুষটি এরকমই ছিলেন, তিনি যখন মানে বঙ্গোপসাগরের তীর ছেড়ে আরব সাগরে আরব সাগরের তীরে পাড়ি দিলেন, অর্থাৎ বাংলা থেকে তিনি পাড়ি দিলেন বোম্বেতে, মুম্বাইতে, অধুনা মুম্বাই, কিন্তু তিনি কিন্তু মানে তার মন কিন্তু পড়ে থাকতো বা তার মন মানে মাঝে মাঝেই তিনি ভীষণভাবে মিস করতেন তার পরিবারকে।
1: একদম, শুধু পরিবার না, গানের জগৎকেই,
0: বাংলা গানের জগৎ।
1: হ্যাঁ, আমরা যখন এইরকম একটা সুন্দর প্রেমের গল্পের এলামই তখন তার একটা গান শুনি, তাই না? মানে সুরকার হেমন্ত,
0: শিল্পী বেলা মুখোপাধ্যায়।

0: বেলা মুখোপাধ্যায়ের যেহেতু গান শুনলাম, সেখানে আমার পাশাপাশি মনে পড়ে গেল যে তার কন্যা রানু মুখোপাধ্যায় পরপর সেই সময় কিন্তু বাবার সুরে, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তিনি কিন্তু অনেকগুলো গান গেয়েছেন। আমরা আর কথা না বাড়িয়ে বরং গানেই যাই, তার সুরে, অবশ্যই তার সুরে
1: কন্যা
0: রানু মুখোপাধ্যায়।

0: না আপাতত বাইরে বৃষ্টি হচ্ছে কিনা সেটা বলতে পারবো না, আমরা কাঠফাটা রোদ্দুরে নিয়ে কিন্তু স্টুডিওতে ঢুকেছিলাম। যাই হোক, বৃষ্টির আশা,
1: মানে এই গান শুনে যদি প্রকৃতি দেবী একটু কি মানে একটু তাড়াতাড়ি আমাদের বৃষ্টিটা এনে দেন, হ্যাঁ মৌসুমী বায়ুর মানে
0: ভ্যানিশ হয়ে যাওয়া থেকে মুক্তি পাই,
1: জলীয় বাষ্প প্রচুর আছে কিন্তু বৃষ্টি হওয়ার মতো যে ক্ষমতা তার নেই, তিনি একটু দুর্বল হয়ে পড়েছেন আর কি।
0: আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা সুরকার হেমন্ত রেখা রয়েছে এবং সেখানে আমরা যদি আর মানে পরপর দুজন
1: মহিলা শিল্পীর কণ্ঠে যদি গান শুনি, যেখানে সুরকার হিসেবে আমরা পাচ্ছি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে এবং দুজন অন্য মানে আলাদা আলাদা মহিলা কণ্ঠশিল্পী, তাদের কণ্ঠে আমরা শুনি এবার সুরকার হেমন্তকে,
0: উৎপলা সেন এবং
1: অরুন্ধতী হোম চৌধুরী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বন্ধু। আসলে তিনি মানুষটি যেমন ভীষণ পরিবার নিয়ে ভাবতেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন, সেরকম সঙ্গীতের যে জগৎ সেই জগৎটা তো তার বৃহত্তর পরিবার, এবং সেই বৃহত্তর পরিবারে তিনি কিন্তু মানে তাঁর থেকে তার সমসাময়িক যেসব শিল্পীরা ছিলেন কিংবা আরও মানে এই সঙ্গীত জগতের সঙ্গে জড়িত যেসব মানুষজন ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু তার থেকে অনেক রকমভাবে উপকৃত হয়েছেন, এবং সেইগুলি কখনোই যে খুব প্রকাশ্যে আসত তা নয়। হয়তো সেই ঘটনাটি যখন ঘটেছে বা যার সঙ্গে ঘটেছে তিনি সেই ব্যক্তি হয়তো কাউকে বলেছেন, সেই হিসেবে জিনিসগুলি শোনা গিয়েছেন, কিন্তু এই যে মানুষটি দীর্ঘদেহী দরাজ গলার মানুষটির মনটাও যে কতটা দরাজ ছিল সেই প্রসঙ্গে একটি দুটি কথা আজকে বলা যেতেই পারে। যেমন হাজরা রোডে মানে হাজরা অঞ্চলের একটি বিখ্যাত প্রেক্ষাগৃহে প্রতি বছর কিন্তু পয়লা বৈশাখে খুব বড় জলসা আয়োজন করা হতো, একেবারে নববর্ষের জলসা যাকে বলে, এবং সেখানে তা বড় শিল্পীরা
1: একদম তাই, এবং শিল্পী সমাগমে যা লিস্ট আর কি, সেই সময়ে অনেকেই ভাবতেন যে ওখানে ডাক পাওয়া গেল কিনা বা গেল, সেটা নিয়ে একটা বেশ মানে এলিট ক্লাস এরকম একটা হতো আর কি,
0: একেবারে। এবং সেখানে স্বাভাবিক হেমন্ত মুখোপাধ্যায়ের তো মানে বাঁধা জায়গা, হ্যাঁ তিনি তো সেখানে ডাক পাবেনই, তো এবার তার জন্য তার আগাম পারিশ্রমিক কিন্তু এসে গিয়েছিল, হ্যাঁ, এবং আগাম পারিশ্রমিক এসে যাওয়ায় তিনি তার যে অফিস সেখানে বসে তিনি কাজ করছিলেন, এবং ওই প্রযোজকের তরফ বা যিনি আর কি জলসাটার আয়োজক ছিলেন তাদের তরফ থেকে একজন ব্যক্তি এসে তিনি পারিশ্রমিক দিয়ে গেলেন, এবং একটি খামে ভরা তো খামটা তিনি ড্রয়ার খুলে রেখে দিলেন। তার কিছুক্ষণ পরেই একজন মহিলা এলেন, একজন ভদ্র মহিলা এলেন, তার স্বামী একসময়ের বিখ্যাত শিল্পী ছিলেন, তখন তিনি মৃত, এবং স্বাভাবিকভাবেই রোজগারের পুরো পথটি তো বন্ধ হয়ে গেছে, এবং তখন তার ভীষণ অভাবের সংসার। তো হেমন্ত মুখোপাধ্যায়ের অফিসে তিনি ঢুকলেন, একটি কথাও বলার প্রয়োজন হলো না, হেমন্ত মুখোপাধ্যায় ড্রয়ারটি খুলে খামটি নিয়ে তার হাতে তুলে দিলেন, এবং এতটাই অবলীলায় এবং এতটাই কি বলবো মানে এতটাই সহজে এই পুরো ঘটনাটি ঘটে গেল যে মনে হলো যে এই তিনি তো পরিশ্রমই করবেন, হ্যাঁ, তো এই যে পারিশ্রমিকটা যে তিনি দিয়ে দিলেন তাতে তার বিন্দুমাত্র কিছু কষ্ট হলো বা বিন্দুমাত্র কোনো হেলদোল হলো তা কিন্তু বোঝা গেল না। এরকম আরও অনেক ঘটনা তার জীবনে আছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, ফিরে এসে তার গান নিয়েই ফিরব,
1: একদম তাই,
0: ফিরে এসে আরো কথা।
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ।

0: করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আসলে সত্যি আমাদের মনে হচ্ছে তার আর পর নেই, কারণ এত কিছু বলার আছে, এত গান শোনানোর আছে যে আমাদের মানে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, মনে হচ্ছে সময় বারে বারে কম পড়ছে। এটা তো একেবারেই আমরা প্রথম থেকেই সেটা সবাই জানা কথাই, তবুও আমরা চেষ্টা করেছিলাম স্বল্প পরিসরে স্বল্প একটু অংশ মণিমাণিক্য তুলে আনার। সেই চেষ্টাটা করতে গিয়েই আমাদের একটা ঘটনার কথা মনে পড়ছিল না,
1: একেবারে মানুষটার, হ্যাঁ মানুষ হেমন্তর কথা বলছি
0: বলছিলাম,
1: এবং তিনি যাকে গুরু বলে মেনে এসেছেন, তিনি যাকে নিজের দাদার মতো মনে করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন।
0: আমরা যখন প্রথমে গায়কীর কথা বলেছিলাম, সেই গায়কীতেও কিন্তু আমরা প্রথমে তার একেবারে ছোঁয়া পেয়েছি আর কি, একদম শুরুর দিকের গানগুলোতে। এবং তিনি অদ্ভুতভাবে, যেহেতু আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি না এবং সিনেমার গানেও যাচ্ছি না, সেজন্য গানটি আমাদের পক্ষে সম্ভব না, ঘটনাটির কথা উল্লেখ না করে পারছি না আর কি,
1: একেবারে। এবং পঙ্কজ কুমার মল্লিক, হ্যাঁ, তার সুরে দিনের শেষে ঘুমের দেশে, এই গানটির

0: যখন রিলিজ করা হলো, সেই গানে কিন্তু কিছুটা অংশ বর্ধিত করেছিলেন তিনি, এবং সেখানে হ্যাঁ সেখানে তিনি নিজে সুরারোপ করেছিলেন, কিন্তু সুরকার হিসেবে টাইটেল কার্ডে নাম কিন্তু পঙ্কজ কুমার মল্লিকের ছিল। এবং শুধু যে এটা নয় যে হ্যাঁ আর্থিক প্রয়োজন তো ছিলই যাতে এই ক্রেডিটটা তার কাছে যায় এবং তিনি সেই মানে তার পারিশ্রমিকটা তিনি পান, কিন্তু তার পিছনে যে আসল কারণটা সেটা হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা, গুরুদক্ষিণা,
1: গুরুকে জানাই। সত্যি তাই, তিনি এইভাবেই তার গুরুকে প্রণাম জানিয়েছিলেন।
0: একদম। আবার দেখো মান্না দে, তার প্রায় সমসাময়িক শিল্পী, তাকে একবার এক সাংবাদিক বলছেন, এবং এইগুলো তো ভীষণ মুখরোচক গল্প, মানে মুখরোচক টপিক, যে আচ্ছা হেমন্তবাবুর সঙ্গে আপনার কেমন প্রতিদ্বন্দ্বিতা, আপনার সম্পর্কটা কেমন? তখন মান্না দে বললেন যে আসলে এমন একটা মানুষের নাম আপনি বললেন, এনার সঙ্গে না প্রতিযোগিতা চলে না, মানে এনার সঙ্গে কি প্রতিযোগিতা করব, ওইসব মানে তৈরি করা গল্প, বুঝলেন? যার ওরকম কণ্ঠ তার সঙ্গে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই, তিনি যেদিকে গেছেন, যে যে পর্যায়ে গেছেন, সঙ্গীতের যে মানে কি বলবো বিভাগে গেছেন, সেখানেই তিনি সোনা ফলিয়েছেন। এরকমই স্ত্রী ছবির গানের রেকর্ডিং হচ্ছে, এবং নচিকেতা ঘোষ প্রথমার্ধে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে রেকর্ডিং করাচ্ছেন, এবং সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান চলছে, রেকর্ডিং হচ্ছে সাক্ষী থাকুক ঝরা পাতা। এইবার মান্না দে সভাপতি তিনি পৌঁছে গেছেন ওখানে, কারণ সেকেন্ড হাফে তার রেকর্ডিং আছে। তিনি গানটি শুনছেন, এবং শুনতে শুনতে তারপরে তার গান গাওয়া হয়ে গেছে, রেকর্ডিং হয়ে গেছে হেমন্তবাবুর। তখন নচিকেতা ঘোষ বলছেন চলুন এবার আপনারটা ধরি, কারণ একটু তো রিহার্সাল করতে হবে। তখন মান্না দে বলছেন দাঁড়ান দাঁড়ান, হেমন্তবাবুর গানের পরে কি অন্য কোনো অন্য কারোর গান চলে, মানে আমি এখনো মোহাচ্ছন্ন। এই যে পারস্পরিক সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলোই না শিল্পী হিসেবে বলুন, মানুষ হিসেবে বলুন, অনেকটা এগিয়ে রাখে এদের।
1: আর একটা অদ্ভুত কথা, তুমি যখন এই কথাটা বললে না, আমার একটা ইন্টারভিউয়ের কথা খুব মনে পড়ে, মানে হেমন্ত মুখোপাধ্যায় এই আমরা কিছু কিছু তো থাকে আমাদের দূরদর্শনে দেখবে সাদা কালো সেই ইন্টারভিউগুলো, সেগুলো না ভীষণ মনে পড়ে যায়, মানে আর্কাইভাল হয়তো তার ভ্যালু অনেক বেশি, আমরা মাঝে মাঝেই দেখে থাকি। সেখানে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কি সুন্দর করে যে পারস্পরিক তুমি সম্পর্কের কথা বলছো, সেই সম্পর্কগুলো কি অদ্ভুত সুন্দর করে, এইটা মনে নেই? আরে খুলতেই পাচ্ছিস না গানের খাতাটাই, গানটা খুঁজেই পাচ্ছিস না, কি সুন্দর করে বলাটা না, এবং এই যে সুন্দর মানে তাদের সম্পর্ক, অদ্ভুত একটা ভালো লাগা, দাদা এবং বোনের সম্পর্কের মতো, কি যে অপূর্ব। আমরা বরং তা সুরকার হেমন্ত এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তাই না? একটা গান শুনেনি,
0: একটা ছোট্ট গল্প আছে, এবং সেই গল্পটা বরং গান শোনার পরে এসে বলবো। আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মানে তিনি তো একেবারে সেই গান গাইছেন, কিন্তু মুখে কিন্তু কোনো ভাবলেশ না, একদম একদম, আমরা গানটা শুনে নিই, শুনে নিয়ে তারপরে বরং সেই ছোট্ট ঘটনাটার কথা বলবো।

0: আহা, কি যে গায়কী! এবং সেই মিষ্টি একটা সুন্দর গায়কী, সঙ্গে সত্যি সেই সুর সাধনা, তাই না?
1: একেবারে
0: সুর তৈরিটা,
1: এবং আধুনিক গানের ক্ষেত্রে পূজোর গান, এটা তো একটা বিশাল বড় পর্যায়ে।
0: সেই সময় তো ভীষণ
1: ভীষণ ভাবে মানে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন পূজো এবার কি গান রিলিজ করছে, কোন শিল্পী কোন চমক দিচ্ছে।
0: একদম তাই।
1: তো সেই রকমই সময় তো 1958 সাল, শরৎ আসার আগেই সেবার কলকাতা স্টুডিওগুলোতে কিন্তু পূজোর গানের মহড়া শুরু হয়ে গিয়েছে। এবার হেমন্তবাবুর গলায় প্রতি বছরই নতুন নতুন চমক থাকতো, কিন্তু সেবারের বিশেষত্ব ছিল সুরের জাদুকরীর বিন্যাস। কি ব্যাপারটা, যে মানুষটি সুরে তখন লতা মঙ্গেশকর গেয়ে ফেলেছেন প্রেম একবারই এসেছিল নীরবে, মানে রেকর্ড হয়ে গেছে আর কি, মানে মানে রেকর্ড ভেঙে ফেলেছে বলতে গেলে বলা
0: যায়।
1: তো সেই মানুষটি নিজের পূজোর গানের জন্য বেছে নিলেন তাঁর স্নেহভাজন অনুজা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুর, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুর। হ্যাঁ, এবং তিনি হারমোনিয়ামের ওপর আঙুল রেখে বললেন যে, কি রে প্রতিমা, নতুন কি ভেলকি দেখাবি এবছর, শুরু কর দেখি, একটু সময় নিয়ে ধীরে সুস্থে শেখাস, সুর তোলা বা যন্ত্রে বাঁধা মানে গান নেওয়া এইরকম যান্ত্রিক শব্দ তিনি ব্যবহার না করে তিনি কি ব্যবহার করলেন, শেখাস, তিনি শিখতে চান, নিজেকে সুর সম্রাট স্টার শিল্পীর পদ থেকে নামিয়ে তিনি তখন বাধ্য ছাত্র, এবং তার অনুজ শিল্পী সুরকার প্রতিমা বন্দ্যোপাধ্যায় তখন তার গুরু। এবং স্টুডিও নিরবতায়
0: সুরকারকে কিন্তু এভাবেই সম্মান দিয়েছেন,
1: একেবারেই একেবারেই। এবং সেই গানটির সুর তৈরি হচ্ছে, তিনি সেই সুর কণ্ঠে ধারণ করছেন এবং মুগ্ধ হয়ে শুনছেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় শোনাচ্ছেন সুরটি, তিনি মুগ্ধ হয়ে শুনছেন, এবং তখন কিন্তু তাকে একেবারেই মনে হচ্ছে না যে তিনি ততদিনের হারানো সুর, নাগিনের বিশাল সাফল্যের অধিকারী মানুষটি, তার মানে তার মধ্যে তখন শুধুমাত্র এক নবীন সুরকারের সৃষ্টির প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, ভালো লাগায় ভরা একটা মন রয়েছে,
0: নতুন সৃষ্টির আনন্দে তখন কিন্তু দুজনেই মেতে
1: একদম। এবং একটা ছোট জায়গায় হেমন্ত মুখোপাধ্যায় যখন গাইছেন, একটা সূক্ষ্ম কাজ রয়েছে সে জায়গাটায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের ঠিক যেন মনোমতো হচ্ছে না, তখন বুঝতে পেরে শিল্পী বললেন, আরে তুই বলবি তো, সুরকার তো তুই, তুই যেরকম বলবি সেরকমই তো হবে,
0: মানে তুই যেটা চাইবি আমি তো সেটাই গাইব
1: একেবারে। এবং এটা যে শুধু মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য হতো তা কিন্তু নয়, তিনি তার অনুজ অগ্রজ সমস্ত সব শিল্পীর প্রতি এমনটাই শ্রদ্ধাবনত চিত্র ছিলেন।

এই সেই গান যে গান তৈরি হলো অনুজ, প্রতিমা বন্দ্যোপাধ্যায় সুর এবং অগ্রজ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সেই বিখ্যাত গান না। আমাদের স্টুডিওর ঘড়ি কিন্তু একেবারে আমাদেরকে বলে দিয়েছে যে আর বেশিক্ষণ সময় নেই, কারণ একটা বাজতে মোটামুটি 10-11 মিনিটও প্রায় বাকি নেই। অমালিকার বিদেশের সঙ্গে 107 FM রেনবোতে আপনি গান দরিয়ে শুনছেন। হ্যাঁ, আজকে হেমন্ত মুখোপাধ্যায় জন্মদিনে আমরা চেষ্টা করেছি বাংলা আধুনিক গানে তাকে খুব ছোট্ট করে ধরার, তিনি সুরকার হিসেবে অথবা তার নিজের কণ্ঠে অর্থাৎ শিল্পী হিসেবে আমরা চেষ্টা করেছি আজকে তাকে ধরার, এই সময়টুকুর মধ্যে যতটা আমাদের পক্ষে সম্ভব হলো। আর কথা না বাড়িয়ে বরং মানে আমরা নচিকেতা ঘোষের ওই যে তার আর পর নেই ওইটাতে গিয়েছিলাম। হ্যাঁ, তো তারপরে কোন গানটায় যাওয়া যায় বলো তো? আমার মনে হচ্ছে মানে আমার ভীষণ ইচ্ছা করছে আর কি যে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা নিজের সুর, মানে সেই গানগুলো ভীষণ বিখ্যাত, আমরা একটু শুনি পরপর দুটো গানে শুনে নিই।

0: আকাশ না ডাকলে
1: শালটা তখন
2: ঠিক
1: 1962 সাল এবং শীতকাল তখন ভারতে তখন ভারত তখন একটা
2: যুদ্ধকালীন পরিস্থিতি হ্যাঁ
1: যুদ্ধকালীন পরিস্থিতি তখন এবং সেই সময়টায় এই মানে ফান্ডিং মানে ফান্ড একত্র করার কথা ভাবা হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবং সেই সময়টায় একটি মানে অভিনব ক্রিকেটের যে প্রীতি ম্যাচগুলি হয় না হ্যাঁ সেই রকম একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল যেখানে দুটি দল ছিল সেই দুটি দলের নাম ছিল একটি হলো কানন্দেবী একাদশ বনাম হেমন্ত মুখোপাধ্যায় একাদশ এবং হেমন্ত মুখোপাধ্যায় এবং কানন্দেবী তাদের তো একটা সিগনেচার স্টাইল আছে কানন্দেবী সে মাথায় ঘোমটা সাদা শাড়ি চোখে কালো চশমা এবং হেমন্ত মুখোপাধ্যায় সে হাতা গোটানো বুশার্ট সাদা ধুতি দীর্ঘদেহী একদম মানে সেই শুভ্রকান্তি একজন মানুষ কালো ফ্রেমের চশমা চোখে এবং তার সঙ্গে মহাতারকা মানে মহানায়ক ছিলেন এবং আরও আরও তখনকার দিনে ইন্ডাস্ট্রির প্রচুর অভিনেতা অভিনেত্রী এই ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এবং দর্শকদের বাঁধ ভাঙা মানে উত্তেজনা ছিল উচ্ছ্বাস ছিল তাদের দেখার জন্য তো এই এই দেখো এখনকার দিনের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের কথা ভাবো তাদের অরার কথা ভাবো তাদের ভ্যানিটির কথা ভাবো আর এই মানুষগুলির কথা ভাবো কতটা মাটির কাছাকাছি অথচ কি সৃষ্টি রেখে গেছেন কি সম্পদ রেখে গেছেন আমাদের জন্য
2: আর সেই সম্পদগুলো কিন্তু আমাদের কাছে একেবারে ভীষণ রকম কাছের হয়ে আছে আর সেই কাছের সম্পদগুলো নিয়েই আমাদের তো প্রতিদিনের এগিয়ে চলা প্রতিদিনের যে আমাদের যেটুকু চলা আর কি যেটুকু আমরা
1: আজকেও যখন আমরা কথা বলছি তার কথাই বলছি তার গানেই রয়েছি সবটা মিলিয়ে আর কি বা আধুনিক গান প্রসঙ্গে যদি কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে এই মানুষকে বাদ দিয়ে তো করা যাবে না না
2: তো বটেই আরেকটা কি হয়েছে বলতো যেটা আমরা বলছিলাম যে যেখানে নচিকেতা ঘোষ সেখানেই আমরা সলিল চৌধুরী এবং এই যে পরপর প্রত্যেককে ধরলাম তাদের সুরে যে তার গানগুলো সেগুলোও আমরা ধরার চেষ্টা করেছি এবং অদ্ভুতভাবে আমার যেটা মনে হয় সেই যেতে যেতে শুধু এইটুকুনি বলা যেতে পারে আর কি তার কথা বলতে গেলে যে আমার গানের স্বরলিপি লেখা রবে সত্যি আমাদের মনের মণিকোঠায় কিন্তু তার গানের স্বরলিপি লেখা থেকে যাবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন তার সুর তার সৃষ্টি তার সবটা আরও একবার জন্মদিনের এই যে আমাদের সেলিব্রেশনই বলা যেতে পারে
1: হ্যাঁ আমরা আবার একদম একদম একদম শ্রদ্ধাবনত চিত্রে তাকে শ্রদ্ধা জানালাম

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলবে। গতকাল শুরু হয়েছে 3 দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনেই উপচে পড়েছিল ভিড়। গতকাল 1025টি শিবিরে এসেছেন প্রায় 9 লক্ষ মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে। আগামী 21 জুন পুনরায় নিট পরীক্ষার জন্য একদিনে 10 লক্ষ পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। গতকাল থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। পরীক্ষা স্বচ্ছ নির্বিঘ্ন রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে এনটিএ। রাজ্যে আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রতীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে দুপুর 2টায় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পর কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসএইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। মালদহের ইংলিশ বাজার থানার কাজীগ্রামে আজ সকালে বাগানে আম কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত 3 শিশু। পুলিশ জানায় আম ভেবে একটি বোমা ব্যাগে ভরতে গিয়ে বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে 1 শিশুর অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন। রাজ্যের 2টি জেলায় বাজ পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে

মানুষ ব্যাপারী নামে 14 বছরের এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: 1927 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

নজরুলিয়ানা নজরুলগীতির বিশেষ অনুষ্ঠান এবছরে অনুষ্ঠিত হতে চলেছে 18 জুন সন্ধ্যে 6টা থেকে কলকাতা উত্তম মঞ্চে। উপস্থিত থাকছেন বিশিষ্ট শিল্পীরা, প্রবেশ অবাধ।

নজরুলিয়ানা নজরুলগীতির বিশেষ অনুষ্ঠান এবছরে অনুষ্ঠিত হতে চলেছে 18 জুন সন্ধ্যে 6টা থেকে কলকাতা উত্তম মঞ্চে। উপস্থিত থাকছেন বিশিষ্ট শিল্পীরা, প্রবেশ অবাধ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিও পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারে শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে বলে মনে করা হচ্ছে। রাজ্যে আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে বিধানসভার প্লাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে পৌঁছেছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং অভিমুখে রওনা দিয়েছেন। সেখানে তিনি গোথেল স্কুলের মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। বিধানসভা নির্বাচনে প্রচারের সময় ডিজে বাজানোর উস্কানিমূলক মন্তব্যের জেরে আবারও সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বেলা 11:45 তিনি তার আইনজীবী সহ ভবানী ভবনে তদন্তকারী সংস্থার দপ্তরে যান। মালদার ইংলিশ বাজারের কাজী গ্রামের 52 বিঘা এলাকায় আম কুড়োতে গিয়ে সপ্তম শ্রেণীর 3 পড়ুয়া বোমা বিস্ফোরণে আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আম কুড়োনোর সময় পড়ে থাকা একটি বোমায় হাত লাগলে সেটি ফেটে যায়। এলাকাবাসীর অভিযোগ, ওই আমবাগানে নানা ধরনের অবৈধ কার্যকলাপ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স ও সেনেগাল মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্যদিকে একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, 107 FM রেইনবোতে।

0: নাটকের দুপুর, নাটকের দুপুর।
1: আজকের নাটক শেষ ট্রেন। রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা মানস কুমার মিশ্র, নাটক শেষ।

0: ইস, বেরুবো কখন, ফিরব কখন, যা পাঁশকুড়া লোকালটাও চলে গেল। আচ্ছা কি ব্যাপার বাড়িতে, কারো সারা শব্দ পাচ্ছি না, ওরা সব গেল কোথায়? কল্যাণী, এই কল্যাণী শুনছো? না পাত্তাই নেই। যত মুশকিল এই হেড দিদিমণিকে নিয়ে, রিটায়ার্ড তবু ঘর সংসারের কাজে টায়ার্ড নয়। এই তো কিছুক্ষণ আগে লাইব্রেরির ঘরে কি সব করছিল অর্জুন? হ্যাঁ অর্জুন, না এ ব্যাটারও পাত্তা নেই, হয়তো কে যেন আসছে। কল্যাণী মনে হচ্ছে।
1: এ কি বিশ্বনাথ দা, কোথাও বেরুচ্ছ?
0: আচ্ছা কল্যাণী কোথায় থাকো তোমরা, কতক্ষণ ধরে ডাকছি?
1: আমি তো লাইব্রেরি ঘরে বইগুলো ঝাড়পোঁছ করছিলাম, দেখে গেলাম ঘুমোচ্ছ, এর মধ্যে উঠে পড়ে পাড়া মাথায় করছ?
0: মাথায় করার মতো বৃহৎ পাড়া এটা নয় কল্যাণী, রূপনারায়ণের ধারে কয়েকটা ঘর মাত্র। তা যাকগে তোমার সেক্রেটারি শ্রীমান অর্জুন গেল কোথায়?
1: কি জানি, গাঁজা টাজা খেতে গেছে হয়তো, কিন্তু আজ খুব মুডে আছো মনে হচ্ছে।
0: চমৎকার চমৎকার। কল্যাণী প্লিজ তুমিও একটা কিছু ধরো।
1: আমি সে কি ধরবো?
0: দেখো আমি একটু একটু মদ খাই, অর্জুন খায় গাঁজা, তোমারও বাতটাত আছে, তুমিও যদি একটু আপিম টাপিম ধরো তাহলে।
1: তাহলে কি হবে?
0: হবে একটা কমপ্লিট এক্সাইজ ডিপার্টমেন্ট, মানে আবগারি বিভাগ।
1: আচ্ছা দেখা যাবে, কিন্তু তোমার ব্যাপারটা কি বিশুদা? কখন সেলুনে গিয়ে পাকা চাপদাড়ি ছেটে স্মার্ট কলেজ বয় হয়ে এসেছ, গরম গলা বন্ধ কোটটা কোথ থেকে বের করে গায়ে চাপিয়েছ, তা মানিয়েছে বেশ। বোঝা যাচ্ছে এককালে জার্নালিস্ট ছিলে, কিন্তু ব্যাপারটা কি, সে যেগুজে কোথায় বেরুচ্ছ?
0: এই দেখো সাতকাণ্ড রামায়ণ পড়ে। আচ্ছা খাবার টেবিলে বসে তখন কি বললাম?
1: খাবার টেবিলে কই, কি আবার বললে, মনে পড়ছে না তো?
0: বললাম না অপু তপু ছেলে দুটোকে কদিন দেখিনি, দাদু ভাই দীপুটাও কেমন আছে, তপুটা তো জ্বর হয়েছিল শুনেছি, আর দেখো অনেক দিন পুরনো বইয়ের পাড়ায় যাইনি, কাদুমিয়া বলেছিল আলফা দোঁদের হোল স্টোরি কালেকশন অ্যাকসেট সংগ্রহ করে দেবে। আরে কি হলো? হ্যাঁ আমার কলকাতা যাওয়ার কথাটা শুনি গম্ভীর হয়ে গেলে।
1: ছেলেদেরও উচিত বাপকে দেখতে আসা, খোঁজ খবর নেওয়া।
0: তা তো উচিত, তবে মা মরা ছেলে দুটো কি কষ্টে যে মানুষ করেছি সে আমি জানি।
1: দুঃখ করে আর কি হবে বিশুদা, বাঙালিদের পারিবারিক জীবনটাই ভেঙে যাচ্ছে এখন, ধীরে ধীরে বিদেশি জীবনধারা এসে যাচ্ছে তাই না? সবাই এখন সেলফ সেন্টার্ড, পারিবারিক বন্ধনটাই নষ্ট হয়ে গেল। এই যেমন অপু তপু বৌমা

0: কিন্তু আমার কি মনে হয় জানো, ওরা তোমার এখানে আসতে সংকোচ বোধ করে।
1: কেন?
0: এই যে আমি তোমার সঙ্গে থাকি,
1: তাতে কি হলো?
0: হলো এই, আফটার অল তোমার সঙ্গে তো আমার কোনো সামাজিক সম্পর্ক নেই।
1: বিশুদা, মিথ্যে সামাজিক সম্পর্কের চেয়ে মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক অনেক অনেক বড়।
0: নিশ্চয়ই, 100 বার। কিন্তু ব্যাপারটা কি জানো কল্যাণী, কোনো কোনো মানুষের চরিত্রের দুর্নাম বৃদ্ধ হলেও যায় না। এই যেমন তুমি, আমি, এই বুড়ো বুড়ি, তাই না? কিন্তু আমাদের দুজনকে ঘিরে সেই কলেজ লাইফ থেকে যে দুর্নাম, তা তো আর গেল না। আমাদের মৃত্যুর পরেও দুর্নামটা বহল তবিয়তে বেঁচে থাকবে, আর আত্মীয় স্বজনরা আনন্দে করিবে পান নিন্দা নিরবধি।
1: করুককে আমি গ্রাহ্য করি না।
0: আমিও না, আমিও না। কিন্তু কল্যাণী, সমাজ বলে একটা অগভীর ডোবা আছে, তাতে বদ্ধ পচা জল, সে জলে কিছু পোকামাকড় কিলবিল করে। আচ্ছা কল্যাণী, যার নাম নেই তার দুর্নাম হয় কি করে? যাকে যাকে, ওহো, ট্রেনের টাইম হয়ে আসছে।
1: ট্রেনের টাইম? বাহ, আমি তখন কিছু বলিনি।
0: সে তো চিরকাল যা বলে এসেছো সেই কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ থেকে, অলওয়েজ নো, যা বলি, যখন বলি, যত বলি, সব সময় সব কিছুতে না না না।
1: বিশুদা, এই বুড়ো বয়সে মিথ্যে কথা বলো না।
0: তাহলে হেড দিদিমণি, কোন বয়সে বলবো? হ্যাঁ, সেটা যদি একটু বলে দিতে। হলোই বা আমার বয়স, হ্যাঁ, 65। বিশ্বনাথ সামন্ত চির যুবা, ইটার্নালি ইয়াং। হা হা, রবীন্দ্রনাথ কি আশ্চর্য কথা বলেছেন, যৌবন বেদনা রসে উচ্ছল আমার দিনগুলি, হে কালের অধীশ্বর, অন্য মনে গিয়েছ কি ভুলি, হে ভোলা সন্ন্যাসী।
1: দাঁড়াও দাঁড়াও, ভোলা সন্ন্যাসী শব্দটা তোমার চরিত্রের মধ্যে বেশ মিলে যাচ্ছে, কিন্তু যৌবন বেদনা রসে, যৌবন হলো আনন্দের, তাই না?
0: একেবারেই না, অন্তত আমার তো নয়। কৃষক কাণ্ড করতে তখন, লাইফ হেল করে দিতে আমার, সব সময় ঝগড়া, মান অভিমান, কান্না, আবার
1: ও মা, আরো আছে?
0: না, আর বিশেষ কিছু নেই। এবার হাল ছেড়ে দিয়েছি, নদীর ধারে বিকেলে রোদ পড়ে এলে ঘুরে বেড়াই, লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টাই, ব্যাস, রুটিন শেষ।
1: ঠিক পাগল রাজা করে বেড়ায়।
0: ও, আমি পাগল?
1: 12 আনা, 75%।
0: আরে বাবা, 75%? হ্যাঁ, তুমিও দেখছি আজকাল শ্রীমান অর্জুনের স্টাইলে কথা বলো। তো কল্যাণী, এই বৃদ্ধ পাগলটিকে এখন কেমন লাগছে?
1: মন্দ নয়।
0: বোঝাটা খুব ভারী নয় তো?
1: সামান্য, ওই যেদিন মদটা খেয়ে আসো, তবে সেটা বইবার মতো আমার ঘাড় এখনো বেশ শক্ত। কিন্তু বিশুদা, এ পর্যন্ত কথাটা কতবার জিজ্ঞেস করলে?
0: সত্যকে মাঝে মাঝে যাচাই করে না নিলে মরচে পড়ে যায় কল্যাণী।
1: আশ্চর্য, তোমার কেন ধারণা হয় তুমি আমার বোঝা? আবার কখনো জিজ্ঞেস করলে আমি গলায় দড়ি দেব, মনে রাখবে কথাটা।
0: না না না, প্লিজ ওই কম্মটি করো না কল্যাণী। তার চেয়ে রূপনারায়ণের জল অনেক অনেক ভালো, নদীতে তখন ভাটা, খ্যাতি অখ্যাতি, নিন্দা প্রশংসা সব চলে যাচ্ছে সমুদ্রের দিকে, নির্জনতাগুলো শিশির লেগে লেগে ভিজে ভিজে উঠছে।

0: জনকল্যাণী, এই মৃত্যুর মধ্যেও একটা পোয়েট্রি খুঁজে পাবে।
1: সারা জীবন তো পোয়েট্রি পোয়েট্রি করে কাটালে, ঘর ভর্তি বই জড়ো করলে, কিন্তু কি পেলে বিশুদা?
0: আনন্দ, সুন্দর আনন্দ। এই যে তোমার শ্রীমান অর্জুনের ফেরা হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ অদ্যকার মতো শেষ।
1: এতক্ষণ কোথায় ছিলি রে অর্জুন?
2: কেন দিদিমণি, আমি এইখানেই ছিলাম।
1: সে কি দাদাবাবু যে ডেকে ডেকে?
2: মাত্র 10 মিনিট আগে এই দেয়াল ঘড়িতে যখন 2:12 বাকি তখন গেছি আমি।
0: দেখলে কল্যাণী, অর্জুন কেমন অঙ্কের মতো কথা বলে। অর্জুন, তোমার বাপু হেড অফিসের হেড অ্যাকাউন্টেন্ট হওয়া উচিত ছিল, তা না হয়ে তুমি।
2: দাদাবাবু, আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি, অঙ্ক জানি না নাকি? খুব জানি। আচ্ছা বলুন তো দাদাবাবু, ছোট পোনার কিলো 15.5 টাকা হলে 750 মাছের দাম কত? কই বলুন বলুন। বাবা
0: ও কল্যাণী, দয়া করে আমাকে বাঁচাও, এই অঙ্ক কষতে হলে গেছি একবারে।
2: কই দোকানদার একটা পয়সা ঠকাচ্ছ দেখি আমাকে? কার ঘরে কটা মাথা আছে? আমি একবার
1: চেঁচাস না, চুপ কর, যা দাদাবাবুর জন্য চাটা কর গিয়ে।
2: কেন দিদিমণি, দাদাবাবু তো 3:45 চা খান, তাই তো আমি তাড়াতাড়ি চলে এলাম।
1: আজ ওর 2:30 চা খাবার মুড হয়েছে, জানিস তো ওর কখন কি মুড হয় সে আজও আমি বুঝতে পারি না। যা আজ ধরা।
2: আচ্ছা,
0: এই সেরেছে, 2:30 বাজলো, ক্লৈব্যং মাস্যগম পার্থ, একটু তাড়াতাড়ি করিস বাবা অর্জুন, নইলে পরের ট্রেনটাও পাবো না।
2: এই যাচ্ছি দাদাবাবু, আছে কয়লা দেবো, আজ ধরাবো, আজ ধরলে পোচ করবো, 2 টোস করবো, তারপর চায়ের জল বসাবো, জল ফুটবে টকবক টকবক টকবক। হ্যাঁ ব্যাস, কতক্ষণ লাগবে বলুন দেখিনি?
0: কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে স্বর্গারোহণ পর্ব শুরু হবে যখন। কল্যাণী একটু দয়া করো, দোহাই।
1: আচ্ছা ব্যস্ত হচ্ছ কেন, আমি যাচ্ছি, ও আঁচটা ধরাক। আলমারি থেকে এত বই নামিয়ে ঝেড়ে মুছে আবার সাজাতে গিয়ে বড্ড টায়ার্ড হয়ে গেছি। একটা আলমারি বাকি থেকে গেল তবু, কোনো বই হাতের কাছে না পেলেই তো তুমি আমার শ্রাদ্ধ করবে। যাই, আঁচটা ধরলো কিনা দেখি। কিরে অর্জুন, আজ ধরেছে?
2: এই তো ধরে আসছে দিদিমণি। দিদিমণি, আপনি আবার এখানে এলেন কেন?
1: এ কি রে, মিটসাপের ডিম কই? ডিম পাউরুটি কোথায়? ইস, তুই যদি গুচিয়ে টুচি একটা কোন।
2: হ্যাঁ, আরম্ভ হলো। আসলে দাদাবাবুর খাবারটা আপনি নিজের হাতে করতে চান কেন? আমি কি পোচ টোচ সেসব করতে জানি না?
1: না না, তুই জানিস গতকাল পোস্টটা শক্ত হয়ে গিয়েছিল।
2: হ্যাঁ, তাই একটু হয়ে গেছিল,
1: টোস্ট গুলো পুড়ে গিয়েছিল।
2: হ্যাঁ তাও গেছিল।
1: চায় বেশি চিনি দিয়েছিলি?
2: তাও ঠিক।
1: তুই সব কাজই জানিস, কিন্তু যেই না থাক, ডিমান পাউরুটি বের কর, আমি মোড়াটা নিয়ে বসছি।
2: আমি আনছি, এই নিন এই নিন দিদিমণি, ডিম আর এই হলো পাউরুটি। হ্যাঁ নিন। হ্যাঁ, আঁচটা বেশ গনগনে হয়ে ধরে গেছে তা। আচ্ছা দিদিমণি, আপনি দাদাবাবুর সঙ্গে পড়তেন?
1: হ্যাঁ পড়তাম।
2: অনেক বছর?
1: তা 6-7 বছর তো বটেই। দাদাবাবু তো ভোলা সন্ন্যাসী, বড় একা, দেখে বুঝিস না। জানিস তখন পড়াশোনায় কি ভালো ছিলেন, প্রফেসররা পর্যন্ত অবাক হয়ে যেতেন। লাইব্রেরিটা দেখেছিস তো, সারা জীবন বই কিনেছেন, গানের পাগলামোটা তখনও ছিল, এখন তো আরো বেড়েছে।
2: দাদাবাবুর গলাটা একটু মোটা, কিন্তু দিদিমণি তালে লয় একদম পাকা। হ্যাঁ, মাত্রার হিসেবের ভুলটিও হয় না।
1: সে কি রে?
2: হ্যাঁ গো,
1: তুই তাল মাত্রা এসব বুঝিস?
2: তা না বোঝার কি আছে এসব, আমি তো যাত্রার দলে তবলা বাজাতাম।
1: তুই এত বড় গুণী অর্জুন, কিন্তু তাহলে এইসব এই গাঁজা টাজা কেন খাস বাবা?
2: হ্যাঁ গাঁজা আমি খাই তো, এই তো খেয়েই তো এলাম, কিন্তু কেন তা জানেন কি দিদিমণি?
1: কেন
2: মনে বড় দুঃখ দিদিমণি, কোথায়? আমি একজন নাম

0: করা দবলচি হব তা না হয়ে হলাম কিনা আপনার বাড়ির চাকর রাঁধুনি। কিন্তু দিদিমণি ওই গাঁজা গাঁজা বেটা আমাকে খেতে পারেনি।
1: রাঁধুনি চাকর এসব আবার কি? তুই আমার ঘরের লোক, আমি যখন একেবারে বুড়ি হয়ে যাব তখন তুই আমাকে দেখবি। কিরে দেখবি না?
0: দিদিমণি আমার শরীরে যদি মানুষের রক্ত থাকে তবে আমি নিশ্চয়ই দেখব। দিদিমণি আপনি আমার ছেলের পড়ার খরচা দেন, মেয়ের বিয়ের সময় টাকা দিয়েছেন, মানুষের বাচ্চা হলে আমি
2: কল্যাণী আজ তোমাদের চা হবে শুনছো?
0: দিদিমণি আপনি শিগগিরই দাদাবুর কাছে যান তো, নইলে আবার দাদাবুর পাগলামি বেড়ে যাবে। যান যান যান যান, আমি সব ঠিক করে নিয়ে যাচ্ছি। আর ভাববার কিচ্ছু নেই, পোত শক্ত হবে না আর টোস পুড়ে যাবে না, চায়ে দু চামচ চিনি, দেখুন তো সব কেমন ঝাড়া মুখস্থ।
1: দেখিস বাবা সব গুলিয়ে ফেলিস না, আমি আসছি।
0: না না গোলাবো কেন গোলাবো কেন?
1: কি হলো ডাকছো কেন?
2: শোনো চা থাক, দেরি হয়ে যাচ্ছে।
1: যাক তোমার সারাটা জীবন তো আমি হেল করে দিয়েছি, একটা দিনে বেশি কি আর হবে?
2: এই দেখো রাগ করছো, তুমি সেই কলেজের দিনগুলোতেই রয়ে গেলে, সেই রকম অভিমানী একগুঁয়ে।
1: আর তুমি তুমি কি বয়স টয়স হয়েছে? কাজে কমে তো কিচ্ছু মনে হয় না, রাজ্যের বইপত্র পত্রপত্রিকা পড়বে তুমি, রেফারেন্স রাখতে হবে আমাকে, না পেলে আমারই দোষ। সেই আজীবন খামখেয়ালিপনা, ভেবে চিনতে কাজ না করা। তুমি তুমিই তো বরং আমার লাইফ ফেল করে দিয়েছ, এখনো দিচ্ছ।
2: যাব বাবা কি করে
1: মনে নেই? এত দিনের রিলেশন, এত বাধা বিপদ দুঃখে আনন্দে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা, যেটা যেটা একটা সমগ্র জীবন সমগ্র ফসল, সে সব ভুলে সারা জীবনের মতো আমাকে একা ফেলে রেখে বিয়ে করে বসলে শিপ্রাকে, কি না বেড়াতে গিয়ে পাহাড়ের ধারে নির্জন বাংলোয় পাশের ঘরে রবীন্দ্রসঙ্গীত গায়িকাটিকে দারুণ ভালো লেগে গেল। ঠিকই গান নিয়ে তোমার মতো পাগলামো আমার নেই।
2: দুর্ভাগ্য, একটু থাকলে খুশি হতাম।
1: কিন্তু গান আমি ভালোবাসি না, এটা ঠিক নয় বিশুদা।
2: জাস্ট লাইক এ গুড লেডি। কল্যাণী তোমার মতো কাউকে সারা জীবন আমি পাইনি, বিশ্বাস করো। সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপন সুর, শুনবে নাকি? গাইবো একটু
1: অন্য সময়, ছাদে বসে নদীটা দেখতে দেখতে নিজের মনে তুমি গাইবে, আমাকে শোনাবার জন্য নয়, শুধু আমি আমার মতো করে শুনব।
2: বাহ আশ্চর্য বলেছ, তোমার মধ্যেও একজন বড় আর্টিস্ট আছেন কল্যাণী। তাই মাঝে মাঝে ভাবি কি করে তুমি আমার এত অত্যাচার সহ্য করো।
1: সেসব ভাবার দরকার নেই তোমার। আচ্ছা শোনো, যৌবন বেদনা রস এটাই মানে এই রকম তোমার রিসার্চের সাবজেক্ট ছিল তাই না?
2: হ্যাঁ ছিল, ওই রকমই আর কি, ওই বাংলা সাহিত্যে যৌবন, কিন্তু শেষ করা হয়নি। তোমার জন্য জীবনে কিছু।
1: কি বললে? আমার জন্য? দেখো দুর্নাম দেবে না, কিন্তু তখন তোমার কলকাতার খরচ কে চালাচ্ছিল? তোমার কোন চরিত্র বা আত্মীয়রা? আজ যারা দুর্নাম প্রচার করে বেড়ায়, নিজে রিপু করা শাড়ি পরে স্কুলে গেছি, কিন্তু তোমার জন্য, তোমার জন্য সব সময় ফাইন জামা কাপড় কিনে দিয়েছি। তখন স্কুল টিচারদের কত আর মাইনে ছিল, ভুলে গেছো সেসব দিনের কথা? আমি কিন্তু ভুলিনি।
2: আমার কথাটা বলা ভুল হয়ে গেছে কল্যাণী, মাঝে মাঝে আমি জানো অতীতকেই ভুলে যাই। আই বেগ ইউর অ্যাপোলজি, আমি সত্যি দুঃখিত।
1: সে কি রেগে গেলে ঠাট্টা করছি? সত্যি বিশুদা স্রেফ ঠাট্টা। আশ্চর্য তুমি এতদিনও আমাকে চিনলে না, এই দুঃখ আমার সারা জীবন থেকে গেল।

0: আমার মৃত্যুই ভালো, তখন বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম।
1: তাই নাকি? তার জন্যে আমাকে তোমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে?
0: হঠাৎ আমাকে একা ফেলে শিবরাকে বিয়ে করে বসলে, তাও ভুলে গেলাম। ভাবলাম এটাও তোমার একরকমের পাগলামো। তারপর শিবরা মারা যাবার পর অপুর বাসায় যখন খুব অসুস্থ হয়ে পড়লে নিজের চোখে দেখলাম কি নিঃস্ব তুমি, সব আছে অথচ এমন কিচ্ছু নেই যাতে জীবন পরিপূর্ণ হয়। ভালোবাসা, শ্রদ্ধা, অন্তরের যোগ কোথায়? ভেতরে ভেতরে তুমি সম্পূর্ণ রিক্ত। পারলাম না, আর পারলাম না। আমার জীবনের সবচেয়ে পরম ব্যক্তির এই অনাদর আমার কাছে অসহ্য। অপুকে বৌমাকে বললাম রূপনারায়ণের ধারে আমার ছোট্ট বাড়িটা ওর ভালো লাগবে, কিছুদিন থেকে দেখুন। বৌমা এমন ভাব দেখালো যেন তুমি কত প্রিয় তার। কি নিপুণ মিথ্যাচার! তারপর সেই থেকে এখানে আবার আগের জীবনে ফিরে গেছো, সেই চিরকালের পাগলামো, সেই নিজের খেয়ালে থাকা। আমার যা সাধ্যে আসে তোমার যত্ন করি। এখন এখন আমার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, আমার সঙ্গে তোমার ক্ষমা চাওয়ার সম্পর্ক।
1: কলোনি, কলোনি, এই দেখো কাঁদছো কেন? কলোনি শোনো, তুমি তো জানো আমি হঠাৎ হঠাৎ রেগে যাই। একে চোখ মোছো, কেউ দেখে ফেলবে, মোছো। তুমি আমার জীবনে কি সম্পদ সেটা আমাকে মুখ ফুটে বলতে হবে। কলোনি, একটা মজার গল্প শুনবে?
0: কার গল্প?
1: মনে করো এক রাজকুমার আর রাজকন্যার গল্প। ওটা ছেলেটার বাবার রাজত্ব ছিল না, জানো। একদিন দুজনে কলেজ শেষ করে বাড়ি ফিরছে। তার আগে অনেক দিন দুজনের মধ্যে এই একই মান অভিমান চলছিল।
0: তাই নাকি? কেন?
1: দুজনেই সেন্টিমেন্টাল ফুলস, একেবারে প্রথম শ্রেণীর ইডিয়েট।
0: রাজকন্যাটা বোকা বোকা ছিল বোধহয়।
1: মোটেই না, মোটেই না। তা শোনো, ওদের ফেরার পথে একটা বড় আম বাগান পড়ত। তখন বসন্ত শেষ, রাজকন্যার হাতে এক গাদা ইংরেজি অনার্সের বই। গম্ভীর হয়ে কি ভাবতে ভাবতে চুপচাপ পাশাপাশি হাঁটছিল সে। কি সুন্দর সেই রাজকন্যা, সবাই তাকে ভালোবাসতে চাইত। কিন্তু রাজকন্যার বড্ড গুণ, সে এক কৃষকের ছেলে ছাড়া কাউকে ভালোবাসত না।
0: ও তাই বুঝি? কেন? কৃষকের ছেলেটি কি বাঁশি বাজাত, একা একা ঘুরে বেড়াত নদীর ধারে?
1: না না, তবে তার কবিতায় বাঁশির নিঃসঙ্গ সুরগুলো শব্দ হয়ে উঠত। মনের কথাগুলো কোনো একটা গভীর জগৎ থেকে গান হয়ে বাজত। তা শোনো, শোনো গপ্পটা শোনো। রাজকুমার যেতে যেতে সেই নির্জন পথটায় সুন্দর রাজকন্যাকে দেখছিল। প্রতিমার মতো অপূর্ব মুখ, সে মুখে অপার্থিব একটা পবিত্র উজ্জ্বলতা। দীর্ঘ বেনিটা ঘুরিয়ে এনে বুকের ওপর ছড়ানো, যেন কোনো নুটোল কবিতার অলস ছন্দ। তখন জানো সারা বাগানে আমের মুকুলের গন্ধ। হঠাৎ রাজকন্যা থামল, সে থামাটা কোনো ধ্রুপদ গানের সমে এসে থামার মতো, মানে একটা সৌন্দর্যের পরিপূর্ণতা, কমপ্লিটনেস অফ বিউটি।
0: রাজকন্যা যে রবীন্দ্রসঙ্গীত জানতো না?
1: গল্পে রাজকন্যাদের রবীন্দ্রসঙ্গীত না জানলেও চলে।
0: কেন চলবে? রাজকুমার যদি ওই গান জানা কোনো রাজকন্যার জন্য চলে যায়, আর বেচারা সেই গান না জানা মেয়েটা যদি সারা জীবন একা, ভীষণ একা হয়ে যায়।
1: রাজপুত্র আবার জীবন প্রদক্ষিণ শেষে নদীর ভাটার স্রোত।

0: এই যে দিদিমণি এসে গেছি, চা পোচ তোর সব এনেছি।
1: তারপর অর্জুনের চা।
2: অর্জুন এ কি করেছিস রে, আবার টোস্ট গুলো পুড়িয়ে ফেলেছিস, পোচটা অমলেট হয়ে গেছে। যা হতভাগা, তোর দ্বারা কোনো কাজ যদি হয়।
1: ইস, তিনটে বেজে গেল, চা থাক করলানি, এক্ষুনি ট্রেন আছে। তুমি বরং তাড়াতাড়ি 100টা টাকা দাও না,
2: স্থির হয়ে বসে চা খাও।
1: মানে আশ্চর্য, তোমার সব কিছু প্ল্যান করা যাতে আমি কলকাতা না যেতে পারি। তুমি কি করে বুঝবে যে ছেলেদের অনেক দিন না দেখলে কি কষ্ট হয়? আর সেই দুষ্টু নাতিটা দীপু, দাদুর কাছে গল্প শুনবার জন্যে একেবারে পাগল। প্লিজ প্লিজ গোলানি, 100টা টাকা দাও, আমি 3:15 লোকালটা ধরে নেব।
2: আহ, ব্যস্ত হচ্ছ কেন, বলছি চাটা খেয়ে নাও।
1: টাকা দেবে না?
2: না, গেলেই তুমি ড্রিঙ্ক করবে। গতবার কি কাণ্ড করেছিলে মনে নেই? কি কষ্ট দিয়েছিলে আমাকে, উঠে পড়লে?
1: হ্যাঁ, আমি চললাম,
2: চলে গেল, কিচ্ছু খেলো না। অর্জুন, এই যে যা, নিয়ে যা তোর সব, না খেলে যেন আমার কষ্ট হবে। কই রে, নিয়ে গেলি?

0: তপু, তপু আছিস নাকি রে?
1: বাবা তুমি?
0: হ্যাঁ,
1: এসো এসো,
0: হ্যাঁ
1: এখানে বসো। হরিদা, এক কাপ চা নিয়ে এসো।
0: হ্যাঁ রে, তোর জ্বর সেরেছে? কি রোগা হয়ে গেছিস?
1: মাসিমা কেমন আছেন?
0: হ্যাঁ, ওই বুড়ো হলে যা হয় আর কি।
1: চাটা এখানে রাখ, এখানে। হ্যাঁ বাবা, একটা কথা বলবো?
0: হ্যাঁ, কি কথা রে?
1: নিশ্চয়ই মাসিমার সঙ্গে ঝগড়া করে এসছো, কেন, কি হয়েছে?
0: না না, ঝগড়া ঠিক নয়, আসতে দিচ্ছিল না। তাছাড়া আমি কিছু টাকা চেয়েছিলাম,
1: দেননি তো, ঠিক করেছেন না দিয়ে।
0: কেন? দেখ, পুরনো বইয়ের বাজারে যাব, ধর কোনো ভালো রেয়ার বই পছন্দ হয়ে গেল, দামেও মিলে গেল, তখন একটা প্রেস্টিজের প্রশ্ন আছে তো।
1: হ্যাঁ তা অবশ্য আছে, কিন্তু সারা জীবন কি বই কিনবে? লাইব্রেরিতে তো আর জায়গা নেই।
0: জ্ঞান প্রজ্ঞা, বুঝলি, প্রজ্ঞাকে ব্রহ্ম বলা হয়। তা তোর কাছে ইয়ে টাকা পয়সা কিছু আছে?
1: মাসের শেষ, তাছাড়া ডাক্তার ওষুধ অনেক টাকা গেল। দাঁড়াও দেখছি, নাও এই 100টা টাকা রাখো, কিন্তু বাড়ি ঢুকবে না বলে দিচ্ছি।
0: না না, কখন কখন।
1: এখান থেকে কোথায় যাবে?
0: অপুর বাসায় যাব, দাদু ভাইটাকে কতদিন দেখিনি জানিস। আজকাল বড় ক্লান্ত আমি রে।
1: কেন, অসুখ টসুখ নাকি?
0: দুবার তো অ্যাটাক হয়ে গেছে।
1: তাই নাকি? কই, মাসিমা তো কিছু জানাননি?
0: না, ঠিক সিরিয়াস কিছু নয়, তাই হয়তো। আর তাছাড়া কল্যাণীর কেন যেন মনে হয়েছে আমার সম্পর্কে তোমাদের কোনো ডিপ সেন্টিমেন্ট নেই।
1: এটা ওর ভুল ধারণা, আসলে উনি তোমার সব কিছু গ্রাস করতে চান। উনি জানেন নেই নেই করে তোমার খুব একটা কম নেই, আফটার অল জার্নালিস্ট ছিলে।
0: ছি ছি তপু, ওর সম্পর্কে তোর এ ধারণা একবারই ভুল, একেবারে ভুল। শুধু তাই নয়, দিস ইজ ইমরাল। দেখ, আমি প্রায় নিঃস্ব, তবে লাইব্রেরিটা বিক্রি করলে হয়তো কিছু টাকা হবে, কিন্তু কল্যাণীর তো কোনো অভাব নেই।
1: মানুষের অর্থের প্রতি লোভ একটা চিরন্তন ব্যাপার।
0: হ্যাঁ, ওটা সাধারণ নিয়ম, কিন্তু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম আছে, সেইখানে মনুষ্যত্ব, সেইখানে প্রজ্ঞা। তপু, কল্যাণী এই ব্যতিক্রমের মধ্যেই পড়েন, তোরা ওকে চিনিস না। আজ তোর কথায় বড় দুঃখ পেলাম রে তপু, বড় লাগলো মনে। মাঝে মাঝে মনে হয় আমার সারা জীবনটাই একটা পোড়ো জমি।

0: কিছুতেই এই জীবনকে আবার যোগ্য করা গেল না, পারলাম না, হেরে গেলাম।
1: যাক রে, আমি উঠি আজকে।
2: কে খুলছি? উমা। বাবা বাবা, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। তা বাবা, আপনি হঠাৎ চলে এলেন যে।
0: একটু হঠাৎই বলতে পারো। নীলা অপু ফেরেনি?
2: না, এখনো ফেরেনি। আপনি বসুন না, সোফাটায় বসুন।
0: হ্যাঁ,
2: খুব টায়ার্ড লাগছে আপনাকে।
0: হ্যাঁ, বসছি বৌমা। আমার দাদু ভাই কোথায়?
2: ও গেছে পড়তে পাশের ফ্ল্যাটে। কফি করেছিলাম, আপনাকে দিই?
0: দেবে, দাও।
2: আচ্ছা বাবা, আপনি কি রাত্রে থাকবেন?
0: না না, আমি চলে যাব বৌমা। না গেলে তোমার মাসিমা খুব ভাববেন, এমনিতে তো আসতেই দিচ্ছিলেন না।
2: যাই বলুন, আপনার উপর ওরই শাসন, এটা কিন্তু খুব বাড়াবাড়ি।
0: শাসন? সে আমাকে শাসনে রাখতে পারে দুনিয়ায় এমন কেউ আছে নাকি?
2: না, কিন্তু লোকে, মানে ধরুন আমাদের আত্মীয় স্বজনেরা কত কি বলে। আমাদেরও তো একটা সোশ্যাল প্রেস্টিজ আছে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই থাকা উচিত। কিন্তু বৌমা, তোমাদের প্রেস্টিজটা কি দিয়ে তৈরি? কল্যাণীকে তুমি চেনো না। তোমার এখানে অসুস্থ হয়ে যখন ছিলাম, বাসাটাও তুলে দিয়েছি, তখন কল্যাণী আমাকে প্রায় দেখতে আসতেন। আত্মীয় স্বজনেরা ওর ব্যক্তিত্বের সামনে দাঁড়াতে না পেরে নিন্দে করে বেড়ায়, ওতে ওই যেটুকু ছিঁটে ফোটা তৃপ্তি মেলে আর কি।
2: আমার সব মনে আছে। আপনি একটু ভালো হতেই দুটো লরি বোঝাই করে আপনার লাইব্রেরির সমস্ত জিনিসপত্র, আপনার ইনকমপ্লিট ম্যানস্ক্রিপ্টগুলো সমস্ত নিয়ে উনি চলে গেলেন। কিন্তু অধিকারটা কি ওর? কেন বলবে না আত্মীয় স্বজনেরা?
0: আত্মার অধিকার বৌমা, পৃথিবীর কোনো সুপ্রিম কোর্টে তা চ্যালেঞ্জ করা যায় না, সে তুমি বুঝবে না। শোনো বৌমা, আমার জীবন একান্ত আমারই, সে জীবন স্বতন্ত্র স্বাধীন। আমার জীবনে তোমাদের আত্মীয় স্বজনদের কারো বিন্দুমাত্র কন্ট্রিবিউশন নেই। যতদিন বেঁচে আছি আমি আমার মতোই থাকব। যাও, তুমি কফি নিয়ে এসো, অপু ফিরে এলেই আমি দুটো কথা বলে চলে যাব।
2: ওর তো আজকে ফিরতে একটু দেরি হবে, অফিস থেকে ফোন করে জানিয়ে দিয়েছি। তো আপনি আজকে থেকেই যান না এখানে, তাহলে ওর সঙ্গে দেখাটাও হয়ে যাবে, আর দীপু একটু পরেই ফিরবে।
0: না থাক, আজ তবে আসি বৌমা, আমায় যে ফিরতেই হবে অন্তত লাস্ট ট্রেনে।

0: আরে বিশ্বনাথ দাজি, চললেন কোথায়?
1: এ সাংবাদিক, কেমন আছো?
0: ভালোই। এই মিটিং এ রিপোর্ট করে ফিরছি এখন। চলুন ওই পুরনো ঠেকটায় যাওয়া যাক, একটু গরম হয়ে আসি।
1: বাংলা ঠেক তো? না ভাই, আমি আর ওসবে নেই।
0: আরে আপনি গুরুদেব ব্যক্তি, আপনাকে না নিয়ে গেলে জমে
1: না ভাই। কলেজ স্ট্রিট যাবো একবার, ওই পুরনো বইয়ের দোকানে, সেখান থেকে।
0: রিটায়ার করে ফুটো বেলুনের মতো চুপসে গেলেন নাকি? কই বাত নেই, চলুন আমি পে করব। আরে চলুন চলুন চলুন চলুন,
1: কোটটা ছাড়ো। কে কি আশ্চর্য, আর লোকে কি ভাবছে বলো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, চল চল। তুমি একটা কাবলিওয়ালা দেখছি।

0: Ja. Hm, ach schon. Cheers.
1: Cheers. Bodo.
0: Bolo.
1: Ide peche he sangbadik. Shei dupur 12টায় খেয়েছিলাম।
0: আরে এদের এখানে চিকেন ফ্রাইও রাখে, বুঝলেন না, একটু স্পেশাল টাইপের বাংলার ঠেক। আমি অর্ডার দিয়েই বসেছি।
1: বাহ বাহ, তা ভালো ঠেকেই এনেছো হে।
0: তা বলুন বিশ্বনাথ দা, রিটায়ার করে কেমন লাগছে? জানি টাকা পয়সা একটু টানাটানি, তাই আসতে চাইছিলেন না।

0: 무지 무지 저 무지
1: 어쇼림 먹어줘 두미
0: 아?
1: 아마 첼라 두존이 오피셜 에이트 একজন মাসের শেষেও একশো টাকা দিয়ে দিল
0: আরে মার দিয়া কেলা গুরু বিশুদা এই তো চাই তা বলুন কি লিখছেন টিখছেন
1: লিখছি না পড়ছি
0: পড়ছেন পড়ছেন মাই গড কি পড়ছেন
1: পৃথিবীতে পড়ার তো একটি মাত্র জিনিসই আছে সংবাদপত্র
0: কি বলছেন বিশুদা সংবাদপত্র ছাড়া পড়ার কি আছে
1: আরে
0: আরে খাবার দিয়ে গেছে নিন নিন শুরু করুন আসুন
1: হ্যাঁ হ্যাঁ ভাই খুব খিদে পেয়েছে দাও
0: আচ্ছা বিশুদা কলকাতা ছেড়ে ওই রূপনারায়ণের ধারে পড়ে পচে মরছেন কেন বলুন তো
1: মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এটা কার কবিতার লাইন বলতো
0: ওই কোনো আধুনিক কবি টবি হবে হয়তো
1: হ্যাঁ আধুনিক তো বটেই তবে তুমি ভাই আর একবার গোড়া থেকে শুরু করো সেই বর্ণ পরিচয় থেকে
0: ও বিশুদা ফ্যান্টাস্টিক আপনি চিরকাল একই রকম থেকে গেলেন সেই স্যাটায়ার ফাইন স্যাটায়ার যেন দুর্দান্ত এডিটোরিয়াল পড়ছি
1: এই যে কত টাকা হলো ভাই
0: আরে না না আপনি দেবেন না আপনি দেবেন না আমি দিচ্ছি ওই এদিকে এসো এদিকে এসো এই না
1: তুমি দেবে
0: এই কি পার্সটা কোথায় গেল
1: কি হলো
0: মাই গড পিক পকেট কি হবে এখন
1: সচরাচর যা হয়ে থাকে তাই হবে অর্থাৎ আমি দিচ্ছি টাকাটা না
0: আই এম সো সরি বিশুদা আমি আপনাকে ইনভাইট করলাম আমি আর খুব খারাপ লাগছে বিশুদা আর আপনারই টাকাটা গেল আহা রিটায়ার্ড মানুষ স্যাড ভেরি স্যাড বিশুদা
1: নাথিং টু বি স্যাড নাও এবার পথ দেখো পথ দেখো
0: ঠিক আছে কিন্তু আপনি কোথায় যাবেন এখন
1: আমি হাঁটতে হাঁটতে যাব কলেজ স্ট্রিট লোকটা আজ ব্লাফ মেরে গেল স্রেফ ব্লাফ
2: রাধা মাধব রাধা মাধব বাবা এই বইটার দাম কত
3: 40 রুপিয়া দিজে মহারাজ শ্রীমৎ ভাগবত আছে এই কিতাব আউট অফ প্রিন্ট আপনি কাহিনী ভি পাবেন না
2: সে কি বাবা এর নতুন দাম ছিল 15 টাকা সেটা তুলে 45 টাকা লিখেছ আমি বাবা বড় গরিব বৈষ্ণব মানুষ একটু কম টম করো আচ্ছা বাবা পাতা ঠিক আছে তো
3: হ্যাঁ হ্যাঁ জরুর ঠিক আছে
2: তাহলে কত দিতে হবে
3: ঠিক আর 5 রুপিয়া কম দিজে 35
2: এত দিতে পারবো না বাবা 20 টাকা দিচ্ছি
3: হবে না মহারাজ 35 আপনাকে দিতেই হবে বাড়ি আচ্ছা কিতাব আছে না হ্যাঁ
2: হে এই দেখো 22-23 টাকা আছে যেতে লাগবে 2 টাকার মতো
3: তা 20 রুপিয়া রেখে যান আমি কিতাব তো রেখে দেবো আর 15 টাকা দিয়ে আপনি নিয়ে যাবেন
2: আমি থাকি সেই দক্ষিণেশ্বর পেরিয়ে অনেক দূরে কবে বলতে কবে মরে যাব একদিন চেয়ে চিনতে পড়েছি মরার সময় কাছে বইটা রাখতে চাই তাই তোমাকে বলেছি বাবা আমি বড় গরিব মানুষ
1: কি বললেন বইটা মরার সময় কাছে রাখতে চান বাহ বাহ আপনি দেখছি আমারই মতো পাগল আমিও বইয়ের মধ্যে থাকতে খুব খুব ভালোবাসি চারধারে বই শুধু বই ওগুলো কথা বলে আমার সঙ্গে আমার দুঃখে সান্ত্বনা দেয় তো কাদুমিয়া কেমন আছো
3: আরে সেরাম সেরাম সেরাম, আপ বহুত রোজ বাদ আসলেন। সব আপকে লিয়ে আলফা দোদে কে হোল স্টোরি কালেকশন কব সে রাখ দিয়া? হ্যাঁ, এখন আকবর মে কাম করছেন তো?
1: না না না, কবে রিটায়ার করেছি। তাই বৈষ্ণব মহারাজ কি বলছেন?
3: মহারাজ কে পাস রুপিয়া কম হো গিয়া, লেকিন আপ বলিয়ে কেসে লস করকে হাম।
1: আরে দিয়ে দাও দিয়ে দাও, বৃদ্ধ ভক্ত মানুষ, আল্লাহ তোমাকে মেহরবানি করবে।
3: নেই সাহেব, বহুত বহুত জাদা দামে কেনা আছে, হাম নেই সকতা।
1: জরুর সকতা, দে দো সাধু জি কো।
3: নেই সাহেব, আপ মাফ কিজে, হোনে সে জরুর দেতা থা।
1: মহারাজ আপনার কত কম পড়েছে?
4: দশ টাকার মতো।
1: দশ টাকা, ঠিক আছে, আমি দশ টাকা দিয়ে দিচ্ছি। মহারাজ আপনি কুড়ি টাকা দিন, ব্যাস হয়ে গেল।
3: আর কুছ দিজিয়ে সাহ?
1: আর কুছ নেহি মিলেগা।
3: ঠিক আছে ঠিক আছে, লেকিন সাহ এ সিরিফ আপকে লিয়ে। আরে ইকবাল, এই কিতাব একটু পাকিট করকে সাধু বাবাকে দে দো। চল লিয়ে যান।
4: বাবু, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি আমার কি যে উপকার করলেন, মহাপ্রভুই আপনাকে পাঠিয়েছেন। জয় রাধা মাধব, আপনি যথার্থ ভক্ত, প্রণাম, আপনাকে প্রণাম।
1: না না না না, প্রণাম করবেন না, কি আশ্চর্য, ও ভক্তি টক্তি আমার আসে না। এই তো একটু আগে আগে আমার ছেলের পয়সায় মদ গিলে এ পাপের।
4: না না না, কোনো পাপ হয়নি আপনার, যার মনে ভক্তি প্রেম এসেছে।
1: তা মহারাজ আমাকে একটা ভিক্ষে দিতে পারেন, সামান্য ভিক্ষে?
4: বাবা, আপনাকে ভিক্ষা দেবার সাধ্য আমার কি আছে?
1: আছে আছে, আমি লোক চিনি। শুনুন মহারাজ, আমার যে একটা সহজ মৃত্যু চাই, কেমন জানেন? শেষ ট্রেনে গভীর রাত্রে মুক্তিপুরে পৌঁছব, রূপনারায়ণে তখন ভাটা। ট্রেনটা বাঁশি বাজিয়ে দূরের স্টেশনের দিকে চলে যাবে, তার শব্দগুলো সান্ত্বনার মতো বিছিয়ে পড়বে ভাটার স্রোতের ওপর। সাধু মহারাজ দিন না এই ভিক্ষেটুকু।
4: বাবু, ভক্তের বোঝা ভগবান নিজে বয়ে নিয়ে যান, আপনার কোনো চিন্তা নাই। যাই বাবু, বড় ভালো লাগলো, শ্রীমৎ ভাগবতের সঙ্গে আপনিও মিশে রইলেন। আসি বাবু, জয় মহাপ্রভুর জয়।
3: হ্যাঁ সাহেব, দোদে কা কালেকশন?
1: হ্যাঁ, কটা পাট, দাম কত হে?
3: চারটো পাট, দাম 100 রুপিয়া, বহুত সস্তা দাম।
1: খাদু, সত্যি বলছি, আজ শুধু ট্রেন ভাড়াটা আছে হাওড়া থেকে কোলাঘাট। তবে শোনো, যদি বেঁচে থাকি তবে ওই সেটটা আমি নেব, দামটাম কম করবে, রিটায়ার্ড মানুষ। আচ্ছা কেমন, আজ চলি কাদু?
3: সালাম সাহেব, ফির আসবেন? ও সেট আমি রেখে দেবো।
1: হ্যাঁ,
3: লেকিন সাহেব আপ হাওড়া তক যায়েঙ্গে কেসে? সারে কলকাতা মে ট্রাফিক জ্যাম।
1: তাই আমাকে তো যেতেই হবে, কি আর করবো, হেঁটে হেঁটেই চলি। হ্যাঁ কাদু, হেঁটেই যাবো।

0: হাঁটতে যে এত কষ্ট হবে বুঝতে পারিনি। পা দুটো এবার অবশ লাগছে, যেন জোর নেই একটু। কই, আগে তো এমন কখনো, কোথায় এলাম, কোথায়, আরে কোথায়, ওই তো গঙ্গা, একটু দাঁড়াই। কি উদাসীন, কি নীরব নদী, কল্যাণী আমি ফিরছি, কিচ্ছু ভেবো না, তুমি আমি সেই কবে থেকে আত্মার মিলন, কেন তবু জীবন এত দুঃখের তপস্যা হয়ে ওঠে। কি ভিড়, কোনোভাবে পুলটা পুলটা পার হলে তারপর ট্রেন, আর ভয় নেই, স্টেশনে কল্যাণী আসবেই, ও বাড়িতে থাকতেই পারে না। না, হাঁটি হাঁটি।
1: জল চোখে মুখে একটু জলের ছিটে দিন তো দাদু,
2: দাদু নিচে রাখুন, কাছে আটা দুটো রেখে দিন, ভয় নেই আমি ডাক্তার।
0: পারবো পারবো, আস্তে আস্তে হেঁটে যেতে পারবো। ওই তো ওই তো ওই তো স্টেশন। এই ছেলেরা তোমরা কোথায় যাবে?
1: বাগনান।
0: ও, তবে তো আমার লাইনে যাও বাবা, একটা টিকিট কেটে দাও, এই নাও 10টা টাকা।
1: ঠিক আছে ঠিক আছে।
2: এই রসুল, এই দাদুকে ধরে ধরে নিয়ে গিয়ে ওই ফার্স্ট ক্লাসের পরের কামরাটায় বসাবি, আমি টিকিট নিয়ে আসছি। কি গেরো হলো রে আবার, হ্যাঁ বাগনান স্টেশনের কাছে ওভারের তার ছিঁড়ে গিয়ে আর ট্রেন ছাড়তে দেরি হবে। চা
1: দাদু, চুপ করে বসে থাকুন, দেখি চা পাই কি না।
0: এই ছেলেরা কি কষ্ট করে আমাকে ট্রেনে উঠালে, বসার জায়গা করে দিলে, তোমরা আমার আমার বন্ধু, আল্লাহ তোমাদের মেহরবানি করবেন বাবা, কিন্তু কিন্তু ট্রেন যদি না ছাড়ে।
2: ছাড়বে না মানে ওর বাপ ছাড়বে, এটা দেরি হবে আর এই আর কি।
0: দেরি, কত দেরি, কখন এই শেষ ট্রেন কোলাঘাটে পৌঁছবে, মুক্তিপুরে আমি পৌঁছব, কি একটা আশ্চর্য দিন, যেন সমগ্র জীবন প্রদক্ষিণ করে মাটির ঘরে ফিরছে। না, কোনো দুঃখ নেই, নো রিগ্রেটস। কল্যাণী, অপু, তপু, দাদু ভাই, তোমাদের সবাইকে নিয়ে এই যে আমার জীবন, কে বলে জীবন ব্যর্থ, কেন ব্যর্থ, কেন, শুধু না পাওয়ার হিসেব, অনেক অনেক পেয়েছি, খ্যাতি, নিন্দা, শ্রদ্ধা, প্রেম, এই পৃথিবী, এই আলো, আকাশ, বাতাস, নদী, এনাফ এনাফ। না, কোনো দুঃখ নেই কল্যাণী, আমি আনন্দিত।
2: ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে

0: বাগনান আসছে, আমি নামব। ও দাদা, এইবার আপনারা ধরে ধরে কোলাঘাট স্টেশনে দাদুকে নামিয়ে দেবেন।
1: ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দেবো। হ্যাঁ,
2: কল্যাণীদি, কেন তো ভাবছেন শেষ ট্রেন আসছে?
3: তাই নাকি? আসছে। অর্জুন, তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি গিয়ে খাবারটা গরম করবি, কেমন? আর শোন, বিছানাটা ঝেড়ে টেড়ে, আর হ্যাঁ, এক বালতি জল গরম করে রাখবি বাবা, কেমন? যা যা, তাড়াতাড়ি যা।

0: এই দাদু ঘুমিয়ে পড়েছিলেন তো, এসো এসো। দাদু
1: কি কি হয়েছে ওর?
0: শুনেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই এখন ভালো আছেন? একটু ঘুমিয়ে পড়েছিলেন আর কি।
1: বিশুদা, বিশুদা, এত রাতে ডাক্তার কোথায় আমি পাই? বিশুদা, বিশুদা শুনছো? বিশুদা,
2: কোথায় এলাম, কোথায় এলাম? মুক্তিপুর।
1: কি কষ্ট হচ্ছে বিশুদা? বিশুদা, তোমার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? এমন করে কেন নিঃশ্বাস নিচ্ছ?
2: না না, কষ্ট কি? কোনো কষ্ট নেই, কল্যাণী।
1: বলো।
2: কল্যাণী, নদীতে ভাটা, তাই না?
1: শেষ রাতের ভাটা।
2: যাক, সব ফসল চলে যাক সমুদ্রের দিকে, সব ফসল, খ্যাতি অখ্যাতি, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, সব সব সব চলে যাক।
3: মৃত্যুতে জীবনের সকল দেনা শোধ হয়ে যাক, সব দেনা শোধ।
1: বিশুদা, বিশুদা চলে গেল, আবার আমাকে একা ফেলে চলে গেল, একা, আবার একা।

0: শেষ ট্রেন নাটকটির অভিনয় শেষ হল। রচনা মৃত্যুঞ্জয় মাইতি। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন, নিমাই লাহিড়ি, কাদু মিয়া, অজিত গঙ্গোপাধ্যায়, তপু, দীপঙ্কর ভট্টাচার্য, নীলা, রুবি বাগচি, বৈষ্ণব মহারাজ, সুধাময় চক্রবর্তী, সাংবাদিক শোভন পাঠক এবং কল্যাণীর ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায় ও বিশ্বনাথের ভূমিকায় অভিনয় করেছেন কুমার রায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা মানুষ কুমার মিশ্র।
1: নাটকের পর এবার আধুনিক গান।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফর শেষে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ফ্রান্সের অ্যাভিও শহরে পৌঁছাবেন। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়ান সহ একাধিক নেতৃবৃন্দ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী যোগ দেবেন দ্বিপাক্ষিক বৈঠকেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সরকার GTA-র বিভিন্ন দুর্নীতি তদন্ত করবে। কার্শিয়াংয়ের মন্টিভিয়ার গ্রাউন্ডে একটি জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। আগেই বলা হয়েছে একাধিক কর্মসূচি নিয়ে এখন তিনি উত্তরবঙ্গে কার্শিয়াংয়ের গোথেল স্কুলের মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি তিনি কথা বলেছেন প্রশাসনিক আধিকারিক ও GTA-র সদস্যদের সঙ্গে। বিধানসভা নির্বাচনে প্রচারের সময় DJ বাজানোর উস্কানিমূলক মন্তব্যের জেরে আবারও CID-র কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ বেলা 11:45 তিনি তার আইনজীবী সহ ভবানী ভবনে তদন্তকারী সংস্থার দপ্তরে যান। তার বয়ান রেকর্ড করা হতে পারে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা ব্যানার্জি। এদিন দুপুরে হঠাৎ করে কলকাতা হাইকোর্টে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ব্রায়ান, দোলা সেন, কল্যাণ ব্যানার্জির মতো নেতানেত্রীরা। মামলার নথিতে স্বাক্ষর করতে এসেছিলেন তিনি বলে আইনজীবীদের সূত্রে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসের গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপের ফেরা ম্যাচে 2 এগিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সরকার জিটি এর বিভিন্ন দুর্নীতির তদন্ত করবে। কার্শিয়াং এর মন্টিফিয়ার্ড গ্রাউন্ডে এক জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। আগেই বলা হয়েছে একাধিক কর্মসূচি নিয়ে এখন তিনি উত্তরবঙ্গে। কার্শিয়াং এর গোথেল স্কুলের মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি তিনি কথা বলেছেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিসলাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া সমঝোতাপত্রগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বহু ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে এক অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরের সিটি সেন্টারে আজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনি একটি সপ্তাহব্যাপী বিশেষ স্বচ্ছতা অভিযানের সূচনা করেন। এই কর্মসূচিতে মন্ত্রী নিজেই হাতে ঝাড়ু তুলে নিয়ে দুর্গাপুরের রাস্তায় নামেন এবং সাধারণ মানুষকে সচেতন করেন। আগামী 20 জুন প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখেই এই 6 দিনের ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা করা হয়েছে। কলকাতার নিউ আলিপুর এলাকায় স্ট্রিট ফুড কার্ট বসানোর অনুমতি পাইয়ে দেওয়ার নামে 80 লক্ষ টাকা দাবি এবং এক মহিলাকে কুরুচিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় মামলা রুজু করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
6: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের আইপিএল ছাড়া বাকি সবটাই বেশ ভালো। 4:09 হয়ে গেছে সময়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: না, আমাকে যতই বলা হোক সুর করে সেদিন দেখা হয়েছিল গাওয়ার জন্য, সেদিন ফেরিন গাইতে পারবো না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জন্মদিনের এক বছর হয়, ম্যারেজ সেরিমনির বছরের পর বছর হয়, আমাদের কেন বছর ঘুরবে না?
0: প্রভু আমাদের আসবে কি সেই দিন যেদিন আমরাও বলবো আমরাও সেলিব্রেশন করতে হয়? এরকম দিন কবে আসবে অমর বলো?
2: এইরকম দিন অলরেডি চলে এসেছে, আর সেইটা সেইটা আমাদের ইয়াদ দিয়েছে
0: গত
2: বছরও ঠিক এই দিনে এই সময় এসে আমরা বলে গেছিলাম আজকেও কিন্তু আমরা একই রকম, মানে আমরা খুব বাধ্য স্টুডেন্টের মতো কাজ করি, সেটা আমরা জানি।
0: আর 4:00 যখন 10 হয়ে গেছে, এত এত এত বোর করে দিয়েছি আপনাকে, তারপরেও আপনি বলছেন না 9903659992 ইজ দ্য নাম্বার, যেখানে তো তোমরা দেবে চড়া কাটিং। অফকোর্স চড়া কাটিং তো থাকবে, তার সাথে একটা ম্যাটারও থাকবে, মানে একটা বিষয় যেটা নিয়ে কথা বলা যাবে, ইন্টারাকশন হবে তোমার আর আমাদের মধ্যে। আমরা কারা? অফকোর্স অমরজিৎ আর মহুয়া রয়েছি 107 এফএম রেইনবোতে, অ্যান্ড ইউ আর লিসনিং টু ক্যাফে কলকাতা।
2: ইয়েস, একদমই তাই, মহুয়া বি এবং অমরজিৎ এম, বি এম মাঝখানে জিটা রয়েছে, ওই কারণে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকে এই মুহূর্তে আমরা সেলিব্রেশনের মুডে রয়েছি, সেই জন্যই তো 107 এফএম রেইনবো কলকাতা আর ইনস্টা হ্যান্ডেল সেটা তো রয়েছে, এবং তার পাশাপাশি আজকে হট সিটে মহুয়া এবং অমরজিৎ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে, ইয়েস অবভিয়াসলি সেলিব্রেশনের মুডে।

0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরাও না অনেকক্ষণ থেকে এই সেলিব্রেশনের মুডে রয়েছি, কিন্তু তার মধ্যে থেকে না ট্রিং ট্রিং ট্রিং ট্রিং ব্যাপারটা হয়ে যাচ্ছে আর কি। প্লিজ প্লিজ প্লিজ, হ্যালো হ্যালো হ্যালো করতে করতে আমার গলাটাও অনেকটা মিকাসিং এর মতো হয়ে যাবে যা বুঝছি।
1: বাবা কি দরকার আছে, 4:17 নিজেকে এটুকু বোঝাও যে না আর যাই হোক না কেন মিকাসিং এক পিসি রয়েছেন।
0: মিকার সঙ্গে তাল মিলিয়ে লাইকা, না না না সেটা হবে না,
1: দরকার নেই,
0: নায়িকা বসে রয়েছেন।
1: আচ্ছা তুমি যে প্রশ্নটা করবে বলছিলে, নেম নেম
0: একদম তাই, বলছি কি আমরা তো প্রত্যেকেই আর কি একদম এই খেলাধুলার মুডে রয়েছি আর কি, সেটা পার্সপেক্টিভের বিচার করলে যার যার যেরকম আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে গোল বলে খাট থেকে কবার পড়ে গেছে,
1: আমি খাট থেকে প্রথমবার পড়ে গেছিলাম যাবে ধন্নি মেতে দেখেছিলাম উত্তম কুমার পড়ে গেলেন একটা কিক, তারপরে বগা পড়ে যাওয়ার আগে উনিই পড়ে গেলেন, যাই হোক
0: ভাবা যাচ্ছে না অন্য দক্ষিণ কলকাতা এই কোটানকোট বলে দিলাম একটা কিক শট করে আর কি।
1: কি দরকার আছে তার থেকে বরঞ্চ এইটুকু বলতেই পারি যে ইয়েস কালকে যখন ইজিপ্টের মানে ঘুমিয়ে পড়েছিলাম পুরো ফুটবলের ম্যাচটা আমার দেখা হয়নি, লাস্টে যখন ইজিপ্টের প্রথম যে গোলটা সেটা দেখে আমি জাস্ট ধবাস করে পড়ে গেছি যে ইজিপ্ট গোল করে ফেললো, ইজিপ্ট তুমি ভাবো বেলজিয়ামের বদলে ইজিপ্ট, মানে ফার্স্ট মানে বেলজিয়ামকে তো জাস্ট রেড দানব বলা হচ্ছে ওখানে, রেড মনস্টার, বাট রেড মনস্টারকে সাইডে রেখে কি করে জাস্ট ওরা গোলটা করে নিল, ইজিপশিয়ান সাইলেন্স নাস্তি হয়ে পড়ে গেছি,
0: জাস্ট ভাবা যাচ্ছে না এই মুহূর্তে স্টুডিওর ভাইব্রেশনটা ভাবা যাচ্ছে না আর কি। হ্যাঁ মানে অমরজিৎ এবং মহুয়া রয়েছে কিন্তু তার পাশাপাশি ভাইব্রেশন বলে একটা জিনিস তো আছে, সেটা তো হচ্ছে আর কি।
1: ভাইব্রেশন যদি বলতেই হয় তাহলে বলতে হবে এই যে বলো না লাইফ বিগিনস এট 40, তিনি কিন্তু প্রুভ করেছেন, সেটা হচ্ছে কালকে স্পেনের ম্যাচ যারা দেখেছো এবং যারা ইয়ামালের ম্যাচ দেখার জন্য বসেছিলে তারা ইয়ামালকে কোথায় দেখলে, তিনি কামাল দেখাতে পারলেন না, সবাই ভেবেছিলেন যে এই একটা ছোট্ট মাত্র দেশ মাত্র 5 লাখ হচ্ছে এদের জনসংখ্যা প্রথমবার খেলতে এসছে বিশ্বকাপে, তো এই যে ক্যাপে ভার্দে, তো এই যে ক্যাপে ভার্দের মানে ক্রিকেট টাইপ ফুটবলাররা মানে ভাবো তুমি ক্রিকেট ফুটবল সব এক হয়ে যাচ্ছে, তার কারণ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতা থেকে

0: কিন্তু ম্যাচও চলছে, সুতরাং সেটা নিয়ে যদি ডিসকাশন করতে হয় ডেফিনেটলি মহুয়া রয়েছে, অমরজিত আছে। কিন্তু কালকের ওই যে খেলাটা, সেখানে দেখা গেল গোল শূন্য। তুমি ভাবো, 40 বছরের একজন প্রবীণ বলা হচ্ছিল তাকে, মোস্ট প্রবীণ মানুষ, তিনি 27টা গোল জাস্ট দু হাতে খেলে দিয়েছেন। লাইফ বিগিনস এট 40,
1: জাস্ট ভাবা যাচ্ছে না। এই যে বলা হচ্ছে না, এই বিগিনস এট 40, এটার উপরে একটুখানি এমফাসিস দিয়ে আমরা বলা পছন্দ করি, কেন সেটা একটা হিডেন ট্রুথ, সেটা আমরা এই মুহূর্তে বলবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আবারও দেখছি যেটা মোবাইলে রিং রিং ব্যাপারটা হয়েছে, প্লিজ প্লিজ আমরা নাম্বারটা খুলে রেখেছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং মেসেজ পাওয়ার জন্য।
0: প্লিজ আপনারা যেখান থেকেই পারবেন সেখান থেকে আমাদের ফোনটা করবেন না, কি বলুন তো। একসময় এই যে কম্পিউটারটা আছে রেগে যাবে, ঠাস করে একটা দিয়ে দেবে, হ্যাঁ। সুতরাং এটাকে যদি একটুখানি সাইড করে রাখতে হয়, প্লিজ ওটাকে ডায়াল করবেন না, ওখানে একটু টাইপ করে দিতে পারেন। তবে হ্যাঁ, কী টাইপ করবেন সেটা এই গানটা পেরিয়ে আসি আপাতত। হ্যালো বলার জন্য ফোনটা ডেফিনেটলি আছে, কিন্তু আমাদের এই ফোনটা
1: ছেড়ে আসি বরঞ্চ, ততক্ষণ তোমার জন্য থাকুক নাকাশা জেজ এবং আকৃতি কাকর। হ্যালো হ্যালো।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

যাদের জীবনে এখনো পর্যন্ত ভালোবাসা আসেনি, তারা অন্তত এই হুইসলিংটা এবং সেই সাথে সাথে হুইসলিং এর ওপারে থাকা মানুষ দুজন যারা ভালোবাসায় অন স্ক্রিন আমাদের ভালোবাসা আরেকবার নতুন করে শিখেছিল, এই নাইনটিজে আমাদের ভেতরের মানুষগুলোকে আরেকবার জাগিয়েছিল, বলেছিল একটু ভালোবাসতেই পারো, একটা পুরনো সেই কলেজের ভালোবাসা হয়তো তোমার কিংবা সেই মানুষটা। চলো এই গান দিয়ে আমরা সেলিব্রেট করি।

0: কুচকুচ হতে হয় সেটা তো আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা না ছোট্ট করে জিকের প্রশ্ন হতে পারে। এই যে জিকের প্রশ্নটা হতে পারে, তার আগে তোমাকে একটা প্রশ্নটা তো আগে করবো, তারপরে
1: কি দরকার আছে সাধারণ জ্ঞান? এই সাধারণ জ্ঞান বেশ ঠিক আছে, বলো বলো।
0: এটা একটা কেজির প্রশ্ন, এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা করে আরো একবার তোমাকে এটা শোনাতে হবে।

0: মানেটা হচ্ছে এই যে আওয়াজটা, এই যে হুইসলটা যেটা মুমা তোমাকে একটু আগে বলছিল, আচ্ছা এই হুইসলটা তো তুমি না হয় এই গানের শুরুতে শুনেছো, তুমি বলো তো দেখি ইওর টাইম সোর্স নাও যে এই হুইসলটা তুমি আর কোথায় শুনেছো? না না না না, আমরা কোনো অ্যাপের কথা বলছি না, আসলে ব্যাপারটা হচ্ছে কি ঘড়ির কাঁটাও তো এরকম ভাবেই চলে, কোয়েভার নোটে ঘড়ি চলছে বলে আমরাও যে সবসময় ক্রসেট নোটে চলবো ব্যাপারটা তো সেরকম হতে পারে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা নাইনটিজ থেকে একটু মিলেনিয়ালের দিকে সুইচ করেছিল, ব্রিজ করেছিলে, এবং যাদের একটু পয়সা টয়সা হয়েছিল, গাড়ি ফাড়ি কিনেছিল, ভাই একটু মনে করে দেখো তো ইয়া দাঁড়া হে তেরা প্যার
1: গাড়ির কথাটা শোনা শোনা, জানো তো আমার মামা প্রথম গাড়ি কিনেছিলেন এবং সেটা হচ্ছে জেন,
0: আমি প্রচন্ড মন কষ্টে ভুগি, কেন সেটা আমি বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি 2000 থেকে 2010 এর মধ্যে কোন একটা গাড়ি কিনেছো এবং সেই গাড়িটা তুমি ব্যাক গিয়ার দিয়ে কোনো একটা জায়গায় পার্ক করছো, এবং সেই ক্ষেত্রে যদি তোমাকে আরো একবার বলি তাহলে দেখো তো এই আওয়াজটা তোমার সঙ্গে তোমার গাড়ি সঙ্গে ম্যাচ করেছিল কি না। মানে পড়ে গেছি
1: একদম, মানে আমরা নস্টালজিয়া মানে সেরা নস্টালজিয়া দিচ্ছি, একটা প্রথম গাড়ি সেটা ব্যাক করতে গিয়ে তার ব্যাক লাইটটা ভেঙে যাওয়া মানে আমার সাথে ঘটেছিল তো, সুতরাং আমার এটা একদম মনে থাকে, মানে আমি ফ্রন্টে ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারি বাট দ্যাট রিভার্স ওটা করতে একটু অসুবিধেই হয়।
0: শোনো এক্ষেত্রে একজনাই বলতে পারে আমি গাড়ি চালাই না, গাড়ি আমাকে চালায় না, আমিও গাড়িকে চালাই, মানে ব্যাপারটা হচ্ছে কি কে নিবি আমার সঙ্গে পাঙ্গা?
1: ইয়েস আজকে হ্যাপি ওয়ালা বার্থডে, ইয়েস কার, ইয়েস মিঠুন চক্রবর্তী,
0: ইয়েস ইয়াই জন্মদিন বলে কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যারা যারা মোটামুটি একটু বাবা কাকাদের ফলো করেছি তাদের কিন্তু দেখেছি আমরা অনেক সময় যে ওই রকম একটা হেয়ার কাট, ওই রকম একটা তাকানো থেকে শুরু করে
1: অমিতাভ বচ্চন লাগছে।

0: সবই তো ঠিক আছে দাদা, বাট এই যে একটা কাঁচের জিনিস ভাঙলেন সেটা সাফ করবে কে?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: না মানে ঠিক আছে, বৈশাখ জ্যৈষ্ঠ হয়ে আসছে, আষাঢ় মাস, মন তাই ভাবছে কী হয় কী হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শেষ, সমস্ত কিছু শেষ, মানে ব্যাপারটা হচ্ছে মধুচন্দ্রিমা শেষ, ডেলি লাইফ শুরু, মানে রোববার চলে গিয়ে সোমবার যখন অলরেডি পড়ে গেছে এবং আমরা আস্তে আস্তে সোমবারও পেরিয়ে একেবারে সপ্তাহের শুরুর দিকেই যখন রয়েছি মঙ্গলবার, আসলে ব্যাপারটা হচ্ছে কি, ডেলি লাইফ শুরু হয়ে গেছে এবং লাইফে রোজই চলছে আমাদের এই ওয়ার্ল্ড কাপ। বল ড্রিবল করতে তো আমি শিখে গেছি, পায়ের অবস্থা অত্যন্ত খারাপ, সেই নিয়ে কোনো প্রশ্ন করো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভোর 6:30 টান টান ম্যাচ দেখার পর সেই যে
0: আজ বরঞ্চ ওয়ার্ক ফ্রম হোমটাই করে ফেলি, এই যে মক্ষম বাহানাটা আপনি মানে ভেবে রেখে দিয়েছেন, এমন একটা মক্ষম বাহানা যেটা জাস্ট একটা অজুহাত, তারপরে জাস্ট ছুটি মঞ্জুর। হ্যাঁ, আত্মীয় স্বজনের মিথ্যে মৃত্যু সংবাদ কিন্তু হাইলি নট অ্যাকসেপ্টেবল, এমন একটা বাহানা জাস্ট বানিয়ে দিন যাতে বস পুরো কাত হয়ে গিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ ওই ওয়ার্ক ফ্রম হোমটাই করো। এই উত্তরটা অবশ্যই হতে হবে মজার, এবং না দিলেই কিন্তু সেটা পেনাল্টি হয়ে যাবে, মানে মজার উত্তর না দিলে হবে পেনাল্টি, একদমই পড়বো না। আর সেই নম্বরটা হলো 9903653992।
2: এক্স্যাক্টলি, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই উত্তরটা মানে ওই আত্মীয় স্বজন হঠাৎ করে মাঝে মধ্যেই তাহারা ই হলো হোক ছেড়ে পরলোকে চলে যাচ্ছেন, এটা না আমরা ছোটবেলা থেকে শিখে গেছি আর কি, মানে একদম হয়তো দেখা গেল কোনো একটা দিন তুমি এই স্কুলে আসিস নি কেন স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে কি আমার তো দাদু কদিন হলো, এই তোর দাদু আমার বন্ধু ছিল, তিনি 10 বছর আগে এখান থেকে চলে গেছেন,
0: এই যে ব্যাপারটা, এই ধরা পড়ে যাওয়াটা মানে নানান রকম ধরা পড়া হয়। কিন্তু এই যে আমরা মধুচন্দ্রিমার শ্যাসের কথা বলছিলাম, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে মধুচন্দ্রিমা নানান রকমের হয়, বুঝতে পেরেছো? তোমাকে আর বলে কি আর কি বলবো বলো তো, এই যে একটা আপনি মানে আকাট ব্যাচেলার হয়ে তুমি বসে আছো, তুমি এই সমস্ত বিষয় নিয়ে বুঝবে না অমর,
2: বুঝবে না, এই যে মনের ব্যথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার মনে কোনো ব্যথা নেই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, সমস্ত কিছু ইটস অল অ্যাবাউট কর্মা, যাহাই দেখাবে তাহাই দেখিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কর্মা এরকম ভাবে ইনস্ট্যান্টলি ধরা দিয়ে দেয় সেটা না মনে হয় FM রেইনবো ছাড়া সম্ভবই না।
0: অ্যাবসলিউটলি
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
0: Once upon a time, এই যে গানগুলো ছিল মানে একটা খুব জানা গান অথচ সেটাকে নতুন করে রিঅর্গানাইজ করা, রিঅরেঞ্জ করা, আর সেটা তোমার জন্য নিয়ে আসা 90s থেকে সেই সমস্ত গান আজকে।

0: প্রচন্ড শীত লাগলে মোটামুটি এই গানটা এইভাবে গাওয়া যায়। মেরে দিল কে চ্যান।
1: শোনো অমর, সবাই তো আর সনম পুরি পছন্দ করেন না, অনেকে

0: সবজি পুরিও পছন্দ করেন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো। আর সেখানে দুই মক্কেল, মহুয়া অ্যান্ড অমরজিৎ। ইয়েস, বাইরে মনসুন হয়তো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এই যে দাদা ওই যে 6:30 খেলাটা, মানে তুমি কালকে ভাবো ভা মজ করবো, এবং তারপরে মোষের মতো লোকজন জিজ্ঞাসা করবে যে হ্যাঁ কালকে অফিস যাচ্ছ না নাকি যাচ্ছ, এই যে একটা দোনামোনায় থাকা এবং তারপরে বসকে একটা অদ্ভুত ধরনের একটা অজুহাত দিয়ে দেওয়া, এবং বস শোনা মাত্রই বলবে নিশ্চয়ই নিশ্চয়ই আজকে তো তুমি ওয়ার্ক ফ্রম হোম করতেই পারো, সেটাই জানতে চেয়েছিলাম। 9903653992 ইজ দা নাম্বার। 6:45, কেউ কিছু লিখলো?
3: একদমই তাই, অনেকে তো অনেক মেসেজ করা শুরু করে দিয়েছেন অলরেডি। আর এই আমরা মোটামুটি একটা জিনিস বলাতে ওই ট্রিং ট্রিং ব্যাপারটা বন্ধ হয়েছে।
0: থ্যাংক ইউ সো মাচ।
3: আর এই মুহূর্তে কিন্তু আমাদেরকে মেসেজ করে দিয়েছো সৌভিক ঢাকুরিয়া থেকে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গানগুলো বেশ মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম, মানে তুমি যেখানেই বসে আছো না কেন, সেটাকে যদি হোম ধরি সেখান থেকে তুমি আমাদের মেসেজটা করেছো, ওয়ার্ক ফ্রম হোম নয়।
0: নিশ্চয়ই এটাকেই বলা হয়, তোমাকে, তুমি যে কাজটা করলে এটাকে বলা হয় ভবিষ্যৎ দ্রষ্টা, জানো তো। কালকে যে তুমি অফিস আসবে না এটা আমি খুব ভালো করে জানি, কারণ ঠিক 6:30 সময় ভামস বলতে বলতে তুমি টিভির সামনে বসবে, কারণ কালকে লিওনেল মেসি রয়েছেন, খেলতে আসবেন। বাবা গো,
3: অনেক কষ্ট করে না একটা শব্দকে যাও বা একটু ওদের ভাষায় গ্র্যাব করার চেষ্টা করেছিলাম, সেটা আর বুঝি হলো না, হলো না, হলো না, কিন্তু না। আসলে সময় বলছি কি, 4:46 হয়ে 21 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে।
0: আরেকবার বরঞ্চ বলে দাও না যে আমরা কি বিষয় নিয়ে লোকজনকে জিজ্ঞেস করছি।
3: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস, সেটা কিন্তু আরো একবার তোমাকে জানিয়ে দিতে হবে। তার আগে নাম্বারটা বলে দিই, 9903653992 এই নাম্বারটা কিন্তু রয়েছে। আর তোমাকে বলে দিচ্ছি, ইয়েস, মানে এমন একটা অজুহাত, যে অজুহাতটা করলে মোটামুটি, মানে যে অজুহাতটা বসকে দিলেই মোটামুটি ওয়ার্ক ফ্রম হোমটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কিন্তু ওই বস্তা বচা কোনো লেমো এক্সকিউজ দেওয়া যাবে না, এমন একটা কিছু যেটা ইন্টারেস্টিং হতে হবে এবং বসও খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবে। ব্যাপারটা কীরকম বলো তো, আসলে ওই ট্রিপল করার কথা তোমাকে বলছিলাম না, আমরা একটু রাউন্ড অ্যাবাউট ওয়েতে ব্যাপারটা জানতে চাইছি, সবই অ্যাপ্লিকেবল নিজেদের জীবন।
0: ইয়েস, এই যে তুমি ভাবছিলে আমি একটু নাচবো নাচবো, এই ভদ্রলোকের গলাটা তো অসাধারণ, এই না এই যে গানটা তাতে কিন্তু আমি অমর দুজনেই ভেবে রেখে দিয়েছি, ভবিষ্যতে কোনো একদিন নাচবো, আমার তো কোমরে ব্যথা।

0: ये मत पूछो दिल का क्या हाल है। असले ব্যাপারটা হচ্ছে কি হাল क्या है जनाब का ना এটাই তো শোনা মানে কোলা হচ্ছে
1: আপকা
0: আমার খেয়াল খেয়াল তো আমি সকালবেলা শুনি আসলে আমার খেয়াল
1: খেয়াল শোনো আমি তো সব সময়ই তোমাকে বেখেয়ালে থাকতে দেখেছি তুমি আমার খেয়াল শুনবে কি
0: খেয়ালি না
1: দরকার নেই দরকার নেই হ্যাঁ একদম 4:52 হয়ে গেছে সময় এই যে তুমি বলছিলে আমার কোন কোন জায়গায় ব্যথা গো বিষয়টা হচ্ছে যে আমি ডান্স করার প্রচুর চেষ্টা করি অমর কিন্তু বিষয়টা হয়ে ওঠে না তবে হ্যাঁ এই যে তোমরা বলো সর্বক্ষণের জন্য এই যে গ্যাসটাকে নষ্ট করলে এই এতক্ষণ ধরে রান্না করলে জল ফুটিয়ে কি যে করলে ভগবান জানি কিন্তু বিষয়টা হচ্ছে দেশের প্রথম অন ডিমান্ড হাইড্রোজেন কুকিং ওভেন আমরা বার করে ফেলেছি
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি পেছন দিকে সিলিন্ডারটা দাঁড় করানো আছে
1: কি দরকার আমরা বরঞ্চ বলে ফেলি এটা এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে সেটা হচ্ছে অন ডিমান্ড গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেন এটা তৈরি করেছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি
0: আমার চারিদিকে তাকালেই কেমন ওয়াও ওয়াও লাগছে আসলে ব্যাপারটা হচ্ছে পেছন দিকে তাকালেই সিলিন্ডারটাকে দেখতে পাচ্ছি তো বারবার করে ওই কারণের জন্য অনেক দিন থেকে ওটার প্রতি একটা ইমোশন তৈরি
1: এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আমি সামনে সিলিন্ডার দেখি তুমি পেছনে সিলিন্ডার যাই হোক কি দরকার আছে অত্যাধুনিক এই যে অন ডিমান্ডের বিষয়টা রয়েছে সেখানে আমরা অনেক কিছুই বলতে পারি কিন্তু একটাই কথা বলতে পারি
0: বলছি
1: শুনে দেখো গান আমার হয়তো ভালো লেগে যেতেও পারে
0: পিছে মোড়
1: ইয়েস।

না না সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘুরে তাকালাম, সমস্ত কিছুই করলাম, কিন্তু এই যখন 4:56 হয়ে 5 সেকেন্ড হয়ে গেছে, মানে আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে আর কি কোনো কোর্ট ছিল না, মানে ডাইনিং টেবিলটাকেই লাস্ট অফ দি পিং পং বল খেলার জন্য কাজে লাগাতে হলো, যাই হোক না কেন সেটা না হয় যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আবারও কিন্তু ফিরে আসছি 5:02 আপাতত শেষ বেলায়, তুমি ভেসে আসা শঙ্খের সুর, এই গানে কিন্তু তোমাকে শুনিয়ে দিচ্ছেন রূপঙ্কর এবং সোমলতা। ইয়েস, তোমাকে কিন্তু মহুয়া এবং অমরজিতের সঙ্গে থাকতে হবে 107 FM রেনবোতে, আমরা নিয়ে রয়েছি ক্যাফে কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কার্শিয়াঙে আজ গোথেল স্কুল মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শন করেন তিনি। মন্টেভিউ গ্রাউন্ডে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার, নির্বাচনী ইস্তেহারে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। অধিবেশন শুরুর আগে আজ প্রথমাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন সিং ও ববি কয়াল। গত সন্ধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। রাতেই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন কুণাল। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক 2.0 এই সমস্ত ভার্সনের কথা শুনে শুনে থাকি আর কি।
1: আমার প্রশ্ন আছে,
0: ওমা তাই নাকি? যে এই মুহূর্তে বলেছি 2.0 একদম চোখে চোখ পড়েছে,
1: একদম অ্যান্টেনা নড়ে গেছে। সুতরাং প্রশ্ন হচ্ছে একটা, যেটা হচ্ছে আচ্ছা ঋতিক রোশন 2.0 মানে কি বোঝো?
0: হারমান মওয়াজা হতে পারে,
1: হতে পারে, এখন কিন্তু বলো না, সেই ছবি দেখলে তুমি আটকে যাবে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে যদি তোমাকে ইলিশ মাছে 2.0 বলা হয় তাহলে তুমি কি বলবে?
0: এই কি বলে কি বলে কি বলে আরেকবার বলো।
1: ইলিশ মাছে 2.0,
0: দেখো মহুয়া সবারই তো একটা ইমোশন বলে একটা জায়গা থাকে, আমার ইমোশন প্রথমে ইলিশ মাছ তারপরে তুমি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, প্লিজ ইমোশনের জায়গা নিয়ে গা দেওয়ার চেষ্টা করুন না। 5:08:17 আমার জিদার মহুয়া নিয়ে
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল ওয়েল ওয়েল, যে নিয়ে বলছিলাম, যেমন এই এই এই যে মাথামোটা ছেলেটা সবসময়তেই আমাকে বলে এই যে তুমি 2.0 বলতেই অমনি একটা কথা বলে দিলে। আসলে 2.0 আছে ভাই, যখন এই যে দেখো তোমাকে যখনই বলি ক্যান্টিনে কিছু খাওয়াতে হবে তখন তুমি কি বলো, আজ তো মাসের পয়লা, আজ তো মাসের শেষ, আজ তো মাসের মাঝখান, এই যে বলে বলে তুমি বিষয়টাকে ডিবল করে দাও। আজকেও নিশ্চয়ই বলবে আমার,
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে মাসের মাঝামাঝি, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি 15 দিন অন্তর অন্তর হিসেব করে চলি, তো ফোর্টনাইট পাক্ষিক সমস্ত কিছু। এখন কোন পক্ষে অমরজিৎ আর মহুয়া রয়েছে সেটা না হয় বলছি না, কিন্তু তুমি পক্ষে আমরা রয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেবী পাশে থাকলে দেবী পক্ষ সবসময় হয়। বৃষ্টি ভেজা বৈকালিক শুভেচ্ছা জানালাম অমরজিৎ দা এবং মহুয়া দি, দুজনে থাকা মানে ক্যাফে কলকাতা একদম জমে খিরা।
1: থ্যাংক ইউ।
0: পাশে আমার ক্ষীর ক্ষীর কদম্ব,
1: কি দরকার আছে জানি তো, এরপরে তুমি বলবে এই যে এতবার চেষ্টা করলাম, বললাম তোমাকে নাচতে, তারপর তুমি নাচতে পারলে না, কি দরকার।
0: যাই হোক, এটা আবদার জানালাম তোমাদের কাছে, তোমাদের দুজনের কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তি সংবাদ নাটিকাটি ভীষণ শুনতে ইচ্ছে করছে।
1: আচ্ছা
0: মহুয়া দিদি, কুন্তি অমরজিৎ দা কর্ণ খুব

0: সুন্দর শুনতে লাগবে আমার বিশ্বাস। বিষয় বলি, যদি বসের কাছে অজুহাত দিতে হয়, আমি এই অজুহাত দেব, আজ আমার হাফ সেঞ্চুরি, বিবাহ বার্ষিকী ছিল তাই আসতে পারিনি। তাদের মনে হয় বস রাগ করবেন না, বরঞ্চ খুশি হবেন। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে কি ইনোভেটিভ আইডিয়া দিয়েছে,
1: দারুণ হয়েছে।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই কথাটা অমরজিৎ বললে তো কোনোভাবেই বিশ্বাস করবে না, আর
1: আমি বললে কি বিশ্বাস করবে কিনা জানি না।
0: একদম, দেখে তো তোমাকে বোঝা যায় না, তুমি নাকি হাফ সেঞ্চুরি ক্রস করে ফেলেছো।
1: তবে হ্যাঁ, এই যে মাধাইদার আজকে এই যে একটা ইনোভেটিভ ব্যাপার স্যাপার হলো, সত্যি যেদিন মাধাইদার ধরো 50th অ্যানিভার্সারি হবে, ওই যে তোমাকে বলছিলাম ইলিশে 2.0, সেটা কিন্তু খাওয়া যেতে পারে জানো তো, সেটার নাম হচ্ছে গরিবের ইলিশ।
0: শুনে নিয়েছেন? এইটা কিন্তু প্লিজ মার্ক করে রাখুন, অমরজিৎ এবং মহুয়া দুজনেই কিন্তু গভীর জলের মাছ।
1: হ্যাঁ, গভীর জলের মাছ, এবং আপনাকে মাছের খবর এবং হিসেব পত্র দিতে গিয়ে মাছ মাছ করছে না, বিকজ দিস ইজ টু মাচ। 5:10 যদি আপনাকে এই খবরটা না জানাই, তাহলে আপনার পকেট হরতাল করবে। সেজন্যই বলে দিচ্ছি, গরিবের ইলিশ বলে যেটা এখন বিখ্যাত হয়েছে, সেটার নাম হচ্ছে পেপাং, মানে পেংবা, সরি পেংবা। হ্যাঁ, মাছটার নাম হচ্ছে হ্যাঁ পেংবা, এবং এই পেংবা মাছটা হচ্ছে একদম ইলিশের মতোই খেতে। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, আমি যখন গোয়াতে গিয়েছিলাম সেখানে একটা কিংফিশ বলে একটা পাওয়া যায়, বুঝতে পেরেছো, একদম ইলিশের মতো খেতে, জাস্ট কাঁটাটা বাদ।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আই ওয়াজ থিংকিং ওভার উর্বশী এন্ড রম্ভা, কিন্তু সেখানে মাঝখান থেকে কোথায় কাবাব মে হাড্ডি নিয়ে এন্ট্রি নিয়ে নিলা পেংবা, মানে জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। পেংবা আমার, মানে ও মানে পেংবা আমার, মানে ব্যাপারটা হচ্ছে কি, মাছ নিয়ে যখন এতই ফ্যাসিনেশন রয়েছে, ও এখন তো আবার বর্ষা হয়ে ওদিক চলছে, তার মধ্যে এটা আবার কি চলছে, জুন মাস, জুনদি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি,
1: আমরা কিন্তু জুন মাসে জুলাইয়ের গান শোনাই না।
0: কারাটা আওয়াজ শুনছি যেন মনে হচ্ছে, কে কে কে কে স্টুডিওতে কে যেন এন্ট্রি নিল মনে হচ্ছে, ও মা, জুন মাসে জুন।

0: তোমার কি ভালো লাগছে, কি ভালো লাগছে? এই জুন্দি চলে এসছে, জুন মাসের মাঝামাঝি সময় জুন্দি চলে এসছে, এই সবাই মিলে উলুদা একদম একদম। আসলে উলালাটা শুনে এত ভালো লাগছিল না, একমাত্র সেই পপ্পিদার গলায় উলাল্লা উলাল্লা তুই মেরি ফ্যান্টাসি শুনেছিলাম। এখন অনেকদিন পরে আবার জুন্দি আমাদের সঙ্গে রয়েছে।
1: একদম, এই যে আপনি আমাকে জুন বলে ডাকলেন, আমার জন্মদিনটা কিন্তু জুলাই মাসে, যাই হোক 7-16 হয়ে গেছে সময়। আমরা বলেছিলাম যে এমন একটা অজুহাত দিতে যেটাতে মোটামুটি বস কাত হয়ে যাবে, এবং কালকে এই যে 6:30 সময় ভামোস বলতে বলতে তুমি আর্জেন্টিনার খেলা দেখবে, সেটা জাস্ট মনে হবে যে স্বর্গে আছি ভাই, খেলা দেখতে চাই
0: মনে হয় স্বর্গে। না, এখনো হয়নি, টাইম হয়নি, এখনো পর্যন্ত নিচেই রয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এত সুন্দর একটা জায়গার মধ্যে রয়েছি, একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছি, ন্যাচারালি তোমাদের মেসেজ তার সঙ্গে মহুয়া অর্জিত সবকিছু মিলিয়ে মিশিয়ে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়ে গেছে না, মঙ্গলবার বিকেলটাও কেমন যেন শনিবার বিকেলের মতো ফুরফুরে হয়ে যাচ্ছে আর কি।
1: আচ্ছা, ফুরফুরে হওয়ার আরেকটা কারণ যেটা অমর একদম দেখে দেখে বলছে, সেটা হচ্ছে 9903653992 তে ওনা ভেসে যাচ্ছে, উপচে পড়ছে, এবং সেখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা, আচ্ছা আমরা, আমি না মানে অবাক হয়ে যাচ্ছি, এই যে বসকে ফাঁকি মারা নানান রকমের ফন্দি ফিকির, এটা কি তোমাদের একেবারে ইনবর্ন, তোমরা নেকপানি নিয়ে মাথায় জন্মেছো?
0: অসাধারণ ব্যাপার স্যাপার আর কি। মানে এতক্ষণ ধরে মহুয়ার অমর যদি ভাবছিল যে মানে গভীর জলের বেশ, কিন্তু না, দেখছি জলতল আরো অনেকটা নেমে আছে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রশান্ত মহাসাগরকে ওপর থেকে দেখেছি, মারিয়ানা খাত থেকে ধরেই না দেখেছি, একদম। ওই কারণের জন্যই তো 9903653992 তে অলরেডি তোমার মেসেজ চলে এসেছে।
1: ইয়েস, মেসেজ তো চলে এসেছে, কিন্তু তার আগে তো একটা গান নিয়ে,
0: একদমই তাই, গান তো যখন রয়েছে তার আগে তোমার মেসেজটা পড়ে দিয়ে বলবো, হাই অমরজিৎ দা মহুয়াদি, আমি আমার বস, আমি আমার বস।
1: তুই এমন মানে সত্যি কথা অমর, তুমি এমন করে বললে আমার মনে হলো মানে আমি আমার বস মানে কি, আমি প্রথম ভাবলাম ইয়েস বস,
0: ডট ডট ডট ডট ডট, তারপর হচ্ছে আমি আমার বস, এক্সকিউজ কাকে দেব, অনুষ্ঠান শুনছি, গানগুলো উপভোগ করছি, আর অনুষ্ঠান শুনে যেটা হচ্ছে সেটা হচ্ছে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। উৎপল মাইতি আমাদের বেহালা থেকে বলছে, যখন বললে তখন আমাদের দিলটা কেমন জানি একটা গার্ডেন গার্ডেন গার্ডেন গার্ডেন, বাহ বাবা কি সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছি, এই যে পাশে যেমন মহুয়া, কি সুন্দর ফুলকুমারি বসে রয়েছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মালাইজা হোশিয়ার, যারা চিঠিপত্র পাঠিয়ে দিয়েছ, বৈদ্যুতিন চিঠি যাদের বলা হয়, সেই সমস্তগুলো এখন পড়া হোক।
2: একদমই তাই। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে মেসেজ যিনি করেছেন শেখ আবুল, তিনি বলছেন যে হ্যালো দুই আর্য মর্যাদা ও আমার বকবকে দিদি ভাই,
1: বকবকে টকবকে ভাই,
2: তাই নাকি? আর একটু গটা মানে যদি অন্যভাবে উচ্চারণ করা তাহলে বজবজ হয়ে যেত আর কি ব্যাপারটা। আমার দিদি ভাই, আমি অনেক দিন পর আপনাদের অনুষ্ঠান শুনছি, আপনাদের অনুষ্ঠান শুনতে আমার খুব ভালো লাগে, আপনাদের কথা শুনতে আমার হেভি হেভি হেভি লাগে। বজবজ থেকে আমাদের মেসেজ করেছেন, বকবকে দিদি ভাইকে বজবজ থেকে মেসেজ করেছেন।
1: ও মাই গুডনেস! আর এটা যদি আমাদের বসের কাছে পৌঁছে যায় তাহলে কালকে যে কোনো মুহূর্তে যে কোনো দামে উনি আমাদের ছুটি দিয়ে দেবেন।
2: আমরা না সব সময় ওই কারণের জন্য
1: আমরা সব সময় আট ঘাট বেঁধে চলি।
2: ইয়েস, একদমই তাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে একটা খুব সুন্দর মেসেজ করে দিয়েছেন, বলছেন অমরজিৎ আর মহুয়া গুড ইভিনিং,
1: গুড ইভিনিং,
2: বসকে অজুহাত দিতে হলে বলবো কাল মিসেস এর বার্থডে সেলিব্রেট করব।
1: এই সব সময় আপনারা মিসেস কে সামনে দিকে ফরওয়ার্ডে কেন খেলান বলুন তো, একটুখানি ব্যাকওয়ার্ডেও তো রাখতে পারেন, কিংবা ধরুন রাইট উইং দিয়ে চলে গিয়ে কিংবা মিডল ম্যান হিসেবে রাখতে পারেন।
2: বস আবার ড্রিবলটা ভালো বোঝেন।
1: ইয়েস, তখন আপনি তাতাকে কি করতে গিয়ে বা কি কি তাতা করতে গিয়ে কিন্তু আপনার পুরো ব্যাপারটা না গলে পূর্ণ নাও হতে পারে।
2: ইয়েস, একদমই তাই। আচ্ছা, এই যেমন আমরা আড্ডা দিচ্ছি, ধরো অমরজিৎ এবং মহুয়া আড্ডা দিচ্ছে, এখন একটা না প্ল্যান বি মানে একটা প্যারালাল ইউনিভার্স ভাবা অলরেডি হয়ে গেছে আর কি।
1: মানে তুমি কি টিকি টাকা বলতে চাইছো?
2: আর প্লিজ আমাকে টাং টুইস্টারের মধ্যে ডুবিও না, অলরেডি আমি অনেক কিছুর মধ্যে ডুবে আছি। কিন্তু ব্যাপারটা
1: হচ্ছে তুমি অনেক ভালোবাসার মধ্যে রয়েছো, তোমার যে একটা এক্সেল শীট রয়েছে আমরা জানি,
2: মিনার রহমান বলেছিল ডুবে আছি সে।
1: আর আমার খালি মনে হয় তোমাকে দেখলে ডুবে যাও আর গভীরে যাও,
2: না
1: প্রয়োজনে ডুবে যাও। আমি প্রত্যেক দিন, শোনো শোনো শোনো, অমরকে আমি প্রত্যেক রবিবার ডুবে যেতে দেখি। কোথায় বলো তো?
2: কোথায়?
1: পাঁঠার মাংসের ঝোলে।
2: ও মা, কি ভালো মনের খবর, কি সুন্দর তুমি বুঝে গেলে।
1: আমি বন্ধু তো, আমি তো জানি।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই কথাটা একদম চুপ করে চুপ কথা থাকলো না আর কি, এটা প্রকাশ্যে কথাটা চলে এলো আর কি।
1: আমি শুক্রবার দিনকে দেখা করছি, তুমি আর আমি
2: দেখা হচ্ছে ওই যেখানে টাইম দিয়েছিলাম, কাউকে বলবো না, শুধু তুমি একমাত্র জানো।
1: যাহা কই আতা জাতা নেহি।
2: একদম তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দিল কা ভাওয়ার ক্যারে পুকার, কিন্তু এইখানে বিজ্ঞান বলছে যে আমরা নাকি একটা প্যারালাল ইউনিভার্স ভেবে নিয়েছি অলরেডি। সেটা হচ্ছে কি, এই যে ট্রেনে বাসে তুমি যখন দেখো যে সবাই মানে ধরো পাশাপাশি দুজন বন্ধু বসে আছে, কিন্তু সেই বন্ধু বান্ধব দুজন দুজনকে চিনতে পারছে না, কেন? তার কারণ তারা মোবাইলে এত বেশি মগ্ন। এবার এইখান থেকে নাকি অবসাদ মুক্তির উপায় হিসেবে নাকি বইকে ধরা হয়েছে, যেখানে কিন্তু আজকাল অনেক ক্যাফেতে দেখা যাচ্ছে দারুণ দারুণ বই রয়েছে,
1: যেটাকে বলা হয় সাইলেন্ট রিডিং।
2: ইয়েস, একদমই তাই। সাইলেন্ট রিডিং এই মুহূর্তে কিন্তু খুব জনপ্রিয় একটা ভাইরাল ট্রেন্ডিং, এবং এই ট্রেন্ডটা যদি ভাইরাল হয় বিশ্বাস করো এই ফিভারে ডুবে যেতে আমি রাজি।
1: তবে হ্যাঁ, আমি চেষ্টাও করব, আমি অনেকবার চেষ্টাও করেছি, আমি আবারও আজকেও চেষ্টা করব, এইটাতে জাস্ট চেষ্টা করে যাচ্ছি। যদি কোনটা কোনোভাবে ফিক্স হয়ে যায় আমিও দেবের মতো নাচবো। 7:24 না 5:24 হয়েছে, 17:24 মানে কি 7:24 হয় না 5:24 প্লিজ।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে না দুটো এরকম কাঠের পাটাতন ছিল, দেবের

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই অবধি ব্যাপারটা ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসছে, সে আসছে, মানে ব্যাপারটা হচ্ছে আসছে, সে আসছে, কে আসছে, কে আসছে, কে আসছে। মিঠুন দা তো অনেক আগেই চলে এসেছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখন কে আসছে।
3: বিষয়টা হচ্ছে আর দু তিন ঘন্টার মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ, মানে সেটা মাঝারি থেকে হালকা ধরনের বজ্র বিদ্যুৎ সহ,
2: আমার দুই বন্ধুর নাম বলে দিলি তো, বজ্র আর বিদ্যুৎ।
3: না, এটা এটা ভীষণ রকমের একটা অ্যালার্ট, সুতরাং এটা শুনে নিতে হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হতে পারে বা থাকতে পারে। সেখানে ঝোড়ো হাওয়ার যে স্পিড, যে গতিবেগ, সেটা ঘন্টায় মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার বেগে হতে পারে। এবার কোথায় কোথায় এই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস সেটা বরঞ্চ জানিয়ে দিই। বীরভূম এবং পূর্ব বর্ধমান, সেই সাথে মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনাতেও কিন্তু এই অ্যালার্টটা রয়েছে। সুতরাং যারা এই মুহূর্তে শুনছো তারা প্লিজ বি অ্যালার্ট, এবং যারা এখনো পর্যন্ত জানো না তাদের প্লিজ একটু জানিয়ে দিও।
0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই কথাটা শোনার পরে না, বিশ্বাস করো, এই শহর কলকাতার মোটামুটি উপকণ্ঠে বসে না আমার কণ্ঠটা দিয়ে, মানে যেটা হচ্ছে আমার গান কে নিল না, কথা একদম আটকে যাচ্ছে। আসলে বৃষ্টিতে ভিজতে না প্রচণ্ড প্রচণ্ড ইচ্ছে করছে আর কি। অনেকদিন আগে সুরজিৎ দা ভূমিতে বলে দিয়েছিলেন, তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে

0: এবং তারপরে তোমার ফেভারিট তিনটে গান থাকছে, আর আমরা দুই মক্কেল কিন্তু থাকবো একটা জায়গায়। ইয়েস, আমরা একটা গ্রামে বেড়াতে যাব, নাম তার ইনস্টাগ্রাম, সেখানেই তো তুমি অমর আর মহুয়াকে দেখতে পাবে। আপাতত বিজ্ঞাপন বিরতি, আর 5:30 ঠিক একটু পর থেকে আমরা থাকছি ইনস্টাগ্রাম লাইভ।
1: মোদি হর পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওহি বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

আসমানি রূপ কথা, এবং সেখানে কারা দুজন রয়েছে, ইয়েস অফ কোর্স মহুয়া এবং সেই সাথে অমরজিৎ। আজকে তোমার জন্য ইয়েস আমরা এমন গান নিয়ে এসেছি, তিনটে পর পর এমন গান যেগুলো তোমাকে শোনানোর জন্য একটাই কথা বলার আছে, বাংলার সেই সমস্ত গান আজকে তোমাকে শোনাবো যে গানের মধ্যে আছে ফোক এবং সেই সাথে এই যে তোমরা তিনটে পর পর হিন্দি গান শোনার একটা অভ্যেস করে ফেলেছ, নো স্যার উই আর ডিফারেন্ট, সুতরাং তোমার জন্য এই সময় থাকছে ইয়েস শিলাজিৎ থাকছেন ইয়েস অঞ্জন দত্ত এবং সেই সাথে নচিকেতা। অ্যান্ড এই সময়টায় কিন্তু অমর আর মহুয়া থাকছে, আমাদের ইনস্টাগ্রাম যে হ্যান্ডেলটা রয়েছে 107 FM রেইনবো কলকাতা, সেখানে আমরা লাইভ থাকছি। যারা আমাদের পেজটা এখনও পর্যন্ত ফলো করোনি তারা গিয়ে ফলো করো এবং সেখানে আমাদের লাইভ আমাদের সাথে কনভারসেশনে যেতে পারো। আপাতত তোমার জন্য থাকছে ইয়েস তোমার ফেভারিট তিনে কে তিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: ইয়েস, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেরকম বলেছিলাম যে আমরা বাধ্য ছেলেমেয়ের মতো সবসময় কাজ করে থাকি, ইয়েস আমরা কিন্তু সেটাই করেছি এবং আমরা বাধ্য ছেলেমেয়ের মতো প্রমাণ করে দিয়েছি যে আমরা সময়ের আগে কিন্তু আবারও ফিরে আসতে পারি। 5:54 হয়ে 18 সেকেন্ড, 17:54, বা বা বা, ব্যাপারটা খুব সুন্দর লাগছে আর কি। আর তার সঙ্গে আমাদের এই যে ফোনটা, যেটা আমাদের সঙ্গে একদম তাল মিলিয়ে ড্রিবল করছে, 9903653992, সেখানে আমরা ভাবছিলাম যে তোমাদের যে মেসেজগুলো বাকি রয়েছে সেই মেসেজগুলো তো অবভিয়াসলি আমরা পড়বো, কিন্তু তার
3: ইলিশ এর পরের দুটো লাইন ভালো করে দিশ করে পালিশ, ওকে, বিষয়টা তো 5:55 হয়ে গেছে সময়, তুমি মোটামুটি এটাকে না সুন্দর করে একটা কিছু দিয়ে ওই

0: পালিশ, ইলিশ ফিলিশ দিয়ে একটুখানি সুন্দর করে মাখিয়ে সেটা পাঠিয়ে দিতে পারো, সেটা যেন অবশ্যই মজার হয়। 9903659992 ইজ আ নাম্বার।
1: ইয়েস এক্স্যাক্টলি, তাই মনে মনে যে ইলিশ খাওয়ার এই না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইলিশের কথা বললেই কেমন জানি একটা মনের মধ্যে ইমোশন কাজ করে আর কি, বুঝতে পেরেছো? আমি মানে ইলিশ, আর ইলিশ মানে আমি।
0: তুমি কি লাল হলুদ কি দরকার?
1: বলছি কি, আস্তে করে ব্যাপারটাকে ব্রেক মেরে দিলে,
0: হ্যাঁ ব্রেক মেরে দিলে হয়, কিন্তু তার আজকে জন্মদিন, সুতরাং তাকে তো আমাদের হ্যাপি ওয়ালা বার্থডে বলতেই হবে। কিন্তু হ্যাঁ, এর বিষয় নিয়ে বলতে গিয়ে আমরা এটাই বলবো, মিঠুন চক্রবর্তীর আজকে জন্মদিন, সেটাও আমাদের সেলিব্রেশন হয়েছে আজকে। সারাটা দিন জোরে FM গোল্ডে কিন্তু শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনও আমরা সেলিব্রেট করেছি, এবং সেই সাথে আমাল মালিক অ্যান্ড আরমান মালিক, এদেরও কিন্তু আজকে হ্যাপি ওয়ালা বার্থডে। আমাদের আমাদের অনেক কিছু বক্তব্য আছে, যার মধ্যে আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, এইটা হচ্ছে আমাদের ছড়াকাটিং এর লাইন, সেটা তুমি আমাদের পাঠিয়ে দাও। আপাতত একটা এমন গান শোনাবো না ভাই, 7 জুলাইকে মনে করবে।
1: এক্স্যাক্টলি তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু মনে করতে থাকি, ততক্ষণে যেটা হবে সেটা হচ্ছে টুক করে ছড়া দিবি হয়ে যাবে, আর আমরা আবার চলে আসব। এই মুহূর্তে ঘড়ি যখন বলছে ইয়েস 5:57, জাস্ট একটা গান, এবং গানের উপরে কিন্তু আমরা ফিরে আসছি। ওই যে বলছিলাম একটু আগে, কেমন জানি কেকের গন্ধ পাচ্ছি।
0: হ্যাঁ, কিন্তু আরো একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, ইনি আমাদের ইলিশও খাওয়াননি, কেকও খাওয়াননি, তবু আমরা তাকে ভালোবেসে গান শোনাচ্ছি, আরমান মালিক, জাস্ট ফর ইউ।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। আকাশবাণী কলকাতা FM রেডিও।

0: বা প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের এমফিয়া শহরে পৌঁছেছেন। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এভিয়তে পৌঁছানোর পর সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের জন্য তিনি অপেক্ষা করে আছেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে বলেছেন শুধুমাত্র এটি মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতি অভিযোগে দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি এক দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কার্শিয়াংয়ে আজ গোথেল স্কুল মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শনের পর মন্টেভিউ গ্রাউন্ডে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স তাদের অভিযান শুরু করছে। প্রথম ম্যাচে তারা সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো আর সেখানে
0: কাটিং ছড়া কাটিং ছড়া কাটিং।
1: ইয়েস, ছড়া কাটিং এর দুটো লাইন ছিল আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ। ইয়েস, আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ। শিক্ত এই হৃদয়ে আজ পাখি দিয়েছে শীষ, আজ আমাদের ছুটি চাই কেউ করোনা নালিশ। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। পায়েল আগে কাব্য লিখত, পায়েল এখন ছড়া লেখে।
2: জাস্ট ভাবা যাচ্ছে না, আপগ্রেডেশন আপলিফ্লুয়েন্টটা জাস্ট ভাবা যাচ্ছে না আর কি, অসাধারণ অসাধারণ।
1: এটা পায়েল তুমি জাস্ট লিখে পাঠাও, এটা মহুয়াদি তোমাকে শিখিয়েছে না? এই যে তুমি একটা ছড়িয়ে ফেলতে এখন সেটাকে ছড়া করতে পারো, এটা তো মহুয়াদি তোমাকে ভালোবেসে শিখিয়েছে, তাই না?
2: অভিমান বলে একটা সিনেমা আছে, তার প্রথম গানটা হচ্ছে আদর, মানে ছড়া ছড়ি আর কি।
1: হ্যাঁ, একদম
2: ব্যাপারটা অন্যরকম আর কি। হ্যাঁ, আমি তো এখন মোটামুটি প্ল্যান করছিলাম যে মোটামুটি হাতে 1000 থেকে 2000 টাকা রয়েছে, কোন দিকে যাবো, বাওয়ালি নাকি পিয়ালি? মানে বাওয়ালিতে পিয়ালিকে নিয়ে যাওয়ার থেকে বরঞ্চ শান্তিনিকেতন।
1: শোনো, আমি একটা কথা বলি, প্রথমে যে এক্সেল শীটটা তুমি ফলো করো সেটাকে আপগ্রেড করো, কারণ নিউ নেমস আর নট দেয়ার, সুতরাং ওদের ইনক্লুড করে নাও, তারপরে বরঞ্চ একটা লুডোর ছক্কা নাও, ইউনো ডাইস, তো সেটাকে নিয়ে একটু একা দোকা খেলে নিয়ে দেখো কার নামটা পড়ছে তারপর। দরকার নেই
2: স্টুডিওতে মাছি, না না না, কে বলেছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি একদম সেই মুহূর্তে চলে এসেছি, তো ওই কারণের জন্য অন্তপুরে গিয়ে ঠেকেছি আর কি। অন্তপুর বলে একটা হুগলিতে একটা অসাধারণ জায়গা আছে, এবং সেখানে যদি যাও স্পেশালি বর্ষাকালে, মানে যেরকম একটা দিন হয় না, ওই অনেক সময় ওই মেঘও আছে রোদও আছে, এরকম একটা কাদের জানি বিয়ে টিয়ে হয়, হ্যাঁ ওই রকম একটা জায়গা আছে জানো তো, ওইখানে গিয়ে আবার যদি মনে টনে হয় আর কি কাউকে নিয়ে টিয়ে যেতে পারো। আর একটা জায়গা এই বর্ষাকালে আমি তোমাকে খুব একটা সাজেস্ট করব না, কিন্তু যদি মনে হয় যে তুমি একটু হাতে তোমার ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়বে এবং সেখানে গিয়ে ছবি টবি তুলবে, কাদের সাথে সেটা সম্পূর্ণ সেই প্রেক্ষিতের উপর ডিপেন্ড করছে, কিন্তু সেইটা হচ্ছে জয়পুর ফরেস্ট। অসাধারণ কিন্তু একটা জায়গা, এবং এই বর্ষাতে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তুমি যদি কলকাতা থেকে একটু অ্যাডভেঞ্চারাস মনোভাব নিয়ে এসকেপ করে যেতে চাও, তাহলে কিন্তু অসাধারণ একটা জায়গা হতে পারে।
1: অ্যাবসলিউটলি। তবে হ্যাঁ, যদি এই উইকেন্ডে ভেবে থাকো যে কোন সিনেমা দেখবে, তাহলে ইয়েস তোমাকে বলবো যে গভর্নর দেখো, এবং সেই সাথে সাথে যদি মনে হয় ওটিটি সিরিজে কিছু একটা বিঞ্জ করতেই হবে, তাহলে ব্রা

0: Own is your choice. Yes. ছটা বেজে দশ হয়ে গেছে, সময়। যারা মনে করছো যে আজকে কাদের সাথে খেলা রয়েছে, প্লিজ ওটা ইন্টারনেট ঘেঁটে দেখে নাও। হ্যাঁ, তোমার জন্য যেটা বলতে পারি সেটা হচ্ছে আষাঢ়স দ্বিতীয়া দিবস। মন চাইছে
1: ইলিশ, পাগলা কাঁটা আছে খুব সাবধানতে গিলিশ, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তি নিকেতন থেকে। নামটা পড়তে এত ভালো লাগে না,
0: যেটা হচ্ছে গান শোনাতে পারি। ফিরে আসবো একটু পরে। কোটা সিক্কা তো দুজনে, অমরজিৎ আর

0: না দিলে যেতে হবে না, তবে হ্যাঁ, এই কলকাতাতে বসেই তুমি শুনছো ক্যাফে কলকাতা। মহুয়া আর অমরজিৎ রয়েছেন, অফকোর্স আমাদের একটা খুব সুন্দর ছড়া কাটিং রয়েছে, সেই ছড়া কাটিংটা হচ্ছে আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইংলিশ। আমি জিজ্ঞাসা করেছিলাম রংটা কি সব মানে লাল হলুদ, তো সেইখানে কিন্তু বলটাকে জাস্ট টিকিটাকা করে দিয়েছে।
1: একদমই তাই, মানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের মেসেজ পড়বো, এবং মাঝে মধ্যে আমার একটু মনের মধ্যে আমাদের কল্পনা ইলিশ মাছ এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঘুরে বেড়াবে। একদম ইমা ইলিশ মাছ এইভাবে ও
0: আচ্ছা,
1: আবার তেনাদেরকে ডাকার কি দরকার মহুয়া?
0: শোনো, যেখানেই মাছের গন্ধ সেখানেই কিন্তু হাত বাড়ানো আছে বাবা।
1: ভাগ্যিস আমার, যাই হোক,
0: মহিষাসুর মর্দিনী বাকি আছে, ঠিক আছে,
1: একদম একদমই তাই, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখনো কিন্তু অনেকগুলো মেসেজ চলে এসেছে, সেই মেসেজগুলো কিন্তু দেখে নেব। আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, তবে বৃষ্টির দেখা নেই বলে জানালাম হেভবি নালিশ। ও, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, একদম
0: তালি বাজাতে আমরা মোটেই কৃপণ নই।
1: একদম তাই, ওই একটা বিষয়ে আমরা সবসময় উজাড় করে দিই। ঠিক এই মুহূর্তে যেমন শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে আমাদেরকে আমাদের প্রতি ভালোবাসা একদম উজাড় করে দিয়েছে, শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই। আমার পরিবারের সদস্য তোমরা আচ্ছা আমার পরিবারের সদস্য তোমরা, তোমাদের সাথে সব সময় আছি, শুক্রবারও থাকবো। এই মহুয়া,
0: ওরা জানে, খবর পেয়ে গেছে, সুতরাং ইয়েস অফকোর্স তোমার সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। 6:17 হয়ে গেছে, আরো অনেকেই নিশ্চয়ই লিখেছেন।
1: একদম তাই, বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, শুভ সন্ধ্যা তোমাদের দুজনকে, আজকের ছড়া কাটিং এর বিষয়ে আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, পদ্মা মেঘনা রূপলি আশ ছড়াচ্ছে, আজ মিষ্টি সুবাস খিচুড়ি আর ইলিশ ভাজা, বৃষ্টির দিনে এই তো রাজা। উফ, জাস্ট
0: যেখানে মেলানো যায় না সেখানে জাস্ট অন্য কিছু ভাজা দিয়ে রাজাকে মিলিয়ে দেওয়া হয়, এইটাই হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? এটাকেই বলা হয় ছড়া কাটিং, যেখানে তোমার পাগলামো ইজ দ্য মেইন ইউএসপি। 107 FM রেইনবোতে মহুয়া আর অমরজিৎ বলছে, ইয়েস, আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ।
1: মহুয়া
0: বলো,
1: আরে কথা মনে পড়ে গেল হঠাৎ করে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই খিচুড়ি ইলিশ মাছ ভাজা পদ্মা মেঘনা এই সমস্ত কিছু মিলিয়ে মিশে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হলো সেখানে, আমাদের ছড়া কাটিং এ না হয় লাস্টের ছন্দ অন্তমিল নাই থাকুক, কিন্তু সেই উৎপলদত্তের আক্রোশ সিনেমাটার কথা তোমার মনে আছে, যেখানে সে বলেছিল দেবশ্রী রায়কে দেখে, ওরে ওরে চুমকি, তুই আমার বাইরে চুল কটাই দেখলি সেটা পাইকা গেছে বাতাসে, কিন্তু আমার মইনটা দেখলি না।
0: অ্যাবসলিউটলি, এই যারা ভালোবাসায় রয়েছে তাদের জন্য একটা ধুম টানা নানা গান, যেখানে অনেক তবলা আছে, অনেক ভালোবাসা আছে, একটা গোল্ডেন রঙের চক চকে ঘুড়ি আছে, যেখানে এক পিস অমৃতা রাও রয়েছেন, সেই সাথে সুস্মিতা সেন রয়েছেন, আর একজন হিরো রয়েছেন, তাকে জাস্ট লাকি বলে আমরা কাটিয়ে দেব, আর একটা বিরাট মাপের হিরো রয়েছেন যার নাম নান আদার দ্যান শাহরুখ খান, আর তিনি যে কথাটা বলেছেন আমি ভীষণ রকম বিশ্বাস করি, ম্যায় হুঁ না।

0: हाय तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें हो गया है कैसा ये कमाल।
1: অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি পুরোটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে হ্যাঁ, যারা পাঠিয়েছেন তারা কি পুরোটা পাঠিয়েছেন, সবটা কি আমাদের কাছে এসে পৌঁছেছে, মানে যারা এই যে আষাঢ় দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশ, এই লাইনটা কি লিখেছো নাকি শুধু নিজে একটুকু লিখে পাঠিয়ে দিয়েছো?
2: না না না না না না না না না না না, মেসেজ করো করো না, সেটা তো বলতে পারি না। আষাঢ় দ্বিতীয় দিবসে মন চাইছে ইলিশে, তাই তো ওয়ার্ল্ড কাপ খেলা দেখবার পর মনটা তখন চায় শুধুই বিছানা আর বালিশ। দেবদাস মুখার্জি বেয়ালা থেকে।
1: অলরাইট দেবদাস, খুবই ক্রিটিক্যাল জীবন, কারণ পারো এন্ড অফ কোর্স
2: না না না
1: না দরকার নেই বলার, ঠিক আছে, ছটা চব্বিশ
2: আজ রাতে আমি যাত্রা শুনতে যাব।
1: না না, যেতে হবে না তোমাকে যাত্রা শুনতে।
2: ও আচ্ছা,
1: তুমি বরং টিভির সামনে বসবে এবং ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখবে, ফিফা।
2: ইয়েস, আচ্ছা একজন জানতে চেয়েছে, অ্যান্ডি আমাদেরকে মেসেজ করেছে এবং জানতে চেয়েছে, মৌদি তোমার নামটা যাই হোক কেমন জানি একটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
1: ভালোবাসা না, ও সব তুমি বুঝবে না, ওটা তোমার ডিকশনারিতে নেই, তুমি তোমার এক্সেল শিটে লিখে রাখো,
2: কেউ বুঝবে না। নাম এমন করে বলো না। আচ্ছা মুয়াদি, তোমার কি সেভেন্থ বার্থডে ছিল তাই না, সেই কারণের জন্য তোমাকে বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি, কি বলবে বলো?
1: তবে হ্যাঁ, আমার এখনো পর্যন্ত বার্থডেটা হয়নি, সেভেন্থ তো বার্থডে, কিন্তু সেটা নেক্সট মান্থ, এখনো দেরি আছে।
2: ইয়েস, একদমই তাই, এখনো দেরি আছে, শুনে নিলেন। আর প্লিজ প্রশ্ন করো না, আষাঢ় দ্বিতীয় দিবসে মন চায় ইলিশ, পদ্মার ইলিশ পোস্ত দিয়ে খেলে আচ্ছা মনে হবে এটা এমন কি জিনিস, মানে বাবা
1: এখানে যেটা বুঝতে হবে।

0: অমর, সেটা হচ্ছে ওনার অন্তরাত্মা এটার মধ্যে ঢুকে গেছে। ইলিশ মাছ উনি খেতে চেয়েছেন, ভেজেও ফেলেছেন এবং তারপরে উনি আমাদের টেক্সট করেছেন।
1: একদম তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সবকিছুরই একটা ওই ফিনিশিং টাচ বলে একটা ব্যাপার থাকে না, স্পয়লার বলে একটা জিনিস থাকে না,
0: তবে সবটাই উনি করেছেন মনে মনে। এই যে শেষটুকু বাজালাম, হ্যাঁ সবটাই ওনার মনে মনে।
1: কি সুন্দর, হ্যাঁ সবটা আমরা মনে মনে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই স্পয়লার ব্যাপারটা এবার কিন্তু চলে এসেছে। মাথায় দাস বড় ঘোষপাড়া থেকে আমাদের মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিং আসি। আষাঢ়স্য দ্বিতীয় দিবসে মনটা চাইছে ইলিশ, দামের ছ্যাঁকায় ছিটকে পড়ি, একটা ইলিশ কিনতে গেলে পকেট হবে পালিশ।
0: জাস্ট মনের কথাটা বলে দিয়েছো, তবে হ্যাঁ এই সময় টাটা বাই বাই বলবো, আর সেই সাথে শ্রেয়া ঘোষাল আর অনুপম রয়কে রেখে যাব। একটা জার্নিতে তো তুমিও রয়েছো, একটা জার্নিতে আমরাও রয়েছি, সুতরাং অমর আর মহুয়া তোমাকে বলবে চলো আজকে বরঞ্চ আমরা একটু এগিয়ে যাই, কলকাতাটাকে একটু একটু করে খুঁজে বার করি, সেখানে একটু সবুজ আর অনেকটা অবুজ মন পড়ে আছে, সেখানে ভালোবাসা থাকছে, সেখানে অমর

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের এভিয়ঁ শহরে পৌঁছেছেন। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। নরেন্দ্র মোদী এভিয়ঁ পৌঁছানোর পর সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের জন্য অপেক্ষা করে আছেন তিনি। ইরান আজ বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে

লঙ্ঘিত হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কার্শিয়াংয়ে আজ গোথেল স্কুল মাঠে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পর মন্টেভিউ গ্রাউন্ডে এক সভায় বলেন, পাহাড়ে উন্নয়নের রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার, নির্বাচনী ইস্তাহারে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ হবে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। বাঁকুড়ার রানীবাঁধে 2018 সালের 4 এপ্রিল গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় খুন হওয়া বিজেপি কর্মী অজিত মুর্মুর স্ত্রী তাঁর স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে রানীবাঁধ থানার দ্বারস্থ হয়েছেন। রানীবাঁধ বাজারে প্রকাশ্য দিবালোকে অজিত মুর্মু খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে সে সময় অভিযোগ তোলে বিজেপি। আজ রানীবাঁধ থানায় গিয়ে ফের তদন্তের আর্জি জানান মৃতের স্ত্রী উর্মিলা মুর্মু। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

पुराने गीतों का सिलसिला छाया लो छाया लो। प्यार भरे नगमे,

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ীকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে, সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির সেমিফাইনালে উঠেছে অকল্যান্ডে। আজ পুল এর দ্বিতীয় ম্যাচে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে দেয়। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
5: রেইনবোতে শুরু হয়ে গেছে কুইজওয়ালা, এবং আজকে কুইজওয়ালা নিয়ে অর্ণব, আম্রপালি, তমজি তিনজনেই রয়েছি। এবং আজকে কুইজওয়ালার আমাদের প্ল্যানিংটা কি তমজি?
6: প্ল্যানিং আর কি, প্ল্যানিং যেমন রোজ থাকে যে আমরা প্রাইজ দেব এবং আরও বিভিন্ন, মানে 18টার মতো রাউন্ড খেলা হবে, 15টা রাউন্ড খেলা হবে, আর তিনজন অলরেডি উঠে আছেন সেমিফাইনালে, বিশ্বকাপ নিয়ে কিছু কোয়েশ্চেন থাকবে, এই সমস্তই প্ল্যান রয়েছে।
7: যাই হোক, আপনি জার্মানি হোক, স্পেন হোন, আপনাদের আপনার এখন দেশ পরিবর্তন হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু কুইজওয়ালা নিয়ম পরিবর্তন হচ্ছে না। সুতরাং যদি প্রাইজওয়ালা হতে হয়, মানে যেটা খুব ইম্পর্টেন্ট, যদি প্রাইজওয়ালা হতে হয় এবং কুইজওয়ালা খেলতে হয়, তাহলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা থাকতেই হবে, সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে, আর একটা হচ্ছে প্যান কার্ড, যেটাও নিজের নামে অফকোর্স, না হলে কিন্তু প্রাইজওয়ালা হওয়া যাবে না।
6: আর যদি প্রাইজওয়ালা আপনি হয়ে যান, তাহলে যে শব্দটা পকেটের গোড়ায় শুনতে পাবেন সেটা এরকম,

0: কাজেই বুঝতেই পারছেন একদম জমজমাট কুইজওয়ালা, আবারও একটা মঙ্গলবার, আবারও একটা কুইজওয়ালা হতে চলেছে। এবং এই কুইজওয়ালাতে মানে সবকটা রাউন্ডই থাকছে, আমরা শুরু করব রাউন্ড। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা ফলো করতে কিন্তু ভুলবেন না, কারণ সেখানেও ইনস্টা কুইজও হয়তো থাকছে।
1: না না, হয়তো না, নিশ্চয়ই থাকছে,
0: নিশ্চয়ই থাকছে,
1: একদম।
0: তমজিৎ কনফার্ম করে দিল,
2: বলে যখন দিয়েছে তাহলে অবশ্যই থাকছে,
0: কিছু করার নেই,
1: থাকবেই, করার নেই। আর আপনার মোবাইলে 9903659992 এই নাম্বারটা সেভ করে রাখুন, কারণ এই নাম্বারেই টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাকে আনসার করতে হবে।
0: আর আমরা একটা গানে যাচ্ছি, গানের পর ফিরছি আমাদের প্রথম রাউন্ড নিয়ে। নিজের নামে প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এটা কিন্তু মাস্ট। বাকি আপনার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অন্য কারোর নামে হয় আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আর প্যান কার্ডটা প্রয়োজন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
2: র্যাপিড রিদম রাউন্ড আমাদের কুইজওয়ালার প্রথম রাউন্ড, এবং এই রাউন্ডে আমরা যেটা করি এটা হচ্ছে আপনাকে একটা গানের ছোট্ট অংশ শোনাবো,
3: একদম 10 সেকেন্ড শোনাবো, এবং সেটা শুনে আপনাকে বুঝতে হবে যে কোন গানের অংশ, কোন সিনেমার গান, কে ডিরেক্টর, কে লিরিসিস্ট, কে মিউজিশিয়ান। আম্রপালি বোধ হয় আরও কিছু কোশ্চেন ভাবছে।
4: আমি ভেবেই যাচ্ছি কে লিখেছিল, কে প্রথম ভাবনাটা ভেবেছিল, তারপর সেই ভাবনা থেকে কে
3: এক্সিকিউট করেছিল,
4: মাঝখানে কারা কারা এই ভাবনা চুরি করে নিয়েছে, অনেক কিছু।
3: তারপরে এটা ভাবছিল না আবে খতম কর
4: ইয়ার, না ব্যাপারটা হচ্ছে ঋত্বিক ঘটক বলেছিলেন ভাবো, ওভার থিঙ্ক করতে বারণ করেছিলেন, তো
2: প্রথমে যেটা শুনবেন আপনি তমোজিত, যেটাতে আপাতত হাত দিয়ে আছে যে এটা প্লে করবো, এরপর আমি তো ওই অডিও ক্লিপটা শুনে আপনাকে বলতে হবে এটা কোন গানের অংশ, গানটার নাম বলতে হবে, ছোট একটা মিউজিক আছে সেই মিউজিকটা শুনে আপনার বুঝে যাওয়া উচিত এটা কোন গান। তারপর ওই 9903653992।
1: Rapid rhythm, rapid rhythm.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
2: আমরা র্যাপিড রিদমসে ছিলাম এবং র্যাপিড রিদমসে এখনও আছি, কিন্তু হ্যাঁ, মানে কারা ফাইনালে যিনি সেমিফাইনালে উঠবেন তার নাম তো বলবো, কিন্তু অলরেডি যারা সেমিফাইনালে উঠে রয়েছেন তারা কিভাবে উঠে রয়েছেন এবং তারা কারা সেইটা আগেই জানিয়ে দিই। আজকে মানে এটা আমরা অন্যান্য দিন মাঝখানে বলি, আজকে আমরা শুরুতেই বলছি যাতে যারা সেমিফাইনালে উঠেছেন অলরেডি তারা যাতে রেডি থাকতে পারেন, যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করে রেডি থাকতে পারেন সেমিফাইনালের জন্য। গত সপ্তাহের বং কানেকশন অর্থাৎ বাংলা ও বাঙালিকে নিয়ে আমরা যে রাউন্ডটা খেলি ফাইনালের পরে, সেই রাউন্ড থেকে রয়েছেন বিদিতা বড়ুয়া বেহালা থেকে। এই রাউন্ডে যেটা আমরা করি সেটা হচ্ছে ফাইনালের পরে এই রাউন্ডটা খেলি।
3: হ্যাঁ একদম, বাংলা বাঙালি থেকে প্রশ্ন হয় এবং যিনি সবার আগে উত্তর দেন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনাল,
2: যেমন গত সপ্তাহ থেকে বিদিতা বড়ুয়া বেহালা থেকে রয়েছেন। এরপরে আমরা আসি গল্প স্বল্পের কথায়।
3: একদম,
2: গল্প স্বল্প বিকেলবেলা আমরা রবিবার দিন বিকেলে একটা গল্প স্বল্প শোনানো হয় এবং রাতেও শোনানো হয়।
3: ঠিক,
2: সেখানে যা হয় সেটা অন্য হালকা করে একটু
3: না, সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে গল্পের পর একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা খুব সিম্পল, সেই প্রশ্নটা হচ্ছে যে গল্পটা আপনার কেমন লাগলো, তার ফিডব্যাকটা আপনাকে জানতে দেওয়া, মানে জিজ্ঞেস করা হয়। এবং গল্পটা আপনার কেমন লাগলো সেটা আপনি যদি বুঝিয়ে বলেন এবং আপনার কনস্ট্রাকটিভ ফিডব্যাক যদি আমাদের মনে হয় যে বাহ পারফেক্ট, তাহলেই কিন্তু 9903659922 যদি আপনি এসএমএস করেন আপনি সেখান থেকে চলে আসতে পারেন আজকের কুইজওয়ালার সেমিফাইনাল, মানে যে সপ্তাহের গল্প স্বল্প সেই সপ্তাহের, মানে যে মঙ্গলবার আসছে কামিং উইকের মঙ্গলবার, সেই মঙ্গলবারের কুইজওয়ালা সেমিফাইনাল।
2: একদম, যেমন বিকেল গল্প স্বল্প বিকেল থেকে রয়েছেন মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে এবং রাত্রিবেলা যে গল্প স্বল্প শোনানো হয়েছিল সেখান থেকে রয়েছেন কবিতা প্রামাণিক বেলগাছিয়া থেকে। এইবার প্রশ্ন হচ্ছে যে আজকের প্রশ্ন যেটা আমরা মিউজিক র্যাপিড রিদমে প্রথম যে প্রশ্নটা রেখেছিলাম যে কোন গানের অংশ আমরা শুনিয়েছি সেটা হচ্ছে খনে গোড়াচাঁদ।

0: গানটার অংশ শুনিয়েছিলাম, কে সেমিফাইনালে উঠলেন সেটা আম্রপালি বলবে।
1: রাইট, দশজনকে আমরা পেয়ে গেছি। মনোময় মহন্ত ফ্রম কৃষ্ণনগর, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, শিবাজি বর্মন ফ্রম ক্যালকাটা ব্লাইন্ড স্কুল, সুস্মিতা মহন্ত ফ্রম নদিয়া, অন্বেষা সাহা ফ্রম কৃষ্ণনগর, তৃপ্তি মণ্ডল ফ্রম ত্রিবেণী, কাকলি মুখার্জি ফ্রম বেহালা, অয়ন দলুই ফ্রম হাওড়া, সৌভিক সরকার ফ্রম হালতু, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন মোনালি মণ্ডল ফ্রম দশবাগা।
0: অনেক অনেক শুভেচ্ছা মোনালিকে। আর এই রাউন্ডে মানে আমাদের র্যাপিড রিদমস রাউন্ডে কিন্তু শেষ হয়নি এখন
2: না, আরও একটা প্রশ্ন আছে,
0: এবার কি থাকছে
2: এখন যে প্রশ্নটা আমরা মানে আবার এখন আমরা করবো, সেটা হচ্ছে যে আবারও গানের নাম আমরা জিজ্ঞেস করবো। 9903659992 হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানাও যে কী গান তুমি, কী গানের অংশ শুনলে
0: একদম। Rapid rhythms.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
2: র্যাপিড রিদম রাউন্ডের আমাদের আজকের যে রাউন্ড সেখানে এখানেই শেষ হলো। আপাতত দুটো প্রশ্ন আমাদের ডান, কিন্তু কারা কারা উইনার হলেন এবং এই উত্তরটা কি সেটা কিন্তু এখন আমরা বলিনি।
3: উত্তরটা কি?
4: যাই হোক, যারা যারা বলেছেন, পৃথ্বীমন্ডল ফ্রম ত্রিবেণী, চৈতালি দে ফ্রম হাওড়া, সুরঞ্জন সরকার ফ্রম সরসুনা, রাজা দত্ত ফ্রম লেক টাউন, অন্বেষা সাহা ফ্রম কৃষ্ণনগর, রুনা বসু ফ্রম বড়নগর, সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, সুলগ্না বসু ফ্রম বড়নগর, অয়ন দলুই ফ্রম হাওড়া এবং নির্মাল্য দে ফ্রম হাওড়া, যিনি চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে। হাতালি!
3: আমার এত পড়াশোনা জানা লোকের মাঝখানে নিজেকে অশিক্ষিত মনে হয়,
2: আমি একবার বলে দিই তাহলে,
4: হিসেবে অশিক্ষিত মনে হয় নিজেকে,
3: ওইটা আমি ভালো শিখেছি।
4: এই যে এআই এসে গেছে না, এই জন্য আমার খুব ভালো লাগে, সব হিসেবে এআই করবে,
3: সব পারে না।
2: তো ব্যাপার হচ্ছে যে এই রাউন্ডে আমরা যেটা করি, আমরা অঙ্কের প্রশ্ন আপনাকে দিই এবং সেই প্রশ্নটা আপনাকে সলভ করতে হয়, এবং তমজিৎ আজকে সেই অঙ্কটা। বাবা বাবা, এত বড় অঙ্ক?
4: এটা
3: ছোট অঙ্ক,
4: অসম্ভব, আমি চেষ্টা করে দেখে নিয়েছি, হয়নি।
2: চল শুরু করো।
3: ব্যাপারটা হচ্ছে আমরা দুটো গান সময় দেবো আপনাকে, এবং একটা একটাই প্রশ্ন থাকবে, দুটো গান সময় পাবেন, তার মধ্যে আপনাকে উত্তর পাঠাতে হবে। প্রশ্নটা আজকে অন করি,
2: আচ্ছা কোন
3: করে ফেল।
2: একটা ফুটবল স্টেডিয়ামে সংস্কার করার আগে 65,400 লোক, 65,400 লোক বসতে পারতো, তখন স্টেডিয়ামে 12টি ব্লক ছিল। এখন স্টেডিয়ামে 2টি ব্লক কমানো হয়েছে, কিন্তু প্রতি ব্লকে 250টি করে চেয়ার বাড়ানো হয়েছে।

0: এখন স্টেডিয়ামে কত লোক বসতে পারে?
1: ব্যাপারটা খুব সহজ, আমি আরেকবার বলে দিচ্ছি।
2: ও কঠিন।
1: একটি ফুটবল স্টেডিয়ামে সংস্কার করার আগে 65,400 লোক বসতে পারত। তখন স্টেডিয়ামে 12টি ব্লক ছিল। এখন স্টেডিয়ামে 2টি ব্লক কমানো হয়েছে, কিন্তু প্রতি ব্লকে 250টি করে চেয়ার বাড়ানো হয়েছে। এখন স্টেডিয়ামে কত লোক বসতে পারছে? এটাই প্রশ্ন। খুবই সহজ, খুব বেশি জটিল হয়ে ভাববেন না, তাহলেই আপনি উত্তর দিতে পারবেন।
0: বেশ, তাহলে আমরা 2টো গান সময় দেব এই রাউন্ডের উত্তর দেওয়ার জন্য, কারণ অঙ্ক কি কঠিন অনেকেই মনে করেন। আপাতত গানে যাই। 9903655992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আপনি উত্তর পাঠাতে থাকুন।

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
2: কেসটা হচ্ছে, আম্রপালি বলল অঙ্ক কষতে সময় লাগছে, লোকজনের সময় লাগছে, তাই জন্য আমরাও একটু সময় নিচ্ছি। যা হোক, উত্তর টুত্তর হবে, যে উত্তরগুলো হবে সেগুলো দেখা যাক কী কী। বিভিন্ন ধরনের উত্তর এসছে অলরেডি, যেটা সঠিক উত্তর সেটা আম্রপালি কি অঙ্কটা বুঝতে পেরেছে?
3: না রে।
2: ও আচ্ছা, তুই বুঝিস নি, ঠিক আছে। আমি মানে আমি ওকে এতক্ষণ ধরে বললাম ভাই এই এইভাবে হবে অঙ্কটা, ও তারপরেও বুঝতে কেন পারছে না বুঝতে পারছি না। আর আবার স্কুলে পাঠাতে হবে ওকে, যাই ভাই স্কুলে।
3: আনসারটা বল ভাই।
2: আনসার এখন বললে তো হবে না, তুই আগে আগে উত্তর সমস্ত আসুক, তারপর তো আনসার আমি বলবো।
3: আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো যে বিশ্বকাপের সময় বিশ্বকাপের মতোই খেলবে তাহলে খেলি আমরা। আচ্ছা, যারা যারা বলেছেন সঠিক উত্তর, অভিলাষ দে ফ্রম শ্যামবাজার।
2: মানে সঠিক উত্তর আগে তুই বল।
3: আমি কেন বলবো?
2: ও আচ্ছা, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি।
3: আমি তো সেটাই বললাম, সঠিক উত্তরটা বল তুই।
2: সঠিক উত্তর হচ্ছে যে 57,000 লোক বসতে পারেন, কিভাবে সেটা বলে দিই। প্রথমে বলা হয়েছিল 12টা ব্লক রয়েছে এবং 65,400 লোক বসতে পারে, তাহলে এক একটি ব্লকে 5,450 জন করে বসতে পারেন। এবার নতুন ব্লক যখন করা হয়েছে, মানে সংস্কার করা হয়েছে, তখন দুটো ব্লক বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 10টা ব্লক করা হয়েছে। এইবার এক একটা ব্লকে আগে 5,450টা করে চেয়ার ছিল, এখন ব্লকে যখন ব্লক কমানো হয়েছে এবং 250টা করে চেয়ার প্রতিটা ব্লকে বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রতিটা ব্লকে এখন 5,700টি করে চেয়ার রয়েছে। তাই 10টা ব্লকে টোটাল 57,000 চেয়ার রয়েছে। এই 57,000 চেয়ার যারা খুঁজে পেয়েছেন, আম্রপালি তাদেরকে খুঁজে পেয়েছে।
3: লোকজন ভগ্নাংশ উত্তর দিচ্ছে, 56,200 বলেছে। তো যাই হোক, যেভাবে
2: ইয়ে তো নেই হোক,
3: যারা যারা বলেছেন, সুলগ্না বসু ফ্রম বড়নগর, সুস্মিতা মহন্ত ফ্রম নদিয়া, রুনা বসু ফ্রম বড়নগর, অভিজিৎ দে ফ্রম বিষ্ণুপুর, মনোময় মহন্ত ফ্রম কৃষ্ণনগর, কৃষ্ণানু মণ্ডল ফ্রম দেপাড়া, শ্রীমানী পাল ফ্রম নন্দীগ্রাম, অভিলাষ দে ফ্রম শ্যামবাজার, মিতালি রথ ফ্রম পূর্ব মেদিনীপুর, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন স্বপ্নীল গাঙ্গুলি ফ্রম কলকাতা।
4: স্বপ্নীল গাঙ্গুলিকে শুভেচ্ছা এবং তার সাথে সাথে সবাইকে শুভেচ্ছা যারা উত্তর দিলেন। এখনও অনেক অনেক রাউন্ড আমাদের বাকি রয়েছে, কাজেই হতাশ হওয়ার কিছু নেই, নেক্সট রাউন্ডে আমরা যাই।
2: একদম চলো।
5: Throwback times. Throwback times. Throwback times.
2: Throwback times এ আমরা ইতিহাসের দিকে তাকাবো,
4: এবং এই রাউন্ডে আমরা একটা হিস্টোরিক্যাল প্যাসেজ আপনাকে শোনাবো, এবং সেই প্যাসেজে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো।

0: হয়তো যে বিষয়টা সংক্রান্ত একটা প্রশ্ন আমরা আপনাকে করবো, একদম মানে প্রপারলি উত্তর সেই প্যাসেজে হয়তো আপনি পাবেন না, কিন্তু সেই প্যাসেজ সংক্রান্ত একটা প্রশ্ন যেটা হয়তো আপনার জানা, যেটা হয়তো আপনার বোঝা বা যেটা আপনার পড়া, সেরকম কোনো একটা প্রশ্ন আপনি উত্তর দেবেন 9903653992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানাবেন। সঠিক উত্তর কি? ব্যাস
1: হয়ে গেল। তাহলে কি আমরা প্যাসেজটা এখন শুনিয়ে দিই?
0: চলো।
2: Throwback times. Throwback times. Throwback times. মোগল সম্রাট শাহজাহান অনেকদিন ধরে ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য। সভাসদদের পরামর্শ মোতাবেক তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠা করবেন। তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ, কারণ এখান থেকেই তো তাকে ভারত উপমহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তাই ডাক পড়ল মোগল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্য শিল্পী ওস্তাদ আহমেদ এবং ওস্তাদ হামিদের। তাদের উপর দায়িত্ব দেওয়া হলো সম্রাটের বাসস্থান এমনভাবে নির্মাণের যার দুটি প্রবেশপথ থাকবে, এবং এই প্রবেশপথ ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান শহরের দিকে মুখ করে থাকবে। অর্থাৎ প্রবেশপথের একটা হবে লাহোরের দিকে, অন্যটি দিল্লির দিকে মুখ করে। এবং সম্রাটের নির্দেশ মতো কাজে নেমে পড়লেন এই দুই স্থাপত্য শিল্পী। 1648 সালে এই কেল্লা নির্মাণের কাজ শেষ হয়। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, এই কেল্লাকে এখন আমরা কী নামে চিনি? উত্তর পাঠান 9903653992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না। থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Throwback times, throwback times, throwback times.
2: Throwback times এ উত্তর কি ছিল?
3: Throwback times এর উত্তর ছিল লাল কেল্লা।
4: যাই হোক, লাল কেল্লা যারা যারা ঠিকঠাক উত্তর দিয়েছেন, শেখ ফারহিন বাঁকড়া থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, নন্দদুলাল চিত্রকর মহেশতলা থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সৌভিক সরকার হালতু থেকে, সবিতা সরকার সরসুনা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, সৌনজিৎ দাস দেউলি থেকে, এবং নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন আশিস জানা ফ্রম বারুইপুর।
3: এইবার আমরা একটু সাহিত্যের রাউন্ডে যাই।
2: সে বেস ভয়েসে কথা বলতে হবে তাহলে।
3: চলো যাই,
4: চলো।
3: এই কেন, কি হলো কেসটা? ঠিক হলো না এটা, কিন্তু
2: না এটা ঠিক হলো না, হঠাৎ করেই ঠিক হলো না, কেন হলো না এটা বোঝা গেল না। যাই হোক, কিছু একটা হয়েছে।
4: গম্ভীর ভয়েসে তোমাদের ঠিকঠাক হয়নি, এটা ব্যারিটোন ভয়েস আনতে হবে তোমাদেরকে।
3: আরেক ফিলটা পাচ্ছি না
2: আমরা, সেই ফিলটা পাচ্ছি না, ফিলটা আনার জন্য মানে ফিল ইজ কামিং হিয়ার।
3: চলো
5: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: হ্যাঁ, এইবার ফিল্ডে এসে গেছে, তাহলে চিল করব। লেটস ডু চিল।
4: এই না, সাহিত্য সাফারিতে তো চিল করলে হবে না, সাহিত্যিক একটু একটু কাঁধে শালটা নিয়ে নিন, কাঁধে ব্যাগটা নিয়ে নিন।
2: আচ্ছা, এখানে চিল ব্যাপারটা হবে না, ওয়ার্মথ লাগবে, তাই তো? তাহলে কি করতে হবে?
3: এখানে আমরা যেটা করব, আমরা একটা গল্পের একটা অংশ শোনাবো, এবং সেটা শুনে
4: হচ্ছে না, তুমি নরমাল গলায় চলে এসো ভাই।
3: সেটা হচ্ছে কোন গল্প, আজকে জিজ্ঞেস করো কোন গল্প, বা কোন গল্প, কোন নাটক, কোন উপন্যাস, কোন লেখক, এই ধরনের প্রশ্ন আমরা করবো। আজকে আমরা লেখকের নাম জিজ্ঞেস করবো, একটা গল্পের অংশ শুনবেন, তারপর
2: একটা গল্পের অংশ শুনবেন, তারপরে আপনাকে আপনারা জিজ্ঞেস করবো যে লেখকের নাম কি। আপনাকে উত্তর পাঠাতে হবে 9903653992 তে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
4: সাহিত্য একাডেমি থেকে আকাশবাণীতে ফেরুন।
2: এইবার আপনাকে যে প্রশ্নটা করে ফেলেছি অলরেডি, কেউ একটা করেছে, আমি করিনি, আমি যেটা বলছি যে উত্তর পাঠিয়ে দেবেন, আর আমরা কি করব, আমরা আপনাকে গল্পটা, গল্পের অংশ শোনাবো এবং তারপর একটা গান শোনাবো, তার মাঝখানে আম্রপালি আপনাদের উত্তর কালেক্ট করে লিখে ফেলবে যে কোন প্রথম 10 জন, মানে প্রথম 10 জন নয়, মানে প্রথম 10 জন সঠিক উত্তর দিচ্ছেন এবং কে পরের রাউন্ডে যাচ্ছেন। তাহলে শুরু করা যাক।
5: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

0: সবারই খেলোয়াড়। ছোটবেলায় সেই ধুলো খেলার কাল থেকে এখন অবধি এই খেলাধুলোর বয়সে এসেও গোবরাতা দাদার সঙ্গে সমানে পাল্লা দেয়। দুজনেই দারুণ স্পোর্টসম্যান, প্রায় সমান সমান, কেউ কারোর চেয়ে কম যায় না। হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের প্যাট্রন আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন, কারো পাল্লাই কম ভারী নয়। পাড়ার ছেলেরা ধরেছে এসে হর্ষবর্ধনকে, বেহালা বয়েজের সঙ্গে ক্রিকেট ম্যাচে তাদের একজন কম পড়েছে, হর্ষবর্ধনকে তার শূন্যস্থল পূর্ণ করতে হবে। পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সর্বদাই তৎপর, তক্ষুনি তৈরি, কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয়, বলে, ক্রিকেট হচ্ছে বেজায় দৌড়ঝাঁপের খেলা দাদা, এই বয়সে ওই ভুঁড়ি নিয়ে তুমি পারবে কি? যেও না বেহালায়, বেহাল হয়ে যাবে। ভুঁড়ি ভুঁড়ি বাক্য ব্যয়সে প্রয়োজন বোধ করে না, ওই ভুঁড়ি যথেষ্ট। তুই বলিস কি করে, আমি পারবো না পারি না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি? ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি?
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

शाहितो सफारी।

शाहितो सफारी।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি,
2: সাহিত্য সাফারি রাউন্ড, আমাদের সাহিত্যের রাউন্ড। এবং এই রাউন্ডে আমরা একটা প্যাসেজ আপনাকে শুনিয়েছিলাম, একটা গল্পের অংশ শুনিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম কার লেখা। শিবরাম চক্রবর্তী ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
3: পিউপা ঘোষ ফ্রম পূর্ব বর্ধমান, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, ঘনশ্যাম দাস ফ্রম ভূপতিনগর, লিপি সরকার ফ্রম সরসোনা, সঙ্গমিত্রা ঘোষ ফ্রম ভাটপাড়া, রীতা সামন্ত ফ্রম হাওড়া, শেখ ফারহীন ফ্রম বাঁকড়া, মেহেদি হাসান ফ্রম হাওড়া, সুস্মিতা মহন্ত ফ্রম নদিয়া, প্রদীপ সেনগুপ্ত ফ্রম ব্যান্ডেল, এবং নেক্সট রাউন্ডে উঠে যাচ্ছেন শেখ ফারহীন ফ্রম বাঁকড়া।

0: আমরা এবার একটা অন্য রাউন্ডে যাব। তার আগে বলে নিই যে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা ফলো করুন, কারণ খুব শিগগিরই সেখানে কিন্তু প্রশ্ন আসবে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট, অড ওয়ান আউট রাউন্ডে আমরা কি করি?
1: অড ওয়ান রাউন্ড, অড ওয়ান রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা পাঁচটা জিনিসের নাম বলি বা পাঁচটা ক্ষেত্রের নাম বলি, যাই হোক, সেইখান থেকে যেটা অড সেটা বের করে আনতে হয়, ঠিক আছে? এবার সেই অডটা আমাদের অডের সঙ্গে কিন্তু মিলতে হবে। সুতরাং এখানে আমাদের আরজেসরা যারা বসে রয়েছেন তার সঙ্গে যারা আনসার দিচ্ছেন তাদের একটা মেলবন্ধন তৈরি হবে। যে কোনো একটা কিছু অড বললে হবে না, কিন্তু এমনি এমনি তো হয় না, আমাদের কাছেও লজিক আছে, আপনার কাছেও সেই লজিকটা মিলতে হবে। সুতরাং অড ওয়ান আউটে তিনটে বা পাঁচটা শব্দ কী কী আছে বা পাঁচটা জিনিস কী কী আছে বলে ভালো, চটপট
2: বলে ভালো। অর্ণব,
0: প্রথমে যেটা আছে, কতগুলো নাম্বার রয়েছে? 36, 72, 54, 56, 90
2: তারপর উত্তর 9903659 টু তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউটে আমরা অঙ্কের ম্যাথমেনিয়ার পর আবার একটা অঙ্কের প্রশ্ন দিয়েছে তমজিৎ।
2: এসব কি করে তমজিৎ আমি বুঝি না,
1: এত অঙ্ক এত অঙ্ক গুণিতক দিয়েছে।
3: তমজিৎ তো তমজিৎ নয়,
1: ব্যাপার কিন্তু এই বস্তুবাদের বাইরে বেরিয়ে একটা ব্যাপার, যেভাবে আমরা ভাবি তার বাইরে বেরিয়ে ও যে ভাবা যায়।
2: আচ্ছা, মানে আমি যেভাবে ভাবি সেটাকে মেটাফিজিক্যাল বলি।
3: আমরা পরের বার কুইজ ওয়ালা ফিলোসফি নিয়ে কোশ্চেন করব।
2: চলো। আচ্ছা, মানে এরা ফিলোসফি পড়েছে বলে আমাকে অশিক্ষিত ভেবে সব বলছে।
3: ঠিক আছে, পড়েছি ভাই।
2: না, আমি কিছুই পড়িনি।
3: তবুও কত জানে, অহংকার নেই।
2: অহংকার কাকে বলে। ঠিক আছে, আমি বরং উত্তরটা বলি। উত্তরটা বলছে যে আমরা যে সংখ্যাগুলো রেখেছিলাম 36, 72, 54, 56 এবং 90, এর মধ্যে 56 হচ্ছে অড। তার কারণ বাকিগুলো 18 গুণিতক। মানে ছোটোবেলায় সেই নামটা শিখেছিলাম না, 18 1 18, 18 2 36, 3 18 ভুলে গেছি, 4 18 72, 5 18 90, 3 18 54 হয়। আসলেই বলেছিলাম যে আমি যাই না, কেউ বিশ্বাস করে না, দেখিস তো নামটাও জানি না। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন সেটা আম্রপালি জানে, প্রথম 10 জন।
3: সেবাব্রত মাইতি ফ্রম নন্দকুমার, রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া, বর্ণালী দে ফ্রম হাওড়া, সুস্মিতা মহন্ত ফ্রম নদিয়া, সুলগ্ন বসু ফ্রম বড়নগর, সুসুমিত দাস ফ্রম সন্তোষপুর, অয়ন দলুই ফ্রম উলুবেড়িয়া, প্রশান্ত ধক ফ্রম বরগাছিয়া, কার্তিক ধারা ফ্রম হুগলি, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন অরিজিৎ জানা ফ্রম গড়িয়া হাতালি।
1: এইবার তমজিৎ কি করবি, হাত গোড়াচ্ছিস কেন, হাত ঘুষছিস কেন?
2: না, আমার হঠাৎ করে হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন গরমকালে কেন ঠান্ডা হয়?
3: ইগলু হয়ে গেছে,
2: ওই জন্যই। আসলে গরমের মধ্যে থাক, গরমের দেশে থাকার আমার অভ্যাস তো আমার। কিন্তু আমরা যাব হচ্ছে ইনস্টাগ্রামে, আমরা একটা গ্রামে ঘুরতে যাচ্ছি, তার নাম ইনস্টাগ্রাম।
3: আবার সেই মেটাফিজিক্যাল কিন্তু ব্যাপারটা,
2: আবার মেটা।
1: চলো যাই।
2: আমি এতদিন জানতাম মেটা মানে ফেসবুক, আজ জানলাম মেটা মানে ইনস্টাগ্রাম। আসলে সবকিছু না কেমন গুলিয়ে যাচ্ছে এখানে বসে আজকে। আমি এতদিন জানতাম মেটা মানে ফেসবুক, আজকে জানলাম ইনস্টাগ্রাম, আবার অন্য বললো মেটা মানে হোয়াটসঅ্যাপ।
3: মেটা মানে আমরা সবাই।
2: হে ভাই, এ ভাই, আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। আমি ইনস্টাগ্রামে একটা আমাদের এখানে কুইজওয়ালায় সহজ সরল মানুষ, আমি মানে কুইজওয়ালাও সহজ সরল আমারই মতো। কুইজওয়ালায় ইনস্টাগ্রামে প্রশ্ন রাখা হয়, সেই প্রশ্ন হচ্ছে ভিজুয়াল কুইজ, যেখানে একটা ছবি দেওয়া হয়, ছবি দেখে আপনাকে বলতে হয় যে উত্তরটা পাঠাতে হয়, সেই উত্তরটা পাঠাতে হয় DM করে। DM মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয়, DM মানে কি?
3: DM মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ।
2: ও, ডিরেক্ট মেসেজ, ওকে। ডিরেক্ট মেসেজ মানে সোজাসুজি এমন মেসেজ করবেন যাতে পুরো একদম হৃদয়ে হিট করে, না হৃদয়ে তো এখানে কি করে হিট করবে,
3: ডক্টর পাল্টাচ্ছে না,
2: না থাক না, ডক্টর তো অলরেডি পাল্টেই গেছে। DM করবেন, আপনি কোনোভাবেই কমেন্ট করবেন না, কারণ কমেন্ট করলে ওই যে কে কখন দেখে ফেলবে তখন আবার এদিক ওদিক অনেক কিছু হয়ে যাবে, তাই কমেন্ট একদমই করবেন না, DM করবেন। ডিরেক্ট মেসেজ মানে যাকে আপনি মেসেজ করবেন তার কাছেই গিয়ে যাতে পৌঁছয়, শুধুমাত্র আমাদের ইনস্টা হ্যান্ডলেই যাতে মেসেজটা এসে পৌঁছয় এটা আপনি শিওর করবেন, ব্যাস তাহলেই উত্তর সঠিক হয়ে যাবে। আমাদের অলরেডি ইনস্টা কুইজ পোস্ট হয়ে গেল, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, এই ইনস্টা হ্যান্ডেলটা আপনি চেক করুন, আর দেখতে পাবেন প্রশ্ন পোস্ট হয়ে গেছে, উত্তর পাঠিয়ে দেবেন DM করে। তারপরে তো আম্রপালি আজই আপনার নাম বলে দেবে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন, মানে সেটা আমরা আপলোড করে দেবো, উত্তর মিলিয়ে নেবেন তখন আর নাম আম্রপালি বলে দেবে। আপাতত অঞ্জন দত্ত বলছেন কার একটা পাড়ায় ফিরবেন।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: ইনস্টা কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন অলরেডি ডান, এবং খুব শিগগিরই ইনস্টা কুইজের যে উত্তর সেটাও পোস্ট হয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM কলকাতা। যদি আপনি চান যে পরবর্তী ইনস্টা কুইজে পার্টিসিপেট করতে, তাহলে এখন থেকেই আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107 FM কলকাতা সেটা ফলো করতে ভুলবেন না। আপাতত যারা উত্তর দিলেন তাদের তো মানে উত্তরটা তো আমরা অনেয়ার বলবো না, কিন্তু যারা উত্তর দিলেন তাদের নাম নিয়ে আম্রপালি তৈরি।
2: সুদীপ্ত কর ফ্রম বাঁশদ্রোণী, সুমিত দাস ফ্রম সন্তোষপুর, পরমা মিত্র ফ্রম ভবানীপুর, শুভশ্রী কারফা ফ্রম হুগলি, গঙ্গাধর দে ফ্রম বিষ্ণুপুর, লিপি সরকার ফ্রম সরসোনা, মুনমুন দাস ফ্রম যাদবপুর, সংঘমিত্রা ঘোষ ফ্রম কাকিনাড়া, সুলগ্না বসু ফ্রম বরানগর, ঝুমা সাহা ফ্রম কবরডাঙ্গা। চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে। তালিয়া
1: আর আমরা চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে, এবং যে মানে যে রাউন্ডে ছিলাম,
3: যে রাউন্ডে ছিলাম আমরা।
0: অড ওয়ান আউট, অড ওয়ান
1: আউট। এই রাউন্ডে আবারও একই নিয়ম, আপনাকে পাঁচটা জিনিসের নাম বলা হবে, সেই জিনিসগুলোর মধ্যে কোনটা অড সেটা আপনাকে বলতে হবে,
2: লজিক্যালি আমাদের সঙ্গে মিলতে হবে।
1: একদমই তাই,
3: ওই লজিকটাই হচ্ছে আসল
2: জীবনে, ওটা ছাড়া কিছু নেই দাদা, ওটা ছাড়া মেটাফিজিক্যাল।
3: এ ভাই, এ মেটা মেটা মেটা করে আমি পাগল হয়ে যাব, ঠিক পাগল হয়ে যাব, তখন কি হবে?
2: তখন কি আর হবে, তোকে সারা প্রোগ্রাম করতে হবে,
3: কষ্ট হবে
2: না রে? আমার হয় না,
3: দুমাস প্রোগ্রাম করেনি আমার, অর্ণবের জন্য কষ্ট হচ্ছিল, তারপরে গিয়ে আমি অর্ণবকে মানে
1: তমজিতের কথা শুনি, কি করছিস বলতো, তুই কেন তুই করছিস না, কেন আসছিস না কুইজ
3: ব্যাপারটা আমি ঠিক এতটা ভালো করেও বলিনি যে ভাই তুই কেন আসছিস না।
2: অর্ণব বাচ্চারা ভালো করে বলতে পারে না, আমি বিশ্বাস করি
1: সেটা আমি বলতে পারবো না, আমি তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট পড়াল দিয়ে চাপ হয়ে যাবে, তমজিতের সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট, তো সেই জন্য ও বলেছে খুব সুন্দর করে, যেভাবে বন্ধুরা বলে সেভাবেই বলেছে,
2: মানে তমজিত হচ্ছে অনুঘটক।
3: হ্যাঁ হ্যাঁ, শুধু ঘটক নই,
1: ধুর বাবু, ধুর বাবু ভালো লাগছে না তোকে ছাড়া, তমজিত এটাই বলেছে আমার। যাই হোক, তো আমি বললাম ঠিক আছে বাবু আমি আসছি।
3: মানে আমি কোন পুরুষকে বহুকাল বাদে বাবু বলে ডেকেছি,
2: বাবুজ লেটস প্রসিড।
1: আলো, আপেল, আলো না, আচ্ছা আচ্ছা, আপেল, আপেল, আম, কলা, মূলো, নাশপাতি, পাঁচটা ফল এর মধ্যে।
3: হ্যাঁ, মানে পাঁচটা ফলের মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে, আপেল, কলা, আম, মূলো, নাশপাতি।
1: 9903659992।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবো।

0: অড ওয়ান আউট, এবং এখানে কিন্তু আমরা অড ওয়ানকে আউট করে দিয়েছি
1: একদম।
0: সেটা কি অড ওয়ানটা?
1: অড ওয়ানটা হচ্ছে যে মূল, মানে এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা দিয়েছিলাম, আমি মূলকে তো ভালোবাসি না তাই জন্য,
2: কিন্তু
1: যারা এটা ভেবে উত্তর পাঠিয়েছেন উত্তর মিলে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা যেটা বলেছি যে আপেল, কলা, আম, মূলো, নাশপাতি, বাকিগুলো সবাই ওপরে মানে গাছে ঝুলে থাকে আর মূলো থাকে মাটির নিচে।
0: বেশ, তাহলে আমাদের অড ওয়ান আউটের কিন্তু মানে হয়ে গেল আজকে, কিন্তু সঠিক উত্তর কারা কারা দিল তাদের নামগুলো আমি বলবে। তবে তার আগে আবারও বলি যে আমাদের ইনস্টা কুইজ আর একটা প্রশ্ন কিছুক্ষণের মধ্যেই আসবে আমাদের ইনস্টা হ্যান্ডেল,
1: কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ পরে,
0: আধ ঘন্টা
1: ২৫-৩০ মিনিটের মধ্যে
0: আপনাকে ফলো করতে শুরু করুক। 107 FM রেনবো কলকাতা ফলো করতে কিন্তু ভুলবেন না
1: একদম।
2: উমা ফ্রম বালুরঘাট, সত্যজিৎ ফ্রম জলপাইগুড়ি, ডোমজুর ফ্রম হাওড়া,
1: যাক গোটা ডোমজুরের মানুষ উত্তর দিয়েছেন, ডোমজুর বিধানসভার মানুষ,
0: মূল ফ্রম মাটির তলা,
2: অখিলেশ ফ্রম ডোমজুর, এবং ব্যাকারুনি হাওড়া লিখেছিলেন আমি, ব্যাপারটা আমি করে লিখেছি। মেহেদি হাসান ফ্রম আন্দুল, প্রদীপ সেনগুপ্ত ফ্রম ব্যান্ডেল, সুস্মিতা মোহন্ত ফ্রম নদিয়া, অসীম ঘোষ ফ্রম নলপুর, অজয় কুইটি ফ্রম কোলাঘাট, ভীষণই কিউট একটা নাম, সঞ্জয় দাশগুপ্ত ফ্রম মেদিনীপুর, রাজা দত্ত ফ্রম লেকটাউন চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে।

0: 3 পয়েন্ট পাজল আমাদের যে রাউন্ড, এই রাউন্ডে আমরা যেটা করবো ভেবেছিলাম করি আর কি, আপনাকে একটু পাজল করে দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা করবো না। আমরা আপনাকে তিনটে ক্লু দেবো। ফার্স্ট ক্লু একটা গান,
1: সেকেন্ড পাজল হওয়ার মতো কোশ্চেন হয়ে গেছে,
0: তাই তাই ও, তাহলে আমি আবার আমার কথা ফিরিয়ে নিচ্ছি, পাজল করব বল।
1: মানে আমি পাজল হয়ে গেছিলাম এটা করতে গিয়ে।
0: তিনটে ক্লু এবং প্রত্যেকটা ক্লু এর পর একটা করে গান, এবং আপনাকে বলতে হবে যে মানে উত্তরটা কি।
1: এর মধ্যে একটা কিন্তু আছে, যে কিন্তুটা প্রত্যেক সপ্তাহেই থাকে, আপনি ভাববেন না যে সেই কিন্তুটা এখন নেই, তাই জন্য আনন্দ পাবেন, এরকম হবে না। কিন্তুটা হচ্ছে, আপনি যদি প্রথম ক্লুতে আপনার মনে হয় যে আপনি সঠিক উত্তর জানেন, ভাই ভেজ দে ইয়ার, আনসার ভেজ দে, মানে এরকম করে আপনি উত্তর পাঠিয়ে দিয়েছেন, তারপরে আপনার সেকেন্ড ক্লুতে গিয়ে মনে হলো না রে এটা নয় ঠিক উত্তরটা পাঠা, তখন যেই আপনি এডিট মেসেজ অথবা ওই ডিলিট মেসেজ ইত্যাদি করবেন সেগুলো আমরা দেখতে পাবো, তাই এডিট মেসেজ বা ডিলিট মেসেজ এগুলো নেওয়া হবে না। যদি আপনার মনে হয় ফার্স্ট ক্লুতে আপনি সঠিক উত্তর জানেন না, সেকেন্ড ক্লুয়ের জন্য অপেক্ষা করুন, সেকেন্ড ক্লুতে যদি মনে হয় তাও আপনি জানেন না, তাহলে থার্ড ক্লুয়ের জন্য অপেক্ষা করুন, থার্ড ক্লুতে গিয়ে যদি মনে হয় আপনি তাও উত্তরটা জানেন না, তাহলে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করুন, কিন্তু ভুল উত্তর পাঠিয়ে ওই মানে নিজের বিপদ নিজে ডাকবেন না।
2: এখানে এটা প্রেম থেকে বিয়েতে জার্নি করার মতো আর কি।
1: হ্যাঁ, মানে যদি মনে হয় যে প্রেমের পরে আপনি অপেক্ষা করবেন, তাহলে বিয়ে করুন,
2: হচ্ছে না, সেকেন্ড প্রেমেও হচ্ছে না, থার্ড প্রেমেও হচ্ছে না, এবার মনে করলেন বিয়েটা করে ফেলি, তারপর দেখলেন গন্ডগোল হয়ে গেল,
1: তখন বিয়ের পরে আবার অপেক্ষা করবেন না, বিয়ের পর আবার প্রেম করবেন,
2: বাকিটা লাভ জাংশনে হবে, যাই হোক।
1: আমার মতো এত মানে এত বড় প্রেমিক পুরুষ কজনই বা দেখেছে,
2: ভগবান বলেছে।
1: ফার্স্ট ক্লু বলছে, এটি একটি গ্রাম যার অবস্থান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানাবর্তী অঞ্চলে। হ্যাঁ,
0: এটি একটি গ্রাম যার অবস্থান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চলে। মানে হাজার হাজার গ্রামের নাম ধর লোকজন বলে দেবে,
2: আরে ওইটাই তো, এটাই তো খেলা, প্রথম প্রেমে কে বিয়ে করে,
0: সেকেন্ড আমি করেছি 9903653992 তে WhatsApp বা SMS করে জানান, যদি না পারেন আমরা সেকেন্ড ক্লু নিয়ে ফিরছি।

3 point puzzle. 3 point puzzle এ আমরা ছিলাম 3 point puzzle এর প্রথম ক্লুতে আমরা বলেছিলাম এটি একটি গ্রাম যার অবস্থান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চলে। সেকেন্ড ক্লু বলছে এই গ্রামের নামটি একটি তুর্কি শব্দ, সেই নামের অর্থ চাঁদের চারপাশের আলো। মানে এই চাঁদের চারপাশের আলোয় শব্দটা বা গ্রামের নামটা একটু পরিষ্কার হচ্ছে, তাই বুঝতে যদি পারেন তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। 3 point puzzle.
1: থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট দুটো ক্লু কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবং ফার্স্ট ক্লু যেটা ছিল এটি একটি গ্রাম যার অবস্থান পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চলে, এবং সেকেন্ড ক্লু ছিল এই গ্রামের নামটি একটি তুর্কি শব্দ, সেই নামের অর্থ চাঁদের চারপাশের আলো।
2: এবং থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু বলছে এই গ্রামটি পুরুলিয়ায় সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত।
1: এই গ্রামটি পুরুলিয়ায় সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। দিস ইজ দ্য ফাইনাল ক্লু।
2: হ্যাঁ, এবার আমরা একটু চাঁদের আলোর গান শুনবো।
1: 9903653992 যদি আপনি উত্তর না দিয়ে থাকেন তবেই আপনি উত্তর দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। আমরা ফিরবো একটা গানের পরেই।

0: 3 point puzzle. ব্যাপারটা হচ্ছে যে
1: বৃষ্টি হবে,
0: কিন্তু না কলকাতায় না, কোচবিহার
1: আলিপুরদুয়ার। সবসময় তোরা কলকাতা নিয়ে ভাবিস,
0: বলতে দে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। কাজেই খুব সাবধানে বাড়ি থেকে বেরোবে, আমার বেরোনোর দরকার নেই, কুইজওয়ালা চলছে।
2: মৎস্যজীবী যারা নদীর কাছাকাছি আছেন অবশ্যই থাকবেন না, তারা একটু বাড়িতে চলে যাবেন,
0: একদম
2: একটু না ভীষণ ভাবে বাড়িতে চলে যাবেন।
0: ব্রিস্কি না এখন, হ্যাঁ রাতও হয়ে গেছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ওয়েদার আপডেট। কলকাতার আপাতত কোনো আপডেট নেই, কবে কবে বৃষ্টি হবে বা আদৌ হবে কিনা জানি না, কিন্তু যেখানে হবে সেখানে বলে দিলাম।
2: কলকাতাটা স্যাড জায়গা হয়ে যাচ্ছে,
1: এই জন্য ভাবছি থাকবো না।
2: তুমি কোথায় যাবে? ব্যাংকক
1: থাকে কি রবি শাস্ত্রী ইন্টারভিউ দেখে?
2: রবি শাস্ত্রী কেন, একটা সিনেমা হয়েছিল বাই বাই ব্যাংকক।
1: সে তো হয়েছিল না, রবি শাস্ত্রী বলেছে যে, রবি শাস্ত্রীকে জিজ্ঞেস করেছে যে কি জানো হোয়াট ইজ দ্য বেস্ট পিচ, না এরকম কি একটা জিজ্ঞেস করেছিল, একটা শব্দ উত্তর দিয়েছিলেন থাইল্যান্ড।
0: আমরা এই যে রাউন্ডটার উত্তরটা কি সেটা বল।
1: আমরা যে রাউন্ডটায় ছিলাম থ্রি পয়েন্টস পাজল, এবং সেইখানে উত্তর বলছে যে আমরা যে তিনটে ক্লু দিয়েছিলাম, সব ক্লু মেলানোর পরে আমরা জানতে পেরেছি যে এই গ্রামটায় আম্রপালি ঘুরতে গিয়েছিল, গ্রামটার নাম হচ্ছে তুলিন।
2: রাইট, ভীষণ মিষ্টি একটা গ্রাম, ভীষণ ছোট্ট একটা গ্রাম। ইনফ্যাক্ট আমার মনে হয় পুরুলিয়ার একদম লাস্ট স্টেশন ঝালদার পরে হচ্ছে তুলিন।

0: আমি খুব ভুল না হই, সেখানে একটা মানে স্টেশনও আছে ছোট করে। তো যাই হোক, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, শ্রাবণী ব্যানার্জি ফ্রম কলকাতা, অনিশা সাহা ফ্রম কৃষ্ণনগর, লিপি সরকার ফ্রম সরসুনা, বিজয় কুমার দাস ফ্রম অন্ধ্রপ্রদেশ, বিদিতা বড়ুয়া ফ্রম বেহালা, সুরঞ্জনা সরকার ফ্রম সরসুনা, শঙ্কর চন্দ্র দে ফ্রম বারাসাত, কৃষ্ণনাথ শীল ফ্রম কোন্নগর, অমিত মৈত্র ফ্রম কলকাতা 71। আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন চৈতালি দে ফ্রম হাওড়া।
1: আর আমরাও আস্তে আস্তে নেক্সট রাউন্ডে চলে যাই, চলো। ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন। ভয়েস ভিশনে আমরা কোনো সেলিব্রিটির কণ্ঠস্বর শোনাই এবং সেখানে আমরা জিজ্ঞেস করি যে কার কণ্ঠস্বর শুনলেন। এটাই খুব সহজ প্রশ্ন থাকে, যদি চিনতে পারেন তাহলে আপনারও চান্স থাকছে ফাইনালে উঠে যাওয়ার। মানে সরাসরি নয়, অবশ্যই আপনাকে সেমিফাইনাল ঘুরে তারপরে ফাইনাল খেলতে হবে। কিন্তু এখন আমরা যে ভয়েসটা শোনাবো সেটা কার ভয়েস, এটা আপনাকে চিনতে হবে। দুজনের ভয়েস আমরা শোনাবো। ফার্স্ট রাউন্ডে কারটা শোনাচ্ছি,
2: যার খুশি তোর যার ইচ্ছে।
1: বেশ, চলো তাহলে শোনা যাক।
3: এটা জাস্ট শখের আর কিছুই নয়। আমার একটা বক্স ক্যামেরা ছিল, মানে বাবার এগুলো ছবি তুলতেন, তো এরকম হয়তো বললেন যে এরকম ক্যামেরাটা ধরো, আমি ওখানে যাচ্ছি একটা ছবি নাও, এরকম নিতাম। তারপরে কিনে দিলেন একটা মিনোলটা, সেটা বিদেশ থেকে, একটা মিনোলটা অটোফোকাস মোটরাইজড।
4: আচ্ছা,
3: তারপরে আস্তে আস্তে আমি সেইটা নিয়েই ছবি তুলতাম। প্রথম যে জঙ্গলে যাই দ্যাট ওয়াজ বেতলা, তখনও ওই ক্যামেরাই।
5: Voice Vision, Voice Vision, Voice

0: Voice Vision. Voice Vision. Voice Vision. আমরা এই মুহূর্তে ভয়েস ভিশন রাউন্ডে রয়েছি এবং এই রাউন্ডে আমরা প্রথমে শুনিয়েছিলাম যার ভয়েস, তিনি আমাদের ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা, ফেলুদা সব্যসাচী চক্রবর্তী, এবং তাদের মানে যারা সঠিক উত্তর দিলেন তাদের নাম নিয়ে তো আম্রপালি তৈরি,
1: একদম
2: একদম তৈরি। সঞ্জয় দাশগুপ্ত ফ্রম মেদিনীপুর, সেবাব্রত মাইতি, কি সব করছে আমার সামনে, যাই হোক, সঞ্জয় দাশগুপ্ত ফ্রম মেদিনীপুর, সেবাব্রত মাইতি ফ্রম নন্দকুমার, টিতু জানা ফ্রম চামরাইল, স্বপন কর্মকার ফ্রম বারাসাত, লিপি সরকার ফ্রম সরসোনা, প্রদীপ সেনগুপ্ত ফ্রম ব্যান্ডেল, তুম্পা দাস ফ্রম পূর্ব বর্ধমান, সুস্মিতা মহন্ত ফ্রম নদিয়া, মনোময় মহন্ত ফ্রম কৃষ্ণনগর, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন মৃণাল কর্মকার ফ্রম বারাসাত।
1: এই হাততালি টিমটা কোথায় গেল?
0: হাততালি টিম এই যে হাততালি কই গেল? তো ব্যাপার হচ্ছে আমরা বারবার বলছিলাম যে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেটা ফলো করুন। কেন ফলো করতে বলছিলাম, কারণ অলরেডি একটা প্রশ্ন সেখানে আমরা দিয়ে দিয়েছি এবং খুব শিগগিরই সেখানে আমরা সেকেন্ড প্রশ্নও দিতে চলেছি। কিন্তু তার আগে আমরা ভয়েস ভিশন রাউন্ডের আরেকটা প্রশ্ন আছে, সেটা বরং খেলে নিই।
1: চলো তাহলে খেলে নিই।
0: ভয়েসেশন রাউন্ডে আবারও সেম একই জায়গায় আমরা যাবো, আমরা একটা অডিও ক্লিপ শোনাবো এবং সেটা শুনে আপনাকে বলতে হবে যে ভয়েসটা কার, এবং তারপর 9903653992 হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাতে হবে।
1: চলো তাহলে শুনে ফেলি।
0: চলো ভয়েস ভিশন। ভয়েস

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন,
1: ভয়েস ভিশন আমরা শুনছিলাম এতক্ষণ, এবং ভয়েস ভিশনের পর আমরা একটা গানের ব্রেকও দিয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে যে ভয়েস ভিশনে যার গলা আমরা শুনলাম তার সঙ্গে অনেকেই অন্যান্য গলা মিলিয়ে ফেলেছেন, যেমন দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, এরকম অনেকগুলো আনসার এসেছে। বাট গলাটা আর কেউ নয়, নন আদার দ্যান রশ্মিকা মন্দানা। এবং এই রশ্মিকা মন্দানা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে হলেন ননী পাল ফ্রম মেদিনীপুর, শিলভদ্র সেন ফ্রম মণিগ্রাম, নীলকুঞ্জ মাইতি ফ্রম নবগ্রাম, সাহিব মুন্সি ফ্রম ডেবরা, সুমিত দাস ফ্রম সন্তোষপুর, ফাল্গুনী দাস ফ্রম খর্দা, মিতালী রথ ফ্রম চণ্ডীপুর, মুনমুন দাস ফ্রম যাদবপুর। আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন পবন কুমার সিং ফ্রম বাঁশদ্রোণী। হাতালি হাতালি পবন কুমার সিংকে অনেক অনেক শুভেচ্ছা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা কি এরপরে ইনস্টাগ্রামে যাব?
2: একদম, আমরা এখন ইনস্টা কুইজে যাব।
1: রাইট, ইনস্টা কুইজে যেটা হবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা কোয়েশ্চেন পোস্ট করা হয়ে গেছে, সেখানে কমেন্টে কোনো আনসার দেবেন না, যাই আনসার দেবেন সেটা ডিএম করবেন, অর্থাৎ ডিরেক্ট মেসেজে আপনি আপনার আনসার দেবেন। সেইখান থেকে আমরা 10 জনকে বেছে নেব, যারা যারা সঠিক উত্তর দেবেন। সেই সঠিক উত্তর বেছে নেওয়ার পর আমরা আবার এরকমভাবেই যেরকম 10 জন বলেছেন সেরকম সেখান থেকে আরেকজন চলে যাবেন সেমিফাইনাল রাউন্ডে, ডিরেক্ট মেসেজ করবেন, ঠিক আছে? আর ইনস্টা কুইজে যেটা হয় সেটা হচ্ছে 107 FM রেনবো কলকাতার যে ইনস্টাগ্রাম পেজটা রয়েছে সেখানে কিন্তু ইনস্টাগ্রামে কুইজটা আপলোড করা হয়। আনসারটা আমরা মুখে বলবো না, সেটা এই রাউন্ডটা খেলে নেওয়ার পরে আনসারটা আমরা সঠিক সময় ইনস্টাগ্রামেই পোস্ট করে দেব। আবার বলছি, দয়া করে কমেন্ট করবেন না আনসার, অবশ্যই ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে মেসেজ করবেন, তাছাড়া কিন্তু অন্য কোনো উপায় আনসার দেওয়ার উপায় নেই।

0: আমরা ছিলাম ইনস্টা কুইজে, এবং ইনস্টা কুইজ থেকে আমরা যে উত্তর পেয়েছি সঠিক উত্তর সেটা এখনও পোস্ট হয়নি, হয়তো পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এবং তখন আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। তাহলে আমরা বলি সঠিক উত্তর কারা দিয়েছেন।
1: সঠিক উত্তর দিয়েছেন হচ্ছে একদম 10 জনই সঠিক উত্তর দিয়েছেন, তার মধ্যে তার মানে যারা আর কি মানে হ্যাঁ 10 জনই সঠিক উত্তর দিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে, একটা ক্লু দিই, সেটা হচ্ছে যে দুটো দেশের মানে দুটো দেশের পতাকা ছিল ব্যাপারটায়, তো যারা একটা দেশের নাম বলেছেন।
0: না, অ্যাকচুয়ালি একটুখানি গোলমাল হয়ে গেছে, সেটা হচ্ছে উত্তরটা যেটা, এখানে দুটো দেশ নয়, ওটাই

0: দেশ।
1: হ্যাঁ মানে হ্যাঁ মানে দুটো নাম ছিল আর কি, কিন্তু যারা যারা একটা নাম বলেছেন আমরা স্ট্রিক্টলি প্রত্যাখ্যান করেছি তাদেরকে। যাই হোক, সুলগ্না বসু ফ্রম বড়নগর, সঙ্গমিত্রা ঘোষ ফ্রম কাকিনাড়া, প্রদীপ সেনগুপ্ত ফ্রম ব্যান্ডেল, পরমা মিত্র ফ্রম ভবানীপুর, স্বপ্না কর্মকার, কৌশা পাল ফ্রম হাওড়া, ফাল্গুনী দাস ফ্রম খর্দা, নিবেদিতা সাউ ফ্রম কেতুগ্রাম, কণিকা পাল ফ্রম নন্দীগ্রাম, আর রাজেশ ভার্মা ফ্রম বেহালা চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে।
0: তাহলে আজকের মতো ইনস্টা কুইজ শেষ হয়ে গেল। ইনস্টা রাউন্ডে আর কিছু রইল না বাকি, কিন্তু এখনো কিছু রাউন্ড বাকি আছে। চলো তাহলে যাই পরের রাউন্ডে। পরের রাউন্ড কি বলছে?
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
0: লাইটস ক্যামেরা ডায়লগ। এখানে গোটাটাই হচ্ছে সিনেম্যাটিক রাউন্ড। আমরা সিনেমার কোনো সিন, সেখান থেকে সিন যেটা থাকে আর কি, সেই অংশ আপনাকে শোনাই এবং সেখান থেকে প্রশ্ন থাকে।
1: সিনেমার সিনের ডায়লগ শোনানো হয় এবং সেখান থেকে প্রশ্ন করতে পারি কোন সিনেমার ডায়লগ, কে বলছেন ডায়লগটা, অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। বাট এখন আমরা তৈরি হয়েছি লাইট ক্যামেরা ডায়লগের জন্য, তাই তো?
0: একদম, আমরা তৈরি হয়েছি আর আমরা একটা অংশ শোনাবো। সেখান থেকে আপনাকে বলতে হবে যে যার ভয়েস আপনি শুনলেন সেটা কার ভয়েস, এটাই আপনাকে বলতে হবে, এটাই আজকের প্রশ্ন। তাহলে শোনা যাক।
2: Light, camera, dialogue. Light, camera, dialogue.
3: এই পুলিশের খাকি পোশাকটা যদি আপনি না পরে থাকতেন স্যার, তাহলে আপনাকে ঠিক ঠিক আমি জবাব দিতাম।
4: What?
3: Yes, sir. আপনারা খাকি পোশাক আর পিস্তল নিয়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না, যা খুশি বলেন আর যা খুশি করেন।
2: Light, camera, dialogue.

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: লাইটস ক্যামেরা ডায়লগে আমরা শুনিয়েছিলাম ভিক্টর ব্যানার্জির ভয়েস, সিনেমার নাম প্রতিকার। এবং এই ডায়লগটা চিনতে পেরেছে কতজন, মানে
2: অনেক অনেকে চিনতে পেরেছেন, তাদের মধ্যে প্রথম 10 জন যারা অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, জনারণ অনারণ্য ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুর থেকে, সাহেব মুন্সি রেবরা থেকে, মিতালি রথ চণ্ডীপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, এবং হাততালি পেতে পেতে যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন স্বপ্না কর্মকার বারাসাত থেকে।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
6: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: লাইট ক্যামেরা, লাইটস ক্যামেরা ডায়লগের আমাদের প্রথম প্রশ্ন আমরা শুনিয়ে দিয়েছি, এবার সেকেন্ড প্রশ্নে আমরা যাব।
2: সেকেন্ড প্রশ্ন হচ্ছে সেম, আমরা সিনেমার নামই জিজ্ঞেস করবো, তাই তো?
1: সিনেমার নামই জিজ্ঞেস করি, কারণ আগেরটা যেহেতু আমরা মানে কার লিপে আমরা শুনছি সেটা জিজ্ঞেস করি, যে আমরা এখানে সিনেমার নামই জিজ্ঞেস করবো।
2: বেশ চলো তাহলে শোনা যাক,
1: চলো।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
7: হাম মর্দ হ্যায় জসকিরত, পেদা হোনে সে মৌত তক হামারা কর্তব্য হ্যায় লড়না, আপনে মকসদ কে লিয়ে, আপনে সপনো কে লিয়ে, আপনে হক কে লিয়ে, আপনো কে লিয়ে, ইয়ে হামারা ধর্ম হ্যায় আর ইসকে লিয়ে হমে কোই শাবাশি ইয়া মেডেল নাহি মিলতা।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
1: লাইটস ক্যামেরা ডায়লগ আমাদের যে আজকের ফিল্মি রাউন্ড, এবং এই রাউন্ডের সেকেন্ড প্রশ্নটাও কিন্তু অলরেডি আমরা দিয়ে দিলাম,
2: একদম সেকেন্ড প্রশ্নটা দিয়ে দিয়েছিলাম। সেকেন্ড প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে ধুরন্ধর টু, এই সিনেমার একটা অংশ শোনানো হয়েছিল। আমরা বেশিরভাগের উত্তর পেয়েছি ধুরন্ধর, শুধুমাত্র ধুরন্ধর সেটা কিন্তু আমরা নিয়ে নিই। তার মধ্যে 7 জনকে আমরা পেয়েছি যারা সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ ধুরন্ধর টু বলেছেন। তারা হলেন সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, সাহেব মুন্সী রেবরা থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, ইন্দ্রজিৎ কর্মকার বারাসাত থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, এবং হাততালি পেতে পেতে যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে আকাশ হাজরা। অনেক অনেক অভিনব।

0: নন্দন আকাশকে। আর আমরা কি পরের রাউন্ডে যাব?
1: আমরা পরের রাউন্ডে তো অবশ্যই যাব, এবং এই রাউন্ডটার জন্য অনেকেই অনেক সময় ওয়েট করে থাকেন, এবং সেই রাউন্ডেই আমরা এবার যাব। চলো যাওয়া যাক।
2: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
1: ডিটেকটিভ ডায়েরি, এই যে আমাদের রহস্যের রাউন্ড, এই রাউন্ডে আমরা কি করি?
0: এই রাউন্ডে আমরা একটা রহস্য ঘুনিয়ে তুলি আর কি।
3: মিস মার্পল হতে হবে আপনাকে, আগাতা ক্রিস্টি হতে হবে, তার সঙ্গে আপনি
0: আরো কি কি সব যা যা মিস করতে চান,
3: ফেলুদা, কিরিটি, যা যা পৃথিবীতে আছে সব হয়ে গেল।
1: হ্যাঁ, কিন্তু আজকে যে রহস্যটা রয়েছে তার জন্য কিন্তু সত্যি আপনাকে এরকমই কোন গোয়েন্দা চরিত্রের, মানে একদম কি বলবো, মানে হুবহু এরকম ভাবেই আপনাকে কিন্তু কেসটা সলভ করতে হবে। কারণ আজকের রহস্যটা একটু ভালো করে শুনতে হবে, এবং এখানে কিন্তু ক্লুটা আপনাকে অ্যানালাইজ করতে হবে যে কি ক্লু হবে, মানে এখানে ক্লু রয়েছে, ক্লুটা আপনাকে খুঁজে নিতে হবে। এটা কিন্তু খুব ডিরেক্ট না চা অমুক কারেন্ট চলে গেছিলো ওই সময় বলেছিল আলোতে বই পড়ছিল, এরকম নেই ক্লুটা। এখানে ক্লুটা ভালো করে বুঝতে হবে, আপনাকেই অ্যানালাইজ করতে হবে যে কে অপরাধী। আপনি পারবেন, আপনি চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। আপনাকে বুঝতে হবে যে কে অপরাধী হতে পারে, তার সমস্ত মেটেরিয়াল, সমস্ত এলিমেন্ট তার মধ্যেই, প্যাসেজের মধ্যেই রয়েছে, কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে, ক্লু থেকে অ্যানালাইজ করতে হবে। ক্লু সরাসরি দেওয়া নেই এখানে।
0: বেশ, তাহলে শোনা যাক,
1: চলো।
2: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: শহরের একটি বিখ্যাত মিউজিয়ামে এক অমূল্য প্রাচীন ব্রোঞ্জের মূর্তি রাখা ছিল। এক সকালে দেখা গেল মূর্তিটি উধাও। মিউজিয়ামের অ্যালার্ম বাজেনি, দরজা জানালাও অক্ষত। শুধু 9:47:30 জন্য সিসিটিভি অফ হয়ে গেছিল। পুলিশ গ্যালারিতে গিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। মিউজিয়াম কিউরেটর সৌম্য জানায় ও রাত 8:00 গ্যালারি ঘুরে দেখে রিপোর্ট দিয়ে বেরিয়ে যায়। তখনও অবধি মূর্তিটা ছিল। সিকিউরিটি গার্ড প্রদীপ জানায় ও 9:00 পরে নতুন কাউকে ঢুকতে দেয়নি, শুধু সরকারি একজন ফটোগ্রাফার ছবি তুলছিল ভেতরে। সরকারি ফটোগ্রাফার রাজীব জানায় সে 10:10 মূর্তিটার একটা ফটো তুলেছে, তখনও অবধি মূর্তি চুরি যায়নি। পুলিশ চাইলে সে নিজের ল্যাপটপে ছবিটা দেখাতে পারে, ছবিতে টাইম স্ট্যাম্প বসানোই আছে। এবং মিউজিয়াম ক্লিনার সর্বরী জানায় সেই সকালে পরিষ্কার করতে এসে দেখে মূর্তিটা নেই, তারপরেই সিকিউরিটিকে খবর দেয়, সে আর কিচ্ছু জানে না। পুলিশ এই ঘটনা শুনে অপরাধীর পরিচয় বুঝতে পারে। আপনি কি বুঝতে পেরেছেন? জানান আমাদের 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা SMS করে।
2: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: শহরের একটি বিখ্যাত মিউজিয়ামে এক অমূল্য প্রাচীন ব্রোঞ্জের মূর্তি রাখা ছিল। এক সকালে দেখা গেল মূর্তিটি উধাও। মিউজিয়ামের অ্যালার্ম বাজেনি, দরজা জানালাও অক্ষত। শুধু 9:47 30 সেকেন্ডের জন্য সিসিটিভি অফ হয়ে গেছিল। পুলিশ গ্যালারিতে গিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। মিউজিয়াম কিউরেটর সৌম্য জানায়, ও রাত 8:00 গ্যালারি ঘুরে দেখে রিপোর্ট দিয়ে বেরিয়ে যায়। তখনও অবধি মূর্তিটা ছিল। সিকিউরিটি গার্ড প্রদীপ জানায়, ও 9:00 পরে নতুন কাউকে ঢুকতে দেয়নি, শুধু সরকারি একজন ফটোগ্রাফার ছবি তুলছিল ভেতরে। সরকারি ফটোগ্রাফার রাজীব জানায়, সে 10:10 মূর্তিটার একটা ফটো তুলেছে, তখনও অবধি মূর্তি চুরি যায়নি। পুলিশ চাইলে সে নিজের ল্যাপটপে ছবিটা দেখাতে পারে, ছবিতে টাইম স্ট্যাম্প বসানোই আছে। এবং মিউজিয়াম ক্লিনার সর্বরী জানায়, সেই সকালে পরিষ্কার করতে এসে দেখে মূর্তিটা নেই, তারপরেই সিকিউরিটিকে খবর দেয়, সে আর কিচ্ছু জানে না। পুলিশ এই ঘটনা শুনে অপরাধীর পরিচয় বুঝতে পারে। আপনি কি বুঝতে পেরেছেন? জানান আমাদের 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা SMS করে।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Detective Diary.
2: এই রহস্য ঘেরা রাউন্ডে আমরা যে প্রশ্নটা করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তর কজন দিতে পেরেছি জানি না, মোটামুটি 10 জনকে তুমি পেয়েছো।
3: হ্যাঁ, পেয়ে গেছি।
2: খুব মানে বক্তব্যটা ছিল এরকম যে ডিরেক্ট বলা নেই, কিন্তু একটা হিন্ট দেওয়া আছে যে 9:47 সিসিটিভি বন্ধ হয়ে গেছে, কিন্তু ফটোগ্রাফার বলছে 10:10 ছবি তুলেছি, আমার কাছে টাইম স্ট্যাম্প আছে, আমি ল্যাপটপ খুলে দেখিয়ে দিচ্ছি। এবার এই টাইম স্ট্যাম্প তো এডিট করেও বসানো যায়, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই, কাজেই ওই যে সিসিটিভি ফুটেজ বন্ধ হয়ে গেছে সেখানেই নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো যাই হোক, এই নিয়েই আমাদের আজকে রহস্য, এবং ফটোগ্রাফার রাজীব এখানে অপরাধী এবং সেটা আইডেন্টিফাই করেছে অনেকেই।
3: রাইট,
4: একদম।
3: সত্যজিৎ চক্রবর্তী ফ্রম জলপাইগুড়ি, অনেশা সাহা ফ্রম কৃষ্ণনগর, গোপাল দত্ত ফ্রম নিউ আলিপুর, সঞ্জয় দাশগুপ্ত ফ্রম মেদিনীপুর, বৈশাখী রায় ফ্রম ডোমজু, সঙ্গমিত্রা ঘোষ ফ্রম কাকিনাড়া, অভিজিৎ মান্না ফ্রম হাওড়া, গৌতম ব্যানার্জি ফ্রম বেহালা, কৌস্তব পাল ফ্রম হাওড়া, সুস্মিতা মহন্ত ফ্রম নদিয়া, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন সত্যজিৎ চক্রবর্তী ফ্রম জলপাইগুড়ি।
2: আমরা পেয়ে গেলাম আমাদের সমস্ত আজকের যে সেমিফাইনালিস্ট, তাদের সবাইকেই পেয়ে গেলাম, এবং এদেরকে নিয়ে আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড তো খেলবো, তবে তার আগে এরা কারা নামগুলো শুনবো।
4: বিদিতা বড়ুয়া বেহালা থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, কবিতা প্রামাণিক বেলগাছিয়া থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, আশিস জানা বারুইপুর থেকে, শেখ ফারহিন বাঁকড়া থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, ঝুমা সাহা কবরডাঙ্গা থেকে, চৈতালি দে হাওড়া থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, পবন কুমার সিং বাঁশডনি থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, আকাশ হাজরা দমদম ক্যান্টনমেন্ট থেকে, অরিজিৎ জানা গড়িয়া থেকে, শ্রাবণী ব্যানার্জি জায়গার নামটা ঠিক আছে, যখন উত্তর আমি শ্রাবণী ব্যানার্জিকে অনুরোধ করবো যখন এরপরে আপনি নিউজ ফ্ল্যাশ রাউন্ডে উত্তর দেবেন, আপনার ঠিকানা সহ উত্তরটা পাঠাবেন, এবং সত্যজিৎ চক্রবর্তী জলপাইগুড়ি থেকে। এই 18 জনকে নিয়ে আমরা খেলব আমাদের
5: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ,
2: নিউজ ফ্ল্যাশ। নিউজ ফ্ল্যাশ রাউন্ডে যেটা আমরা করি, আমরা নরমালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন রাখি, এবং আজকেও সেরকমই নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুই প্রশ্ন রাখছিস।
4: একদম, মানে খুব কারেন্ট অ্যাফেয়ার্স।
2: বুঝতেই পেরেছি, এবং তার সঙ্গে নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ ফুটবল,
3: বিশ্বকাপ জ্বর চলছে ভাই, কিছু করার নেই, দিয়ে শুতে হচ্ছে।
4: হ্যাঁ, মানে এই যে আর কিছুক্ষণ পরেই আমরা ঝাঁপিয়ে পড়ব।
3: আমি হচ্ছি, দেখো ক্লাস 10 এ যখন পড়তাম তখন স্পেনকে জিততে দেখেছিলাম, এবং তখন ক্যাসিয়াসকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম, তারপর থেকে বুঝলাম স্পেনকেই সাপোর্ট করব, কিন্তু
4: তারপর কি হলো,
3: এই বিশ্বকাপে স্পেনের যা অবস্থা।
4: আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথমবার ফুটবল বিশ্বকাপ খেলছে কেপ ভার্দে, তাদের গোলকিপার প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে স্পেনকে আটকে দিয়েছেন, ম্যাচ ড্র হয়েছে, কি নাম এই গোল রক্ষকের?
2: আরে বাস, ব্যাপারটা হচ্ছে ধরতি দুর্দান্ত খেলেছেন, প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলছে কেপ ভার্দে, এবং তাদের গোলকিপার প্রথম ম্যাচে দারুণ খেলে স্পেনকে আটকে দিয়েছেন, ম্যাচ ড্র হয়েছে, কি নাম এই গোলকিপারের? পুরো নাম যদি না বলতে পারেন, কি নামে আমরা তাদেরকে চিনি সেই নাম্বারটা বললে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে আমাদের আছে তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
3: আমরা বলে দেব পুরো নাম।
2: আপাতত আমরা একটা গানে যাচ্ছি, গানের পর ফিরছি আমাদের যে সেমিফাইনালিস্ট প্রথম 3 জন কারা হলে তাদের নিয়ে ফিরছি।

0: নিউজ ফ্ল্যাশ নিউজ ফ্ল্যাশে আমরা রয়েছি এবং নিউজ ফ্ল্যাশের যে উত্তর, এই হ্যাঁ উত্তর, সেটা আমরা একটু বলে দিই। চলো,
1: সঠিক উত্তর হচ্ছে জোসিমার হোসে এভোরা ডায়াস, নোন অ্যাজ ভাজিনা।
0: লাইটনিং রাউন্ডে আমাদের ফাইনাল রাউন্ড, এই রাউন্ডে আমাদের কারা কারা, মানে কাকে কাকে আমরা পেলাম ফাইনালি সময়ের মধ্যে, প্রথম তিনজন ফাইনালিস্ট কারা, তাদের নামগুলো তো এবার বলতেই হবে।
2: বলে ফেলো।
0: শেখ ফরহিন বাঁকড়া থেকে, ঝুমা সাহা কবরডাঙ্গা থেকে, এবং

0: পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে।
1: পরের রাউন্ডটা যে রাউন্ড রয়েছে লাইটনিং রাউন্ড, সেটা কিন্তু খেলবেন এদের তিনজনের বাইরে আর কেউ নয়।
0: হ্যাঁ, বাকিদের জন্য বং কানেকশন ফিরছে খুব তাড়াতাড়ি। তবে তার আগে আপাতত লাইটনিং রাউন্ডের নিয়মটা একটু বলি।
2: নিয়মটা আপনি একটা কাজ করুন, এই তিনজন আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটে যান, আমাদের এফ এম রেনবোর যে হোয়াটসঅ্যাপটা আপনি সেভ করেছেন সেই এফ এম রেনবোর হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আপনি 1 2 3 4 5 করে লিখে রাখুন, এবং চার এবং সেখানে আমরা যে প্রশ্নগুলো করব আপনি শুধুমাত্র উত্তর টাইপ করে পাঠিয়ে দেবেন, আর কিছুই করবেন না, শুধুমাত্র উত্তর টাইপ করে পাঠাবেন। এখানে একটা বলে রাখার বিষয় যে প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন +5, প্রতিটি ভুল উত্তরের জন্য আপনি পাবেন -5, আর যদি আপনি পাস করেন তাহলে আপনার কোনো স্কোর প্লাস অথবা মাইনাস হবে না। কিন্তু ওই যে এখানে একটি কিন্তু আছে, কিন্তুটি হচ্ছে গান শুরু হওয়ার, আমরা এক মিনিট জুড়ে প্রশ্নগুলো বলবো গান শুরু হওয়ার আগে, গান যেই মাত্র শুরু হবে আপনার প্রতি মিনিটে -3 করে কাটা হবে, অর্থাৎ আপনার আপনাদের গান শুরু হলো 11:52 এবং আপনি উত্তর পাঠালেন 11:53, অর্থাৎ আপনার স্কোর গিয়ে দাঁড়িয়ে গেল তখন -6। আমরা প্রশ্ন বলার পরে এক মিনিট জুড়ে প্রশ্ন বলবো, সমস্ত যতবার রিপিট করা সম্ভব আমরা করব, তার মধ্যে আপনাকে সবকটি প্রশ্নের উত্তর পাঠাতে হবে, গান শুরু হওয়া মাত্র -3 করে কাটা শুরু হবে প্রতি মিনিটে।
0: তাহলে আমরা শুরু করি, টাইমার
2: শুরু করো,
0: চল।
2: প্রথম প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, রেডিওর আবিষ্কর্তার নাম কি? তৃতীয় প্রশ্ন, এশিয়ার উচ্চতম শৃঙ্গের নাম কি? চতুর্থ প্রশ্ন, কোনো তরলের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এবং পঞ্চম প্রশ্ন, মৈশুর ও দশেরা কোন রাজ্যের উৎসব?
1: প্রথম প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? সেকেন্ড প্রশ্ন, রেডিওর আবিষ্কর্তার নাম কি? থার্ড প্রশ্ন, এশিয়ার উচ্চতম শৃঙ্গের নাম কি? ফোর্থ প্রশ্ন, কোন তরলের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফিফথ প্রশ্ন, মাইসুরু দশেরা বা মাইসোর দশেরা কোন রাজ্যের উৎসব?
0: আরেকবার বলছি, প্রথম প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, রেডিওর আবিষ্কর্তার নাম কি? তৃতীয় প্রশ্ন, এশিয়ার উচ্চতম শৃঙ্গের নাম কি? চতুর্থ প্রশ্ন, কোন তরলের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এবং পঞ্চম প্রশ্ন, মাইসুরু দশেরা কোন রাজ্যের উৎসব? আমাদের সময় শেষ হয়ে গান শুরু হলো।

0: Bom Connection. Bom Connection.
1: বং কানেকশন আমাদের বাংলা ও বাঙালির রাউন্ড, বাঙালি নিয়ে রাউন্ড। এবং এই রাউন্ডে আমরা যাকে মানে যিনি উইনার হন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে। আজকের বং কানেকশনের প্রশ্নটা কি?
2: আজকের বং কানেকশনের প্রশ্ন হচ্ছে অদম্য চরিত্রটি কার তৈরি। খুব সোজা প্রশ্ন, অদম্য একটা ডিটেকটিভ ক্যারেক্টার, অদম্য চরিত্রটি কার তৈরি?
1: উত্তর পাঠানোর ঠিকানা 9903653992, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এসএমএস করতে পারেন, এবং সঙ্গে নিজের নাম এবং লোকেশন লিখতে কিন্তু ভুলবেন না, তবেই আপনি চলে যেতে পারেন। সবার আগে উত্তর দিলে আগামী সপ্তাহের, আগামী মঙ্গলবারের কুইজওয়ালার সেমিফাইনাল। এবার আমরা একটু উত্তরগুলো বলে দিই আজকের প্রশ্নের।
2: রাইট, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। রেডিওর আবিষ্কর্তার নাম কি? গুগলিলেমো ম্যাকনি। এশিয়ার উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। কোন তরলের চাপ মাপার যন্ত্র, কোন তরলের চাপ মাপার যন্ত্র ব্যবহার করা হয়? কোন যন্ত্রটি? ম্যানোমিটার। মাইসুরু দশেরা কোন রাজ্যের উৎসব? কর্ণাটক।
3: একদম। এবার আমরা স্কোরের কথায় আসি, নাকি আমরা বং কানেকশনের উত্তরটা দিয়ে যাবো?
1: দিচ্ছি, তুমি আগে স্কোরগুলো বলো।
3: স্কোরগুলো বলে দিই আমরা। প্রথম যে প্রথম তিনজন, যে তিনজন উঠেছিলেন তারা হলেন ঝুমা সাহা কবরডাঙ্গা থেকে, শেখ ফারিন বাঁকড়া থেকে, এবং পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে। ঝুমা 11:51 উত্তর দিয়েছেন, অর্থাৎ তার কোনো স্কোর মানে সময়ের জন্য মাইনাস হয়নি। তিনি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, দুটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, এবং একটি প্রশ্ন পাস করেছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে প্লাস, তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +10 -10 0। পবন কুমার সিং 11:52 উত্তর দিয়েছেন, তার স্কোর, তা তিনিও দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, দুটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, এবং একটি প্রশ্ন পাস করেছেন, তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে -3, কারণ তিনি 11:52 দিয়েছেন গান শুরু হওয়ার 1 মিনিট পরে। আর হচ্ছে শেখ ফারহিন, তিনি 11:54 উত্তর দিয়েছেন, অর্থাৎ তিনি গান শুরু হওয়ার 3 মিনিট পরে উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর এখানেই হয়ে গেল -9, কিন্তু তিনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়ালো +25, -9 = +16, অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার কে সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু তার সঙ্গে, আচ্ছা বলছি, আমরা কি কুইজওয়ালার উইনার আগে ঘোষণা করবো না বং কানেকশন আগে ঘোষণা করবো? কুইজওয়ালার অর্ণব শুধুমাত্র মাথা নেড়ে বললে যে কুইজওয়ালার উইনার আগে ঘোষণা করে দিতে।
2: হ্যাঁ,
3: কি বলতে চাইছে? আজকের কুইজওয়ালার উইনার হলেন শেখ ফারহিন বাঁকড়া থেকে।

0: আর বঙ্কানেশানে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে অদম্য চরিত্রটি কার সৃষ্টি, সঠিক উত্তর সরঞ্জিৎ চক্রবর্তী। এবং সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে, তিনি কে? তিনি তিনি অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে।
1: হাততালি।
0: আমরা এবার টাটা বাই বাই বলি।
1: একদম টাটা বাই বাই তো বলবোই, আর সঙ্গে জানিয়ে দিতে পারি যে শেখ ফারহিন যিনি আজকে উইনার হলেন, তার সঙ্গে আমাদের কুইজওয়ালা টিম থেকে যোগাযোগ করে নেওয়া হবে। তারপর আপনি আসবেন আমাদের স্টুডিওতে, কথাবার্তা হবে, গল্প স্বল্প হবে, আর ওই একদম প্রাইজটা থাকবে বস।
2: টাটা বাই বাই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

107 FM Rainbow. আজ আমি সৌম তোমার সঙ্গে, বলো কি শুনতে চাও? আমার পুরনো বন্ধুরা সকলেই জানো কিভাবে রিকোয়েস্ট জানাতে হবে, কিন্তু নতুন যারা বন্ধু এই মুহূর্তে যারা 107 FM Rainbow টিউন ইন করেছ, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর একবার বলি, 9903653992, 9903653992. আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ছাড়াও SMS করতে পারো, কিন্তু ফোন কল একেবারেই নয়, কেমন? প্রথম গানটা শুনতে শুনতে ঘুমের দেশে যারা এখনো পাড়ি দাওনি তাদের জন্য পরের গানটা, শানির একটি গান শুনতে চেয়েছে আমাদের এক বন্ধু সত্যজিৎ তালুকদার, বিনিয়া পুকুর লেন থেকে। সত্যজিতের অনুরোধে শানের এই গানটি রইল তোমাদের জন্য।

আমার মতো যাদের বয়সটা বেশ কিছুটা বেড়ে গেছে, আমরা যারা নিজেদেরকে কিছুটা গর্ব করে নাইনটিজ কিডস বলি এখনও এই বয়সেও, তাদের মনে এই গানটা কিন্তু একটা বিশেষ জায়গা করে আছে। এই গানটা শুনলেই আমাদের অনেক অনেক স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসে, কত কত কথা মনে পড়ে যায়। আসলে এভাবেই এক একটা গানের সঙ্গে এক এক রকমের স্মৃতি, এক এক রকমের মেমোরিজ জুড়ে জুড়ে থাকে। আর জানি না গানগুলো বেশি প্রিয় নাকি সেই স্মৃতিগুলো, যে স্মৃতির কারণে গানগুলো বারে বারে ফিরে ফিরে শুনতে ইচ্ছে করে। এই যেমন মধ্যমগ্রাম থেকে মৌসুমি সরকার অনুরোধ জানিয়েছেন ক্রস কানেকশন ছবি থেকে একটি গান শোনানোর জন্য। এই গানটিও অনেক কাল আগে শোনা এবং এই গানটি শুনলেও কত কত স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসে। এবং এই গানটির সঙ্গে সঙ্গে আরেকটি গানও শোনাবো, সেই গানটি শুনতে চেয়েছেন ঢাকুরিয়া থেকে সৌভিক। কিন্তু সৌভিক যে গানটির রিকোয়েস্ট করেছে, আমার মনে আছে এই গানটি এই কয়েকদিন আগেই তোমাকে শুনিয়েছিলাম, ফলে এই গানটি আর শোনাচ্ছি না। তোমার পছন্দের শিল্পীর গানই শোনাবো, তবে অন্য একটা ছবি থেকে। কেমন? ছবির নাম গৃহপ্রবেশ। এই দুটি গান পরপর শুনি, তারপর আবার ফিরব রিকোয়েস্টের ঝুলি নিয়ে। নীল দত্ত, তারপর মধুমন্তি বাগচী।

আমাদের কোনো কোনো বন্ধু ভাবেন যে একই রিকোয়েস্ট বারবার পাঠালে সেই গান হয়তো আমরা বারবার শোনাবো, তাই কি? নাকি কেউ কেউ মনে করেন যে আমরা মেসেজ ঠিক মতন পড়ি না, একই রিকোয়েস্ট বারবার পাঠানোর দরকার নেই, একবার পাঠালেই যথেষ্ট। কেমন, সোনারপুর থেকে অদিতা নামটা আমি ঠিক পড়লাম কি? যদি ভুল পড়ে থাকি জানিও। কেমন, রিকোয়েস্ট করেছে রোজা ছবি থেকে একটি গান শোনানোর জন্য। এই গানটি রইল তোমার জন্য।

বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে লিখছেন, আজ অভিনেতা অনুপ কুমারের শুভ জন্মদিন। গতকাল ছিল গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন। গানের অনুরোধ পলাতক ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনুপ কুমারের লিপে একটি গানের কথা লিখেছেন তিনি, শোনাবো সেই গানটি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন আমাদের আরেক বন্ধু বাঘা যতীন থেকে জয়দীপ রায়। তাঁর পছন্দের যে গানটি, সে গানটি দ্বীপ জেলে যাই ছবির সাউন্ড ট্র্যাক থেকে শুনবো আমরা। পরপর এই দুটি গান শুনি, তারপর আবার ফিরছি কথায়।

0: ভাটপাড়া থেকে আমাদের আরেক বন্ধু সংঘমিত্রা ঘোষ লিখেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে কি লিখি তোমায় গানটি শুনিয়ে দেবেন প্লিজ। নিশ্চয়ই শোনাব, এরপরেই রইল সেই গানটি। আর যারা সবেমাত্র রেডিও সেটটি টিউন ইন করেছেন 107 FM রেনবো, তাদের জন্য অনুরোধ জানানোর নম্বরটা আর একবার বলব, 9903653992 9903653992।
1: কি লিখি তোমার

এবার কিছুটা স্বাদ বদলের পালা শোনাবো শিল্পী মান্নাদের কণ্ঠে দুটি গান পরপর। এই দুটি গান শুনতে চেয়েছেন কারা কারা সেইটা মেসেজের ভিড় থেকে খুঁজে বের করতে বেশ কিছুটা সময় লাগবে। যে গানটি প্রথমে শোনাবো সেই গানটি শুনতে চেয়েছেন চকমানিক থেকে তাপস মাইতি, এবং তারপর যে গানটি শোনাবো সেই গানটি শুনতে চেয়েছেন কে, হ্যাঁ সেই গানটি শুনতে চেয়েছেন কাঁসাড়িপাড়া থেকে মিঠু গাঙ্গুলি। আপনাদের দুজনের অনুরোধে রইল এই দুটি গান পরপর।

এরপরের গানটি শোনাবো মহেশতলা থেকে রাজকুমার দত্তর অনুরোধে, তাঁর পছন্দের শিল্পী অনেকেই, কিন্তু বলা ভালো আমি কিশোর কুমারের কণ্ঠে এই গানটি বেছে নিয়েছি। এবং তার পরের গানটি শোনাবো শিল্পী নির্মলা মিশ্রর কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছেন করিমপুর থেকে অলোক রায়। তার পর যে গানটি শোনাবো সেই গানটি শুনতে চেয়েছেন রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, শিল্পী আশা ভোঁসলে। এই তিনটি গান পরপর শুনি, তারপর আমার ধারণা আমাদের সময় ফুরিয়ে আসবে।

গান শুনতে শুনতে হোয়াটসঅ্যাপ ইনবক্সে একটি মেসেজ পেলাম। মেসেজটি শেয়ার করতে বড্ড ইচ্ছে করছে আপনাদের সকলের সঙ্গে। লিখছেন, আমি আইজ শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে। আজকে আমি চমৎকারভাবে অফলাইনে শুনতে পাচ্ছি এক্সটার্নাল অ্যান্টেনা ইউজ করে। এই মুহূর্তে গানের রিকোয়েস্ট করলে হয়তো শুনতে পাবো না, কিন্তু শুনতে ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এমন অনেক বন্ধু আমাদের ইনবক্সে রয়েছেন যাদের অনুরোধ আজকে মেটানো গেল না, যাদের গান আজকে শোনানো গেল না। এমন অনেক বন্ধুর মেসেজ রয়েছে যাদের মেসেজটি ঠিক মতন পড়া যায়নি, কেউ কেউ গানের নাম অন্যরকম লিখেছেন, কেউ হয়তো শিল্পীর নাম অন্যরকম লিখেছেন, নানান কারণে অনেক গানই শোনানো হলো না। আবার যখন ফিরব সেই সব গানের ডালি নিয়ে সাজিয়ে তুলব আবার অন্য আরেক দিনের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমে আমরা শুনব রাগ সজগিরি, সেতারে রাগটি বাজিয়ে শোনাবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, এবং তারপর শুনব রাগ বাগীশ্রী। রাগটিতে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়।

Dani sa ga ma sa ga ma.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীতে আজ প্রথমে শুনলাম রাগ সজগিরি এবং তারপর রাগ বাগেশ্রী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুরের কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো বাতাস 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে আগামী 3-4 ঘন্টার মধ্যে।

উইমিল গেয়া ছবির সাউন্ড ট্র্যাক থেকে উদিত নারায়ণ এবং চিত্রার কণ্ঠে শুনছিলাম এই গানটি। এর পরের গানটি কবি খুশি কবি গাম ছবির সাউন্ড ট্র্যাক থেকে, শিল্পী সোনু নিগম, আলকা ইয়াগনিক এবং করিনা কাপুর। তারপর যে গানটি শুনব ছবির নাম কুচ কুচ হোতা হ্যায়, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

whatever.

এরপরের গানটি আমরা শুনবো কাইটস ছবি সাউন্ডট্র্যাক থেকে, গিয়েছেন কে কে, তারপর রামলীলা থেকে অরিজিৎ সিং, এবং তারপর ফানা ছবি থেকে সোনু নিগম এবং সুনিধি চৌহান।

এরপর ফানা থেকে পরের গানটি শুনব, সোনু নিগম এবং সুনিধি চৌহানের কণ্ঠে।

এরপর যে গানটি শুনব সেই গানটি ককটেল ছবির সাউন্ডট্র্যাক থেকে, গেয়েছেন নীরজ শ্রীধর এবং কবিতা শেখ। এবং তারপর মহব্বতের ছবির সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকর, অমিত

স্টুডিওর ঘড়ি বলছে আপকে লিয়ে প্রথম ঘন্টা রীতি টানতে হবে, কিন্তু একেবারে বিদায় নেওয়ার আগে তুমবিন ছবির সাউন্ড ট্র্যাক থেকে চিত্রার কণ্ঠে শুনবো এই গানটি, এবং তারপর দাস ছবির সাউন্ড ট্র্যাক থেকে হরিহরন এবং মহালক্ষ্মী আয়ার, এই দুটি গানের ওপারে আপনাদের সঙ্গে থাকবেন সৌমিক বন্দ্যোপাধ্যায় আপকে লিয়ের পরবর্তী আয়োজন নিয়ে।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে হিন্দি ছায়া ছবির গান। হ্যাঁ, সময়টা হয়তো একটু পেরিয়ে গেছে, হয়তো সময়টা তোমাদের কাছে ঠিক আসেনি, সময়টা যেটা এসেছে সেটা হয়তো এখন মনে হয় যে হয়তো

অন্যরকম, কিন্তু এখন সময় বলছে যে আরও 1 ঘন্টা তোমাদের সময় কিন্তু থাকছে এই হিন্দি গান, আরও 1 ঘন্টা তোমাদের জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে দারুণ দারুণ কিছু গান তোমাদের কানের কাছে যেভাবে শোনা যাচ্ছে, সুতরাং আবহাওয়া যাই বলুক না কেন, এই মুহূর্তে মনের আবহাওয়া কিন্তু একদম ফুরফুরে। সুতরাং শুনতে থাকো 107 FM রেইনবো প্রচার তরঙ্গে তোমাদের পছন্দের গান 107 FM রেইনবোতে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিওর ঠিক 24x7 যেভাবে বাজে ঠিক সেইভাবেই বাজতে থাকুক, সেভাবেই বাজবে। কিন্তু ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একেবারেই শেষ। যেরকমভাবে কানের কাছে সুন্দর মিষ্টি সুরে কিছু গান বাজছিল, সেরকম গান বাজবে, কিন্তু গান বাজতে বাজতে একটা সময় তো আসেই ঘড়ির কাঁটা যখন বলে যে না এবার থামতে হবে, তাই সেরকমই ভাবেই ঘড়ির কাঁটা আজও বলছে যে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। কিন্তু তোমরা টিউন করো 100.1 FM রেইনবো প্রচার তরঙ্গে। তোমরা শুনছিলে আপকে লিয়ে, হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। ঘড়ির কাঁটা যখন বলছে যে থামতেই হবে, তখন আজ আপাতত এই পর্যন্তই। তবে যেতে যেতে লাস্ট একটা গানের সাউন্ড ট্র্যাক থেকে আর একটা গান শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নেব। তুমবিন 2 সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো, সারাদিন তোমাদের সঙ্গে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4টে বেজে 40 সেকেন্ড ভোর 4টে মানেই সময় এখন প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন দেশি রাগে খেয়াল শিল্পী দেবযানী বোস

107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন দেশি রাগে খেয়াল। শিল্পী ছিলেন দেবযানী বোস। মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গের দ্বিতীয় পর্বে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন জৌনপুরী রাগে সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

0: 107 FM Rainbow Projector होंगे। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রথমে শুনলেন দেশি রাগে খেয়াল, শিল্পী ছিলেন দীপজানী বোস। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ জৌনপুরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন কাজল চট্টোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

প্রভাতী, প্রভাত হলো ঘড়ির কাঁটা বলছে প্রভাত সময়ে এখন 1:02। এই সকালের সুপ্রভাতে এই সময়ে সবাইকেই বলতে হয় সময়ে এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। রবীন্দ্র গান, রবীন্দ্র কথা আর বেশ খানিকটা সময় আপাতত তোমাদের সাথে একটি গানে।

আসার কথা। এই যে যখন নতুনভাবে আমরা আবার আসি, প্রত্যেক দিনই আসি, কিন্তু এই যে সুপ্রভাতে একেবারে সকালবেলা রবীন্দ্রসঙ্গীত, তার সাথে তার কথা, তার কথা বলতে গেলে যেটা বলতে হয়, বিশেষ করে এই সময়ে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে চারিদিক জুড়ে। যখন এরকম একটা মেঘের পরিবেশ তৈরি হয়, পরিবেশটা যখন একটু বদলে যায়, মানে এই গ্রীষ্মের দাবদাহ থেকে যখন আমাদের মধ্যে যখন একটু যেন বৃষ্টির আভা আমরা দেখতে পাই, তখন কোথাও যেন মনে হয় এই তো আমাদের পরিবেশটা বদলে গেছে। আর সেই পরিবেশ বদলে যাওয়ার সাথে সাথে আমাদের মনটাও কেমন বদলে যায়, আর গানগুলোও কেমন আস্তে আস্তে বদলে যায়। এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের একটা সময়, তার যে গান আর তারপরে এই যে বৃষ্টির গান, শিলাইদহে নদীর বুকে স্টিমারের ছাদে তিনি একের পর এক গান লিখে চলেছেন। হ্যাঁ, শুরুর দিকে হয়তো সেগুলো খুব একটা ভালো লাগেনি। এই যে বর্ষাকাল, সমস্ত কাল সমস্ত সময়কেই তিনি তার লেখার মধ্যে ধরেছেন, কিন্তু বর্ষা তার জীবনে একটা অন্যরকম রূপ তার কাছে এসেছে। হয়তো প্রথম জীবনে বর্ষার যে রিমঝিম রূপ, সেটা দেখে হয়তো কবির মন একটু উদাস হয়েছিল, হয়তো তিনি একটু উদাস ভাবুক হয়েছিলেন, তার আনমনা মন হয়তো একটু উদাসীন হয়েছিল, কিন্তু শেষ বয়সে এই বর্ষাই তাকে ভীষণভাবে কর্মব্যস্ত করে তোলে, এবং এই বর্ষাই কিন্তু তার প্রচণ্ড প্রিয় ঋতু হয়। তার সবথেকে প্রকৃষ্ট উদাহরণ যদি বলি, যে তার বর্ষামঙ্গল অনুষ্ঠান, একটা অনুষ্ঠানকে কীভাবে সুন্দর করে তুলতে হয়, সে ব্যাপারে বোধ হয় তার মতন করে আমরা কাউকেই পাই না। আর সেখানেই তার লেখা, তার গান, সেগুলোর সার্থকতা। সে কারণেই বোধ হয় আজ সত্যিই যখন বাড়ি ঝরে, তার কথাই বারবার মনে হয়।

সত্যি তিনি যখন এই বর্ষার গান লিখেছিলেন, তখন সত্যিই যেন একটা অদ্ভুত মনের ভেতর যেন আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু এই যে বর্ষার কথা, বর্ষার গান বলতে বলতেই কবির জীবন স্মৃতির যে কাব্যগ্রন্থ, সেখান থেকে আমরা কোন জানতে পারি সেই যে কোন ছোটবেলায় বালক বয়স থেকে বর্ষার সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল, একটা নিবিড় গভীর হৃদয়ের একটা সম্পর্ক ছিল। আসলে বর্ষা যখনই আসতো তখনই তার মনের ভেতরটা কদম্ব ফুলের মতন কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠত। সত্যিই তাই, জীবনের ছোটবেলায় তিনি যেমন ঘরের মধ্যে বন্দী ছিলেন, সেই কারণেই বোধহয় তার মনটা বারবার চাইত বাইরের প্রকৃতিকে ছুঁয়ে দেখতে, বাইরের সময়, বাইরের এই যে প্রকৃতি তাকে বারবার ডাকত। কবির বয়স যখন 15, তখন হঠাৎই যেন একদিন দুপুরে আকাশে ঘন শ্যামল মেঘ তাকে বোধহয় অনুপ্রেরণা দিয়েছিল বর্ষার কবিতা লিখতে। আর সেখান থেকেই সমস্ত কবিতা যখন আমরা পড়ি তখন দেখতে পাই যে সেই যে বর্ষার কবিতা, সেখানে তার সংখ্যাই কিন্তু অনেক অনেক গুণ বেশি। বর্ষার কবিতা, বর্ষার গান, সেটা অদ্ভুতভাবে তিনি যেখানেই গেছেন, কখনো কলকাতায় বসে, কখনো শিলাইদহে, কখনো দার্জিলিংয়ে, আবার কখনো বা যে সমস্ত জায়গায়, এমনকি বিদেশে বসেও সেই যে গান, সেই যে কবিতা, সমস্ত কিছুর মধ্যেই কোথাও না কোথাও বিভিন্নভাবে সেই বর্ষার ছোঁয়া কিছুটা পাওয়াই যায়। সমস্ত কবিতা সেগুলোকে সাজানো এবং সেগুলোকে পড়লে দেখা যাবে এই বর্ষা তাকে অনেক অনেক অনেক বেশি বোধহয় আকৃষ্ট করেছে। সেই কারণেই বোধহয় রবীন্দ্র গানে বা রবীন্দ্র কবিতায় সব থেকে বেশি বর্ষার প্রভাব দেখা যায়। কখনো শান্তিনিকেতনে বর্ষা, কখনো শিলাইদহে বর্ষা, অদ্ভুত ব্যাপার। কবিকে যেন আবেগে আপ্লুত করে রেখেছিল আকাশ জুড়ে এই যে মেঘ আর রৌদ্রের এই যে খেলা, কবিকে অদ্ভুতভাবে মুগ্ধ করেছিল। আর সেই মুগ্ধতাকে সামনে রেখেই তার মনের ভেতরের যে দোলাচল, সেই দোলাচলকে সঙ্গী করে তিনি তার আঁকিবুকি কেটে গেছেন কলমকালি নিয়ে। আর সেই কলমকালির আঁকিবুকিতে আমরাও যেন পেয়েছি অনেক অনেক অনেক গান। আর সেই গান, সেই কথা, সেগুলো আজকে

আমাদের কাছে বড় পরম পাওয়া হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই আমাদের মতো চাতক পাখির বা চাতক পথিকরা আমরা সত্যি দল বেঁধে দাঁড়িয়ে থাকি, দল বেঁধে অপেক্ষা করি তার সেই গান কখন আমাদের কাছে এসে পৌঁছবে, কখন আমরা সেই গান শুনব। তার অপেক্ষায় আমরা সারাক্ষণ থাকি।